খিয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসি ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনা গোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। শুধু হেথা দুই তীরে কেবা জানে নাম, দোহাপানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। আবার অপর প্রতিটি রবীন্দ্রসঙ্গীত রেজওয়ানা চৌধুরী বন্যা, অনুশীলা বসু এবং উষা উত্থপের কণ্ঠে।

উষা উত্তপের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আজকের আনন্দধ্বনি শেষ হচ্ছে। এরপরে আমরা চলে যাব ভোরাই অনুষ্ঠানে, তার আগে বন্দে মাতরম ধ্বনির মাধ্যমে শেষ হবে আজকের অনুষ্ঠান। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সকালে ছুটে ছুটে অফিসে ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা, বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা, আর চলার সঙ্গে ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে 9903659992। আমাদের ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA, AIRFM Rainbow Kolkata@gmail.com। অক্টোবর মাসের বিষয় আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্নগর্ভা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: সুপ্রভাত। 107 FM রেনবোর ভোরাইয়ে আজ রত্নগর্ভা, আর রত্নগর্ভায় আজ আপনার সঙ্গী হলাম আমি অরুণিমা। সময় এখন ঠিক 6:08। আজ রত্নগর্ভায় এমন এক মায়ের কথা বলবো যার প্রতিটি সন্তান অত্যন্ত গুণী, পৃথিবী জোড়া তাদের নাম। একদিন আগেই তার বড় মেয়ের জন্মদিন ছিল, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কাকে নিয়ে কথা বলতে চলেছি আজ। লতা মঙ্গেশকরের মা শিবন্তী মঙ্গেশকর বা সুধামতী মঙ্গেশকর নামেও তাকে মানুষ চেনেন, তাকে নিয়েই কথা বলবো। তার সন্তানেরা প্রত্যেকে অত্যন্ত গুণী। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, মীনা খাদিকর, উষা মঙ্গেশকর ও হৃদয়নাথ মঙ্গেশকর, প্রত্যেকটা নাম কিন্তু ভীষণই উজ্জ্বল ভারতীয় গানের জগতে। তো এই শিবন্তী মঙ্গেশকর বা সুধামতী মঙ্গেশকর, তাকে যে নামেই ডাকুন না কেন, উনি নিজেও কিন্তু অসম্ভব ভালো গান গাইতেন এবং থিয়েটার শিল্পী ছিলেন। তো তার জীবনের নানান কথা ঘুরে ফিরে আসবে, আর তার সুযোগ্য সন্তানদের গাওয়া বা সুর করা গানই আজ শোনাবো। এখন যে গানটা আসতে চলেছে সেটা তার সন্তান আশা ভোঁসলের কণ্ঠে।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা প্রতি বুধবার
1: শুনছেন রত্নগর্ভা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর আজ রত্নগর্ভায় যে মানুষটিকে নিয়ে কথা বলছি তিনি আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ। তিনি রত্নের মতো সন্তানদের জন্ম দিয়েছেন। তিনি হলেন লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মীনা খাদিকর, হৃদয়নাথ মঙ্গেশকর, উষা মঙ্গেশকরের মা। তার নাম সেবন্তী মঙ্গেশকর বা সুধামতী মঙ্গেশকর, যে নামেই তাকে ডাকুন না কেন, দুটি নামেই তিনি পরিচিত। তো তার ছোটবেলাটায় একটু ফিরে যাই। তার বাবার নাম ছিল হরিদাস রামদাস সেট। উনি একজন গুজরাটি ব্যবসায়ী ছিলেন। সেবন্তী মঙ্গেশকরের জন্ম নাম যেটা আর কি, সেটা ছিল সেবন্তী হরিদাস রাও ভাড়কর। তার পরিবার ছিল মহারাষ্ট্রের সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে যুক্ত। পরবর্তীকালে তার বিয়ে হয় দীননাথ মঙ্গেশকরের সঙ্গে। দীননাথ ছিলেন বিশিষ্ট শাস্ত্রীয় গায়ক, নাট্যশিল্পী এবং সঙ্গীতজ্ঞ। আর এটা দীননাথ মঙ্গেশকরের দ্বিতীয় বিবাহ ছিল। তাদের সংসারের যে সন্তানরা আর কি, তাদের ছোটবেলা থেকেই কিন্তু গান, নাটক, সংস্কৃতি এগুলোর মধ্যে তার ছেলেমেয়েরা বেড়ে উঠেছে। সেবন্তীর জীবনে একটা গুরুত্বপূর্ণ দিক ছিল কঠিন পরিস্থিতির মধ্যেও পরিবারের প্রতি তার নিষ্ঠা। দীননাথ মঙ্গেশকর তো অনেক আগে মারা গিয়েছিলেন। তার মৃত্যুর পর পরিবারের আর্থিক ও সামাজিক পরিস্থিতি ভীষণ কঠিন হয়ে পড়ে। সেই সময় বড় মেয়ে লতা মঙ্গেশকরের বয়স মাত্র 13 বছর। সেই সময় সন্তানদের লালন পালন, তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে সেবন্তী মঙ্গেশকর বা সুধামতী মঙ্গেশকর, যে নামেই তাকে ডাকুন, তার ভূমিকা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। সন্তানদের শিল্পচর্চার প্রতি উৎসাহ দেওয়ার পাশাপাশি তিনি তাদের পারিবারিক মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গেও কিন্তু সবসময় যুক্ত রেখেছেন। তার মেয়ে বলেইছি আজকে, তার ছেলে মেয়েদের গাওয়া বা সুর করা গানই আজ শোনাবো, কারণ তার ছেলেমেয়েরা এতটাই কৃতি। আমার মনে হয় আজ সারাদিনই তার ছেলেমেয়েদের গান বাজিয়ে দিলেও কম পড়ে যায়।

গোটা গোটা 24 ঘন্টার অনুষ্ঠান তাদেরকে নিয়ে, তাদের গাওয়া গান বা সুর করা গান নিয়ে কাটিয়ে দেওয়া যাবে। যাই হোক, এবারে যে গানটি রেখেছি সেটি উষা মঙ্গেশকর এবং ভূপেন হাজারিকার কণ্ঠে চামেলি মেম সাহেব থেকে। শুনুন গানটি, ফিরছি গানের পর 107 FM রেনবোর রত্নগর্ভায়।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্ন গর্ভা প্রতি বুধবার ভোর 6:10 ভোর
1: শুনছেন রত্নগর্ভা 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে আর রত্নগর্ভায়। আজ রত্নগর্ভা সেবন্তী মঙ্গেশকর বা সুধামতী মঙ্গেশকর, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, হৃদয়নাথ মঙ্গেশকর, উষা মঙ্গেশকর, মীনা খাদিকর, এদের মা, তাঁকে নিয়ে কথা বলছি। 25 মার্চ 1908 উনি জন্মেছিলেন আর দীননাথ মঙ্গেশকরের সঙ্গে তার বিবাহ হয়েছিল 1927। 4 মেয়ে এবং একটি ছেলে হৃদয়নাথ মঙ্গেশকর। আর উনি কিন্তু ছিলেন গুজরাটি পরিবারের মেয়ে, তার বাবার নাম ছিল শেঠ হরিদাস রামদাস। তো সেবন্তী মঙ্গেশকর ছিলেন একজন ভারতীয় মহিলা যিনি ভারতীয় সঙ্গীতে অত্যন্ত দক্ষ ছিলেন এবং তিনি কিন্তু দীননাথ মঙ্গেশকরের স্ত্রী হিসেবে পরিচিত ছিলেন, পরবর্তীকালে লতা মঙ্গেশকরের মা। তো সেবন্তী মঙ্গেশকর অত্যন্ত ধনী পরিবারের সন্তান ছিলেন, এমন নয় যে মানে তিনি খুবই সাধারণ পরিবার থেকে এসেছেন, ধনী গুজরাটি ব্যবসায়ীর কন্যা ছিলেন উনি। 19 বছর বয়সেই সেবন্তীর বিয়ে হয় 21 বছর বয়সী দীননাথ মঙ্গেশকরের সঙ্গে। জানা যায় সেবন্তী ও তার মানে দীননাথের যে বিয়ে হয়েছিল সেই বিবাহ অনুষ্ঠানে তার মা উপস্থিত ছিলেন না, এটা অত্যন্ত ব্যক্তিগত একটা বিয়ের অনুষ্ঠান ছিল যা তাদের বাড়িতেই আয়োজন করা হয়েছিল। আর বিয়ের পরে শ্বশুরবাড়ির লোকেরা সেবন্তীর নাম রেখেছিল সুধামতী। তো সেবন্তী মঙ্গেশকর ছিলেন দীননাথ মঙ্গেশকরের দ্বিতীয় স্ত্রী। দীননাথ 1922 নর্মদাকে বিয়ে করেন, যাকে তার শ্বশুরবাড়ির লোকেরা পরে শ্রীমতী নামকরণ করেন। তো নর্মদা তার শিশুকন্যা লতিকার মৃত্যুর কিছুদিন পরেই পৃথিবী ছেড়ে চলে যান। তো দীননাথ মঙ্গেশকর 1927 সেবন্তীকে আবার বিয়ে করেন আর এদেরই সন্তান লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, মীনা খাদিকর, উষা মঙ্গেশকর ও হৃদয়নাথ মঙ্গেশকর, এই 5 সন্তান। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, মানে সেবন্তী মঙ্গেশকরের সঙ্গে বিয়ের 15 বছর পর দীননাথ মঙ্গেশকর মারা যান। এরপর পরিবারের সমস্ত দায়িত্ব সেবন্তী মঙ্গেশকরের জ্যেষ্ঠ কন্যা মানে বড় মেয়ে লতা মঙ্গেশকরের কাঁধে চলে আসে। আর লতা মঙ্গেশকর কিন্তু তাঁর বাবার কাছেই গান শিখেছিলেন, দীননাথ মঙ্গেশকরের কাছেই। মাত্র 13 বছর বয়সে লতা মঙ্গেশকর কিন্তু এই জগতে, গানের জগতে পা রাখেন। যদিও শুরুটা অভিনয় দিয়ে, অভিনয়ের জগৎ দিয়ে শুরু হয়েছিল, তবুও এই যে ভারত বিখ্যাত কেন, পৃথিবী বিখ্যাত সন্তানদের জন্ম দিয়েছেন যিনি সেবন্তী মঙ্গেশকর, তাকে নিয়েই তো আজকে কথা বলছি। তার জীবনটা কিন্তু খুব লড়াইয়ের ছিল, অত্যন্ত অল্প বয়সে বিয়ে হওয়া, তারপর কয়েক বছরের মধ্যেই স্বামীকে হারানো, সঙ্গে 5টি সন্তানকে এরকম সফলভাবে বড় কোলে তোলা, এটা কম কথা নয়। তো তাকে নিয়ে কথা হচ্ছে, কথা হবে, কিন্তু এবার লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান, সে গানটি শুনুন, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সকালে ছুটে ছুটে অফিসে ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা, বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা, আর চলার সঙ্গী ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, এই নাম্বারে 9903659992। আমাদের ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow কলকাতা, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। অক্টোবর মাসের বিষয় আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা প্রতি বুধবার ভোর 6:10
3: শুনছেন রত্নগর্ভা 107 FM রেইনবো। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর রত্নগর্ভায় আজ বিশিষ্ট 5 সন্তানের মা, পৃথিবী জোড়া যাদের নাম, সেই সেবন্তী মঙ্গেশকর বা সুধামতী মঙ্গেশকর, তাকে নিয়ে কথা বলছি। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, হৃদয়নাথ মঙ্গেশকর, উষা মঙ্গেশকর, মীনা খাদিকরের মা, এবং কি কষ্টে যে তিনি সন্তানদের বড় করেছেন। প্রথম সন্তান লতা মঙ্গেশকর, মাত্র 13 বছর বয়সে লতা মঙ্গেশকর কিন্তু অভিনয়, গান এই জগতে চলে আসেন। 1927 সালে তার দীননাথ মঙ্গেশকরের সাথে বিবাহ হয়, সেবন্তী মঙ্গেশকরের, দীননাথের প্রথম স্ত্রী নর্মদার মৃত্যুর পর তিনি সেবন্তীকে বিয়ে করেন। তো বিয়ের পরে শ্বশুরবাড়ির পক্ষ থেকে তার নাম রাখা হয় সুধামতী। তিনি যে 5 সন্তানের মা ছিলেন, যারা প্রত্যেকেই ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি জগতে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একটু আগে লতা মঙ্গেশকরের যে গানটা শোনালাম, ওগোমা গঙ্গা, সেই গানের সুরকার কিন্তু হৃদয়নাথ মঙ্গেশকর। তো পরিবারের শক্তি ছিলেন তিনি, কারণ 1942 সালে দীননাথ মঙ্গেশকরের অকাল মৃত্যুর পর চরম আর্থিক অনটনের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু সেটা হয়েও একা হাতে, শক্ত হাতে পরিবারটাকে ধরে রাখেন। বড় মেয়ে লতা মঙ্গেশকরের মাত্র 13 বছর বয়সে লতা মঙ্গেশকর কিন্তু রোজগার করা শুরু করেন অভিনয় এবং গানের মাধ্যমে, এবং আস্তে আস্তে পরিবারের শিরদাঁড়া হয়ে ওঠেন আর কি। আর তার মা তাকে শিখিয়েছিলেন এই পৃথিবীতে কিভাবে বেঁচে থাকতে হয়, নিজের গুণকে কি করে ছড়িয়ে দিতে হয় সবার মধ্যে, সেই গুণের মানে যে অসাধারণ গুণী ছিলেন লতা মঙ্গেশকর এবং তারা প্রত্যেকেই, প্রত্যেকটি ভাই বোন, সেই গুণটাকে বিকশিত করা ওরকম চরম অভাবের মধ্যে, সেটা কিন্তু মানে বেশ কঠিন কাজ। আর মা সেবন্তী ছিলেন লতা মঙ্গেশকরের প্রথম ও নিবেদিত শ্রোতা। লতা মঙ্গেশকর নতুন গান শিখে রান্নাঘরে ছুটে গিয়ে মাকে শোনাতেন, মা ধৈর্য উৎসাহ নিয়ে সেই গানটা শুনতেন। আর লতা মঙ্গেশকরের এই যে গান শেখার যে প্রচণ্ড একটা আগ্রহ, আনন্দ, সেটাকে উনি সব সময় অনুপ্রেরণা যোগাতেন। লতা মঙ্গেশকর হয়ে ওঠার পেছনে তার মা সেবন্তী মঙ্গেশকরের ভূমিকা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। যদিও সঙ্গীতের শিক্ষা মূলত বাবার কাছে থেকেই পান লতা মঙ্গেশকর, কিন্তু বাবা তো চলে গেছেন 13 বছর বয়সে, তারপরে তো পুরোটাই মা। সেবন্তী মঙ্গেশকর বা সুধামতী মঙ্গেশকরকে নিয়ে আরও অনেক কথা বলবো। তার আগে আপনার জন্য যে গানটি রেখেছি আমি, আমার মনে হয় সেই গানটি ভালো লাগবে আশা ভোঁসলের কণ্ঠে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা প্রতি বুধবার
1: শুনছেন রত্নগর্ভা 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর রত্নগর্ভায় আমরা কিন্তু প্রত্যেক বুধবার সেই মানুষদেরই খুঁজে বার করি যাদের রত্নের মতো সন্তানেরা রয়েছেন। তো আজ লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, হৃদয়নাথ মঙ্গেশকর, উষা মঙ্গেশকর, মীনা খাদিকারের মা সেবন্তী মঙ্গেশকর বা সুধামতি মঙ্গেশকরের কথা বলছি। 5 সন্তানের মা ছিলেন তিনি, যারা প্রত্যেকেই ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি জগতে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। এবার তারপরের জেনারেশনে যারা রয়েছেন আর কি, আশা ভোঁসলের এবং এদের প্রত্যেকেরই তো মানে অনেকেরই তো ছেলে মেয়ে রয়েছে, তো সেই নাতি নাতনি যারা রয়েছেন, বর্ষা ভোঁসলে, রাধা মঙ্গেশকর, হেমন্ত ভোঁসলে, আনন্দ ভোঁসলে, গ্রেট গ্র্যান্ড চাইল্ড হচ্ছে চৈতন্য বি, তো গোটা পরিবারের মোটামুটি একটা ছবি আপনাকে জানিয়ে দিলাম। তো সেবন্তী মঙ্গেশকর বা সুধামতি মঙ্গেশকর জীবনে বহু কষ্ট করেছেন, বহু কষ্ট করেছেন মানে আর্থিক অনটন তো ভয়ঙ্কর গেছে যখন তার ছেলেমেয়েরা ছোট ছিলেন। তবে ছোট বয়স থেকেই কিন্তু তারা গান বাজনা শুরু করে দিয়েছেন, এবং লতা মঙ্গেশকর তো 13 বছর বয়সেই প্রথম মানে গানের জগতে, অভিনয়ের জগতে চলে আসেন। আর মায়ের সঙ্গে তার অদ্ভুত একটা আত্মিক যোগাযোগ ছিল। আশা ভোঁসলে যখন তার মাকে হারান, তখন কিন্তু বাবাকে হারান দীননাথ মঙ্গেশকরকে, তখন কিন্তু তার মাত্র 9 বছর বয়স। সেই সময় তার বাবা মারা যান। আশা ভোঁসলেও একেবারে ছোট থেকেই, প্রত্যেকেই তো শাস্ত্রীয় সঙ্গীত শিখছেন, তো এই যে গোটা পরিবারটা তাদের, এই গোটা পরিবারটা তার বাবার মৃত্যুর পর আর্থিক সংকটে পড়ে এবং পুনে থেকে কোলহাপুর, পরে বোম্বেতে চলে যায়। এই কঠিন সময়ে মা সেবন্তী সন্তানদের একসঙ্গে ধরে রাখেন। তিনি কিন্তু ওই অভাব অনটনের মধ্যেও সন্তানদের একসঙ্গে মানুষ করেছেন। আর পরিবারের যে একটা অদ্ভুত মানে সাংগীতিক পরিবেশ ছিল, সেটা কিন্তু তিনি বজায় রেখেছেন। নিজে বড় শিল্পী না হলেও তার পরিবারের প্রত্যেকটা মানুষকে, তার সন্তানদের প্রত্যেককে কিন্তু তিনি মানে ভারতীয় সঙ্গীত জগতের এক একটা নক্ষত্র হিসেবে তৈরি করেছেন। তো আরও কথা বাকি আছে তাকে নিয়ে, কিন্তু তার আগে লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান।

লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটা শোনাতে গিয়ে আরও একটা ব্যাপার জানিয়ে দিই আপনাকে, সেটা হচ্ছে যে এই গানের সুরকারও কিন্তু হৃদয়নাথ মঙ্গেশকর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা
1: শুনছেন 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সময় কিভাবে এগিয়ে যাচ্ছে, 6:47। আজ লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, হৃদয়নাথ মঙ্গেশকর, উষা মঙ্গেশকর, মীনা খাদিকারের মা সেবন্তী মঙ্গেশকর বা সুধামতী মঙ্গেশকরকে নিয়ে কথা বলছি। অত্যন্ত গুণী মানুষ ছিলেন উনি, অত্যন্ত ভালো গান করতেন, খুব সুন্দরী ছিলেন। মানে আমি তো ছবি দেখে অদ্ভুতভাবে মানে অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দরী ছিলেন। থিয়েটারের অভিনেত্রী ছিলেন, সেই সঙ্গে গানও করতেন। আর সেবন্তী মঙ্গেশকরকে রত্নগর্ভা তো বলতেই হবে, কারণ তার সন্তানদের অসাধারণ প্রতিভা আর সাফল্যের কারণে। রত্নগর্ভা মানে তো যে মায়ের গর্ভে মূল্যবান রত্নের মতো সন্তান জন্ম নিয়েছে।

তাই না? আর সেবন্তীর পাঁচ সন্তানই শিল্প সংস্কৃতির জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আর লতা মঙ্গেশকর কিংবদন্তি প্লেব্যাক সিঙ্গার, ভারতীয় সঙ্গীতের অন্যতম বিশিষ্ট কণ্ঠ, আর আশা ভোঁসলে বহুমুখী ও আন্তর্জাতিকভাবে পরিচিত প্লেব্যাক সিঙ্গার। মানে একটা সময় তো সবার মধ্যে তর্ক বেঁধে যেত যে লতার গান ভাল লাগে না আশার গান ভাল লাগে।

সম্পর্ক, উষা মঙ্গেশকর প্লেব্যাক সিঙ্গার সঙ্গীতশিল্পী, মীনা মঙ্গেশকর যিনি মীনা খাদিকার নামেও পরিচিত, সঙ্গীতের পাশাপাশি লেখালেখি ও প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন। তবে শুধু সন্তানরা বিখ্যাত বলেই সেবন্তীকে রত্নগর্ভা বলা যথেষ্ট নয়। তার কারণ হচ্ছে যে দীননাথ মঙ্গেশকরের মৃত্যুর পর যে প্রচণ্ড কঠিন আর্থিক ও পারিবারিক পরিস্থিতিতে তিনি সন্তানদের আগলে রেখেছিলেন, শুধু না, তাদের শিল্পসত্তা বিকাশের চেষ্টা করেছিলেন। ওই রিস্কটা কিন্তু সব মা নিতে পারেন না। অনেকেই ভাবেন যে এইরকম একটা পরিস্থিতিতে পড়লে যে কোনো একটা কাজ করে যেভাবে হোক সংসারটাকে চালিয়ে নিয়ে যাওয়া, কিন্তু তা নয়। উনি কিন্তু সেবন্তী মঙ্গেশকর এমন একজন মা যার সন্তানদের মধ্যে একাধিক অসাধারণ শিল্পী ও সঙ্গীত স্রষ্টা জন্ম নিয়েছিলেন, আর যাদের প্রতিভা বিকাশ করার পেছনে তার নীরব ত্যাগ আর পারিবারিক ভূমিকা ছিল ভীষণই গুরুত্বপূর্ণ। উনি একা হাতে কিন্তু এই পৃথিবী বিখ্যাত মানুষগুলোকে তৈরি করেছেন। আরও কথা বলবো তাকে নিয়ে, তবে এবারে যে গানটি আসতে চলেছে সেটি উষা মঙ্গেশকরের কণ্ঠে চামেলি ম্যাম সাহেব ছবি থেকে। শুনুন গানটা, ফিরছি গানের পর। আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, 107 FM রেইনবোর রত্নগর্ভায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা
1: শুনছেন, রত্নগর্ভা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। রত্নগর্ভায় আজ সেবন্তী মঙ্গেশকর বা সুধামাতি মঙ্গেশকরের কথা বলছি। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, হৃদয়নাথ মঙ্গেশকর, উষা মঙ্গেশকর এবং মীনা মঙ্গেশকরের মা। তিনি যে কী প্রচণ্ড কষ্ট করে তার সন্তানদের বড় করেছেন এবং শিল্পী, পৃথিবী বিখ্যাত শিল্পী তৈরি করেছেন, কাজেই রত্নগর্ভা এমন মাকেই তো বলা যায়, তাই না? হৃদয়নাথ মঙ্গেশকরের জীবনে তার মা সুধামাতি মঙ্গেশকর ভূমিকা ছিল ভীষণ বেশ, মানে চার কন্যায় একটি ছেলে, তো তিনি ছিলেন মানে পাঁচ সন্তানের মা সেবন্তী মঙ্গেশকর। ও ছেলের প্রতি ভীষণই ভালোবাসা, এবং ছেলেকে উনি ভাবতেন যে তার ছেলে ভীষণ গুণী এবং সে পৃথিবী বিখ্যাত হবে, সেটা সত্যি হয়েছিল। লতা মঙ্গেশকর যেরকম নতুন গান শিখলেই ছুটে এসে মাকে শোনাতেন, সেই প্রবণতা কিন্তু হৃদয়নাথ মঙ্গেশকরের মধ্যেও ছিল। তারা মাকে মাই বলে ডাকতেন। আর আশা ভোঁসলের জীবনে তার মায়ের ভূমিকা তো ভীষণভাবেই ছিল। তো আশা ভোঁসলে ছোটোবেলার থেকেই না সিনেমার যেসব গান বা পাশ্চাত্যধর্মী যেসব অভিনয় সেসব দেখে আকৃষ্ট হতেন, তো সেখান থেকে বাড়িতে নাচ গান করে সেই সব অনুকরণ করতেন। এসব নিয়ে তার মা খুব মজা করতেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি জানতেন যে আশা ভোঁসলের একটা অন্য সত্তা তৈরি হবে, একদম মানে শিল্পী সত্তা তার মধ্যে ভীষণভাবে রয়েছে, তবে দিদি লতা মঙ্গেশকরের মতো নয়, অন্য ধরনের গানে হয়তো তার এই মেয়েটি সারা পৃথিবী জুড়ে নাম করবে। তিনি প্রতিটা সন্তানকে যা যা ভেবেছিলেন সেইভাবেই কিন্তু তারা এগিয়ে গেছেন। হ্যাঁ, প্রত্যেকে অত্যন্ত নামী শিল্পী হয়ে উঠেছেন। তো সেবন্তী মঙ্গেশকরকে নিয়ে আজ অনেক কথা হলো। এবার আমি অরুণিমা এগিয়ে যাব পরের ঘন্টার দিকে। পরের ঘন্টায় খবরের পর আপনার জন্য নিয়ে আসব নমস্কার কলকাতার। এখন যেতে যেতে ভোরাইয়ে রত্নগর্ভাকে বিদায় জানাতে জানাতে রাখলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে মা গো বলো, 107 FM রেইনবো। শুনতে থাকুন

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর বলছি প্রিয়া বিশ্বকর্মা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ক্রমবর্ধমান প্রযুক্তি অনিশ্চয়তা এবং ভৌগোলিক নৈকট্য থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলির মধ্যে ভারতকে তার প্রস্তুতির অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে ভূ কৌশলগত চিন্তাভাবনা এবং আপৎকালীন পরিকল্পনাকে অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে ভারতীয় নৌবাহিনীর কমান্ডারদের সম্মেলনে গতকাল ভাষণে শ্রী সিং বলেন, দেশের লক্ষ্য স্পষ্ট যে সংকট দোরগোড়ায় পৌঁছানোর আগেই প্রস্তুতিকে সংকটস্থলে পৌঁছতে হবে। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সদর দপ্তরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে সংগঠনের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতের সহযোগিতার প্রশংসা করেছেন। গুতেরেসের মুখপাত্র স্তেফান দুজারিক জানিয়েছেন, দুই নেতার মধ্যে বহুপাক্ষিকতা, রাষ্ট্রসংঘ, ভারতের সহযোগিতা, ইউক্রেনের যুদ্ধ, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ ভূরাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব এবং পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যের প্রতি ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশনে ভারতের পক্ষে বক্তব্য রাখেন বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ। নেপালে গত সপ্তাহে বৃষ্টিজনিত দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 35, বন্যা ও ভূমিধসের জেরে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পশ্চিম নেপালের বহু এলাকায় এখনও স্বাভাবিক পরিস্থিতি ফেরেনি। জঙ্গিযোগ সন্দেহে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এরাজ্য থেকে মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। বজবজের মিঠাপুকুর থেকে দর্জি জুম্মান শেখ, কুলপিতে আত্মীয়ের বাড়ি থেকে এক বাইক চালক মোহাম্মদ সাহারুল পুরকায়েত এবং নরেন্দ্রপুর থেকে আব্দুর রফিককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পালিশ গ্রামে মসজিদে অভিযান চালিয়ে ইমাম পিয়ার মোহাম্মদ শেখকে গ্রেপ্তার করেছে এনআইএ। যাত্রী সুবিধার্থে পুজোর আগে 2 সপ্তাহ শনি ও রবিবার অতিরিক্ত পরিষেবা দেবে মেট্রো রেল। 3, 4, 10 ও 11 অক্টোবর ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে বাড়তি মেট্রো চলবে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবোর নমস্কার কলকাতায়। পুজোর ঠিক 17 দিন আগে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। এই যে পুজোটা আসছে আসছে, এই সময়টা না মনটা যে কী ভীষণ আনন্দে ভরে যায়। আর পুজো এলেই তো হুশ করে পুজোটা চলে যায়, কিন্তু আসছে, মা আসছেন, এই সময়টা কিন্তু ভীষণ আনন্দের। সেই আনন্দে আনন্দে চায়ের প্রথম চুমুকটা দিয়ে ফেলুন যারা এক্ষুনি জেগেছেন, আমিও দিচ্ছি চুমুক, তারপর আপনার আর আমার তুমুল আড্ডা জমুক। ফিরছি একটু পরে সঙ্গে নিয়ে দিনের ডায়েরি, আর এখন যে গানটা আপনার জন্য রেখেছি সেটা রূপম ইসলামের কণ্ঠে, শুনুন 107 FM রেইনবো। ফিরছি গানের পর।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: দিনের ডায়েরি
4: খুললাম দিনের ডায়েরি। আচ্ছা, যারা 80s 90s ছোটো থেকে বড় হয়েছো, মানে জন্মেছো, তারপর বড় হয়েছো, স্কুল কলেজ জীবন কাটিয়েছো, তারা পাড়ার কিছু বয়স্ক মানুষকে অ্যাভয়েড করতে, তার কারণ আর কিছু না, পাড়ার শুধু না, দাদু ঠাকুরদা এদেরও একটা অদ্ভুত প্রবণতা ছিল, কারণ এরা তো ব্রিটিশ আমলে জন্মেছেন, এদের ধারণা ছিল এরা ইংরেজিটা অসম্ভব ভালো জানেন, আর অসম্ভব সত্যিই জানতেন তারা। তো অসম্ভব ভালো জানার ফলে আমাদের মতো ছেলেপুলেরা, যারা সদ্য গজন ইংলিশ মিডিয়ামে পড়া শুরু করেছে আর কি ছোটোবেলায়, তাদেরকে ধরে ধরে ট্রান্সলেশন জিজ্ঞেস করা হতো সবাইকে, মানে যাকে কাছে পাওয়া যেত তাদেরকে ট্রান্সলেশন জিজ্ঞেস করা হতো। আমি তো রীতিমতো পালাতাম, মানে আমি কখনোই বোঝাতে পারতাম না যে আমরা না ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন করি, বাংলা থেকে ইংরেজিতে করি না, আর বাংলা থেকে ইংরেজি কি কঠিন, বাংলা বলে বলতো এটা ইংরেজি করো, কি চাপের ব্যাপার, আমি তো দেখেই পালাতাম। আর আমার এক দাদা ছিল, মাস্তুতো দাদা, সে দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত ইংরেজি মাধ্যম স্কুলে পড়তো, তার সবচেয়ে বেশি চাপ ছিল, তাদের স্কুলে বাংলাও খুব ভালো শেখানো হতো, ইংরেজিও খুব ভালো শেখানো হতো, সে তো মোটামুটি 15-20 ট্রান্সলেশনের আগে ছাড়াই পেত না। এত কথা কেন বলছি, এত ভূমিকা কেন, তার কারণ হচ্ছে আজ ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে, বাবা আজকে না কেউ ওইরম দাদুর কবলে পড়ে, আগে ট্রান্সলেশনটা বল তারপর যাবি। আর যারা পডকাস্ট নিয়ে ভাবনা চিন্তা করা শুরু করেছো বা অলরেডি স্টার্ট করে দিয়েছো তাদেরকে জানাই, যারা এখনও করে উঠতে পারোনি আজকে থেকে শুরু করে দাও, তার কারণ আজকে ইন্টারন্যাশনাল পডকাস্ট ডে। আর আমাদের দেশে আজ মেয়েদের শরীর এবং ফিটনেস নিয়ে আরও একটু বেশি করে সচেতন হবার দিন, কারণ আজ আমাদের দেশে উইমেন্স হেলথ অ্যান্ড ফিটনেস ডে। তো এতগুলো দিনের সমাহার আজকে, কী ভাবছো কীভাবে সেলিব্রেট করবে সেটা প্ল্যান করে নাও, আর আপনিও প্ল্যান করে নিন। আমি ফিরছি একটা গানের পর, এবার বন্ধ করি দিনের ডায়েরি। একটা না খুব সেন্টু সেন্টু গান শোনাবো, কিন্তু খুব ভালো গানটা, সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে, নেই তুমি আগের মতো, 107 FM রেইনবোয়ে, সকালটা আরও বেশি হাসি খুশি হয়ে যাক এটাই চাই, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

আচ্ছা, আজকে কি আপনার জন্মদিন? তাহলে আপনাকে জানাই হ্যাপি বার্থডে 107 FM রেনবোর তরফ থেকে। তবে আপনি কি জানেন আপনি কোন কোন সেলিব্রিটির সঙ্গে নিজের জন্মদিনটা শেয়ার করছেন? ভীষণ ইম্পর্টেন্ট একটা দিন কিন্তু আজকে। আজ আমাদের বুম্বাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন, আর সেই সঙ্গে সঙ্গে বিশিষ্ট সঙ্গীতশিল্পী শানের জন্মদিন আজ, আর বিশিষ্ট পরিচালক ঋষিকেশ মুখার্জিরও জন্মদিন আজ। বুঝতে পাচ্ছেন কি সাংঘাতিক সব মানুষদের সঙ্গে আপনি নিজের জন্মদিন শেয়ার করছেন? আপনি তো সাংঘাতিক লোক মশাই। সবাইকে জানাই 107 FM রেনবোর তরফ থেকে হ্যাপি বার্থডে। আজ বুম্বাদার জন্মদিন, সেই জন্য এমন একটা গান আপনার জন্য রেখেছি, বুম্বাদাকে মনে পড়বেই। তার কারণ হচ্ছে অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের ডুয়েট ফ্রম দ্য মুভি মিশর রহস্য। শুনুন 107 FM রেনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শহরের ইতি কথা,
4: শহরের ইতিকথা 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়। আমি অরুণিমা, আজ জানাবো শহরের ইতিকথায় আমাদের এই কলকাতা শহরের মধ্যেই লুকিয়ে থাকা আরেকটা কলকাতা, সেই পুরনো কলকাতার এমন একটা বাড়ির কথা যেই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস, অনেক গল্প। পাথুরিয়াঘাটার ঠাকুরবাড়ি, কলকাতার প্রাচীন ঐতিহ্যবাহী অঞ্চলগুলোর মধ্যে পাথুরিয়াঘাটা বিশেষভাবে উল্লেখযোগ্য। তো উত্তর কলকাতার এই অঞ্চলে 19 শতকে বহু ধনী প্রভাবশালী জমিদার পরিবার বাড়ি করেছিলেন। হ্যাঁ, এদের মধ্যে পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবারের নাম বিশেষভাবে স্মরণীয়। তাদের প্রাসাদ, সংস্কৃতি, সঙ্গীত চর্চা এবং সমাজ সেবার ইতিহাস কলকাতার এই যে নগর ঐতিহ্য তার সাথে গভীরভাবে যুক্ত। পাথুরিয়াঘাটার ঠাকুরবাড়ির সঙ্গে ঠাকুর পরিবারের একটা বিশিষ্ট শাখার ইতিহাস জড়িয়ে আছে। এই পরিবারের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব ছিলেন রাজা স্যার যতীন্দ্রমোহন ঠাকুর। তিনি ছিলেন শিল্প, সাহিত্য ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। তার পরিবারের উদ্যোগে কলকাতার সাংস্কৃতিক পরিমণ্ডল আস্তে আস্তে সমৃদ্ধ হয়েছিল, যা আমরা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির কথাই জানি, কিন্তু জোড়াসাঁকোর ঠাকুরবাড়িরই একটা অংশ আর কি এরা, মানে পাথুরিয়াঘাটার ঠাকুরবাড়ি, যারা ব্রাহ্ম ছিলেন না। সেই সময়ে কলকাতার অভিজাত পরিবারগুলোর বাড়ি শুধু বসবাস করার জায়গা তো ছিল না, সেখানে সাহিত্য সভা, সঙ্গীতানুষ্ঠান, নাট্যচর্চা, বিভিন্ন রকম মানে সাংস্কৃতিক কাজকর্ম হতো। পাথুরিয়াঘাটার ঠাকুরবাড়ি স্থাপত্যও ছিল কিন্তু দেখার মতো, ঐশ্বর্য রুচির পরিচয় পাওয়া যায় এই ঠাকুরবাড়িতে। প্রশস্ত প্রাঙ্গণ ছিল, অলঙ্কৃত স্তম্ভ ছিল, বারান্দা, ঠাকুর দালান, মানে বিভিন্ন ধরনের স্থাপত্য শৈলীর সমন্বয়ে এই বনেদি বাড়ি গড়ে উঠেছিল। ইউরোপীয় দেশীয় স্থাপত্যরীতির মিশ্রণ এই বাড়ির অন্যতম বৈশিষ্ট্য ছিল। তো উৎসব ও পারিবারিক অনুষ্ঠানের সময় ঠাকুর দালান হয়ে উঠত সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। আর সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবারের ভূমিকা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীতের যে পরিবেশ তৈরি করা, উচ্চাঙ্গ সঙ্গীত কে মানুষের মধ্যে আরও বেশি পরিচিত করা, সেটার পেছনে কিন্তু তাদের বিশেষ ভূমিকা ছিল। শিল্পী ও গুণীজনের সমাগমে তাদের বাড়ি একসময় সাংস্কৃতিক মিলন ক্ষেত্র পরিণত হয়েছিল। সাহিত্য, নাটক, চিত্রকলা, গান, বিভিন্ন ক্ষেত্রের মানুষের সঙ্গে এই পরিবারের যোগাযোগ ছিল। পাথুরিয়াঘাটার ঠাকুরবাড়ির গুরুত্ব শুধু একটা বনেদি পরিবারের ইতিহাসে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ঔপনিবেশিক কলকাতার সামাজিক পরিবর্তন, বাবু সংস্কৃতি, জমিদারি যে সমাজের জীবনযাত্রা ছিল, আর 19 শতকের বাংলা নবজাগরণের সাংস্কৃতিক পরিবেশ। তাই এই বাড়িকে কলকাতার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দলিল হিসেবেও দেখা যায়। আর এই যে পাথুরিয়াঘাটার ঠাকুরবাড়ি ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী, এর সঙ্গে যুক্ত হয়েছে স্মৃতি, স্থাপত্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার, যা কলকাতার ইতিহাসকে বুঝতে অনেকটাই সাহায্য করে। তো আপনাকে জানিয়ে দিলাম পাথুরিয়াঘাটার ঠাকুরবাড়ির কথা। আর এবার পরপর তিনটে গানের পর আমি অরুণিমা আবার ফিরে আসব আপনার কাছে। সবচেয়ে প্রথমে আজ শানের জন্মদিনে শান এবং শ্বেতার গাওয়া সে ছিল বড়ই আনমনা, আর তারপর আজ আমাদের প্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে তার অভিনীত অটোগ্রাফ ছবি থেকে অনুপম রায়ের কণ্ঠে আমাকে আমার মতো থাকতে দাও। আর সবশেষে আজ কিন্তু আমাদের ভীষণ প্রিয় একজন পরিচালকেরও জন্মদিন। আমাদের প্রিয় যে পরিচালকের আজ জন্মদিন, তিনি হচ্ছেন ঋষিকেশ মুখার্জি। ঋষিকেশ মুখার্জির অবদান তো মানে ভারতীয় সিনেমা কোনোদিন ভুলতে পারবে না। তারই পরিচালিত অভিমান ছবি থেকে তেরে মেরে মিলন কিয়ে রেনা কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে পরপর তিনটে গান আপনার জন্য 107 FM রেনবো। আমি অরুণিমা, ফিরছি গানের পর, শুনতে থাকুন।
1: তিন একে তিন, তিন একে তিন, গানের হ্যাট্রিক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল,
3: হালচাল। নমস্কার, কলকাতায় হাওয়া অফিসের হালচাল জানাবো আমি অরুণিমা 107 FM রেইনবোয়ে। কান পেতে থাকুন কি বলছে হাওয়া অফিস। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আংশিক মেঘলা আকাশ, আর কোথাও কোথাও কিন্তু এই সকালবেলা মেঘলা আকাশটা বিকেলেও মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক, সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 60%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি। উফ, পুজো অবধি এরম থাকুক, মাত্র 17 দিন বাকি। যাই হোক, একটা সতর্কবার্তা রয়েছে, যদিও আমাদের জন্য নয়, তবুও জানিয়ে রাখি যে ঝোড়ো বাতাস, যে বাতাস 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায় বইবে এবং সেটা 60 কিলোমিটার বেগেও বইতে পারে, মায়ানমার বাংলাদেশ সের যে উপকূলগুলো রয়েছে বঙ্গোপসাগরের উপকূলে সেই এলাকায়, সেটা আগামী 12 ঘন্টা বইবে। যদিও আমাদের পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে কোনো সতর্কবার্তা নেই, কিন্তু আমাদের মৎস্যজীবী বন্ধুরা যারা মাছ ধরতে সমুদ্রের গভীরে যাচ্ছেন, তারা আগামী 12 ঘন্টা সমুদ্রের বেশি গভীরে না যাওয়াই ভালো। যাই হোক, জানিয়ে দিতে পারলাম হাওয়া অফিসের হালচাল। আর এইবার যেটা করব সেটা হচ্ছে ফ্ল্যাশব্যাক সঙে নচিকেতার নীলাঞ্জনা আসছে আপনার জন্য 107 FM রেইনবোয়ে, শুনতে থাকুন।
2: হাওয়া অফিসের হালচাল,
3: হালচাল।
4: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আর সঙ্গে রয়েছি আমি অরুণিমা। নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায় পৌঁছে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, কারণ 7:53। এবার আপনাকে পুজোর তার 17 দিন বাকি জানিয়ে দিই একটা খুব খুশির খবর, সেটা হচ্ছে পুজোর আগে দুটো শনি রবিতে চলবে অতিরিক্ত মেট্রো। কবে কোন রুটে কি জানালো কর্তৃপক্ষ জানতে ইচ্ছে করছে তো? যাত্রী সুবিধার্থে পুজোর আগে দুটো উইকেন্ডে আর কি অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তো মণ্ডপে শেষ মুহূর্তের কাজ চলছে, প্রতিমা প্রায় তৈরি বললেই চলে, শপিংও চলছে নিশ্চয়ই জোর কদমে, ভিড় বাড়ছে শহরের বিভিন্ন মল থেকে বিভিন্ন মার্কেটে। তো সপ্তাহান্তে শুধু শহরের বাসিন্দারা নয়, শহরতলির লোকেরাও তো ভিড় করে কলকাতা শহরে, ফলে লোকাল ট্রেনের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ভিড় বাড়ছে মেট্রোতেও। যাত্রীদের সুবিধার জন্য পুজোর আগে দুই উইকেন্ডে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। পুজোর আগে 3rd আর 4th অক্টোবর এবং 10th এবং 11th অক্টোবর শনি ও রবিবার অতিরিক্ত মেট্রো চলবে। উফ, কি আনন্দ! আর একটু বেশি বেশি বাজার করে নেবেন, হ্যাঁ, যারা আগে আগে শপিং করে ফেলে তাদের ওই শেষ সময় মনে হয় ইস অন্যেরটা দেখে আর কি, ইস এটা আমার কেনা হলো না, তারপর দৌড়ে দৌড়ে যেতে হবে শনিবার আর রবিবার, এক্সট্রা মেট্রো আছে কাজেই নো চাপ। আর এখন আপনার জন্য যে গানটা রেখেছি সেই গানটার জন্য রিকোয়েস্ট করেছে দেবী মাইতি বেলেঘাট ফুলবাগান থেকে, আর এই গানটা কুমার শানুর গাওয়া। গান মিলান্তিতে শুনুন এই গানটাই। আর যারা গান মিলান্তিতে আমাকে রিকোয়েস্ট করতে চান তারা 9903653992 রিকোয়েস্ট করুন। আর একটা কথা জানাই, কিছুক্ষণের মধ্যেই মানে পরের ঘন্টার শুরুতেই আমি মর্নিং মন্তরটা না দিয়ে ডক্টরকে নিয়ে আসব। ডক্টর উৎসব দাস আসবেন পরের ঘন্টা শুরুতেই। আর এখন শুনুন গান মিলান্তিতে কলকাপাড়ে নীল শাড়িতে কুমার শানুর কণ্ঠে, তারপর খবর, তারপর ফিরে আসছি আপনার কাছে 107 FM রেইনবোয়ে।
1: গান মিলান্তি

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা, আপনার সঙ্গে রয়েছি 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা। এবার একটা ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো, আর আমি এবার এগিয়ে যাব পরের ঘন্টার দিকে। পরের ঘন্টায় মানে নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায় অনেক অনেক সারপ্রাইজ আছে, তো যারা শুনছেন তারা শুনতে থাকুন, একটু পরেই খবর, ফিরে আসছি খবরের পর।
4: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ক্রমবর্ধমান প্রযুক্তি, অনিশ্চয়তা এবং ভৌগোলিক নৈকট্য থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলির মধ্যে ভারতকে তার প্রস্তুতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভূকৌশলগত চিন্তাভাবনা ও আপৎকালীন পরিকল্পনাকে অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে ভারতীয় নৌবাহিনীর কমান্ডারদের সম্মেলনে গতকাল ভাষণ দিতে গিয়ে শ্রী সিং বলেন, দেশের লক্ষ্য স্পষ্ট যে সংকট দোরগোড়ায় পৌঁছানোর আগেই প্রস্তুতিকে সংকটস্থলে পৌঁছতে হবে। পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব এবং পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যের প্রতি ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশনে ভারতের পক্ষে বক্তব্য রাখেন বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পাঞ্জাব সফরে যাচ্ছেন। তিনি জলন্ধরের নেশামুক্ত পাঞ্জাব যাত্রার সূচনা করবেন এবং এই উপলক্ষে আয়োজিত একটি জনসভায় ভাষণ দেবেন। চলতি মাসের 18 তারিখে পাঠানকোট থেকে বিজেপি নেতা নীতিন নবীন এই যাত্রার সূচনা করেছিলেন। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে আলোচনার পর বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নিয়েছেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। চাকরি বাতিলের আশঙ্কায় সোমবার থেকে তারা ধর্ণা অবস্থানে বসেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, সংস্থা বদল হলেও এই 3,719 জন চুক্তিভিত্তিক শিক্ষকের চাকরি যাবে না বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন। যাত্রীদের সুবিধার্থে পুজোর আগের 2 সপ্তাহের শনি ও রবিবার অতিরিক্ত পরিষেবা দেবে মেট্রো রেল। 3, 4, 10 ও 11 অক্টোবর ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে বাড়তি মেট্রো চলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারত ব্রাজিল ও ভারত উরুগুয়ে প্রীতি ম্যাচ ঘিরে টিকিটের কালোবাজারি ও অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার। আগামী 3 ও 6 অক্টোবর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হ্যালো ডক্টর,
4: 107 FM রেনবো নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায় ঢুকে পড়লাম, আর ঠিক যেভাবে ঢুকবো বলেছিলাম ডক্টর উৎসব দাসকে সঙ্গে নিয়ে, তাকে নিয়েই ঢুকে পড়েছি। গুড মর্নিং ডক্টর।
5: গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং।
4: তারপরে কেমন আছেন সেটা আগে বলুন সবার।
5: ভালোই তো, সামনে পুজো আসছে, সবার মনে একটা হালকা হালকা আনন্দ, আমাদেরও মনে তাই।
4: হ্যাঁ হ্যাঁ, তো আজকে তো একটা বিশেষ দিন আর কি, সেটা হচ্ছে যে মেয়েদের শরীর এবং ফিটনেস, উইমেন্স হেলথ অ্যান্ড ফিটনেস ডে। সেই সঙ্গে সঙ্গে এই গোটা মাস ধরেই PCOS সম্পর্কে অ্যাওয়ারনেস চলছে আর কি।
5: এখন এত গ্রোয়িং একটা সমস্যা আমাদের, এখন মেটাবলিক সিনড্রোমটা এমন একটা জায়গা, আমরা মনে আছে একদিন আমরা পুরো আমব্রেলা অফ মেটাবলিক সিনড্রোম নিয়ে ডিসকাস করেছিলাম, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা এখন মেয়েরা সমস্যায় ভুগছে তার মধ্যে কিন্তু APCOS।
4: তো PCOS মানে আমাদের ছোটবেলায় খুব বেশি দেখা যেত না, হয়তো গোটা পাড়ায় একজনের, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা বাড়িতেই কোনো না কোনো মেয়ের PCOS।
5: একদম, ভীষণ মানে কম বয়সী মেয়েদের মধ্যে প্রচন্ড বেড়ে গেছে। আমার মনে হয় এর কারণ কিন্তু একটা মোর মানে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আমাদের এখনকার যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলই কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ডেকে আনছে।
4: আচ্ছা,
5: তাহলে আমরা একটু বলি মানে বুঝে নিই যে ব্যাপারটা কি করে বুঝবো যে আমার PCOS হচ্ছে আর কি। তো এখানে যে কয়েকটা জিনিস আমরা মেন, সব থেকে মেন হচ্ছে যে এবারে পিরিয়ডের সমস্যা। পিরিয়ডের সমস্যা বলতে হয় খুব অ্যাবসেন্ট পিরিয়ড হয়, অথবা মানে অনেকদিন মানে অনেকদিন বাদে বাদে মানে 35 দিন বা তারও বেশি দিন পরে হচ্ছে, এটা হচ্ছে একটা পাস। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের যে মেল হরমোন সেটা মেয়েদের মধ্যে বেড়ে যাওয়ার যে মানে বহিঃপ্রকাশ হয়, যেমন ফেসিয়াল বা বডি হেয়ার যদি বেড়ে যায়, মানে হালকা গোফের মতো দেখা যায়, বা সিভিয়ার অ্যাকনে যদি হয়, মানে অ্যাকনে পিম্পলস এইসব যদি হয়, আর যদি আমাদের যে ব্র্যান্ডিং, আমাদের যে দেখবে যে চুল উঠে যাওয়ার যে দুটো প্যাটার্ন, ফিমেল প্যাটার্ন এবং মেল প্যাটার্ন, মেল প্যাটার্নে হেয়ার লস যদি হয়, তাহলে কিন্তু এগুলো থেকে বুঝতে হবে। আর অনেক ক্ষেত্রে পাওয়া যায়, নট অলওয়েজ নেসেসারি, মানে PCOS মানেই যে সবসময় সিস্ট থাকবে নট নেসেসারি, বাট অনেক ক্ষেত্রেই আল্ট্রাসাউন্ডে যখন আমরা ডাক্তারবাবু

0: টাকা তারা দেশ দিলেন, তখন ইউএসসিতে কিন্তু এটা ধরা পড়তে পারবে।
1: ঠিক ঠিক, তার মানে যদি পিরিয়ড মিস হয় তখনই কিন্তু ডক্টরের কাছে যেতে হবে, মানে দু মাস হলো না, একেবারে আর্লি স্টেজে ধরা পড়লে তো এটা কি কিওরেবল?
0: একদমই একদমই। আর আরো কিছু জিনিস দেখতে পাবে যে ওজনটা এমন বাড়তে থাকছে এবং সেটাকে কোনোভাবেই কমানো যাচ্ছে, এটাকে মানে ভীষণ রেজিস্ট্যান্স ওয়েট, মানে রেজিস্ট্যান্ট ওয়েট গেইন বলে, কিছুতেই সেটাকে কমাতে পারছে না। হ্যাঁ, তারপরে আরেকটা যেটা সমস্যা, বাচ্চা যারা হয়তো বাচ্চা নিতে চায় যে রিপ্রোডাক্টিভ এজে আছেন, তাদের বাচ্চা নিতে সমস্যা হতে পারে, এবং এইগুলো সব মিলিয়ে কিন্তু তাদের মধ্যে মানসিক একটা অ্যাংজাইটি বা ডিপ্রেশনের ঘটনাও আমরা দেখতে পাচ্ছি।
1: আচ্ছা, তাহলে আজকে যারা ছোট ছোট মেয়েরা আর কি, যারা টিনেজার বা যারা একটু বড় হয়েছে, যাদের মধ্যে PCOS এর সমস্যা চলছে মানে বা শুরু হয়েছে সদ্য, তাদেরকে এই রোগটা থেকে দূরে রাখার জন্য কি করতে হবে?
0: ঠিক ঠিক, সবার আগে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, মানে একদম ব্যালেন্স লো গ্লাইসেমিক ডায়েট খেতে হবে, মানে আমরা হোয়াইট মানে মানে সিম্পল কার্বোহাইড্রেট আমরা কম খাবো, যেগুলো আমি সবসময় বলি যে চিনি, ময়দা এবং হোয়াইট রাইস এটাকে একদম কমিয়ে দিয়ে তার জায়গায় আমরা আমরা ব্রাউন রাইস খেতে পারি বা ব্রাউন ব্রেড খেতে পারি, ওটস, ডালিয়া, এই ধরনের খাবার খাওয়া বাড়ালাম, ময়দার জায়গায় আটা, এইগুলো তো আছে। তার সাথে যে রেগুলার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটা হাঁটা হতে পারে, ইয়োগা হতে পারে, যার যেটা সুবিধা। আর যার যেটা যারা ওয়েট গেইন করছেন তাদেরকে অ্যাটলিস্ট 5-10% তাদের ওয়েট বডিটাকে ওয়েট লসটা করাতে পারলেই কিন্তু তাদের এই ইনসুলিন রেজিস্ট্যান্সের যে সমস্যাটা অনেকটা কমে যাবে, এইটা আছে। আরেকদিকে আছে যে ডাক্তারবাবুকে দেখিয়ে তার প্রয়োজন মতো হরমোনাল থেরাপি, আর হচ্ছে আমাদের হরমোনাল থেরাপি আছে, আরেকদিকে যে ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা বলছি সেটা সারানোর জন্য কিন্তু এখন মানে ডায়াবেটিস এর যেসব ওষুধ আছে যেমন মেটফরমিন এবং আরো অন্যান্য ট্রিটমেন্ট এখন নতুন নতুন আসছে, সেক্ষেত্রে একজন ডায়াবেটোলজিস্ট বা জেনারেল ফিজিশিয়ানকে দেখে তার পরামর্শ করে আর হরমোনাল ট্রিটমেন্ট এবং মেটাবলিক সাপোর্টটা করা খুব দরকার।
1: আচ্ছা,
0: তাহলে কিন্তু তারা ভালো হয়ে যাবেন আস্তে আস্তে।
1: বাহ, আমাদের বন্ধুরা যারা শুনছেন তারা নিশ্চয়ই উপকৃত হলেন। আর উৎসব এসেছে, আর উৎসবের গান শুনবো না এটা তো হতে পারে না, দু লাইন হলেও শোনাতে হবে, আমি জানি খুব ব্যস্ত।
0: না না না, ব্যস্ত ঠিক আছে, সেটা অসুবিধা নেই। আমি তাহলে আজকে একটা মজার জিনিস শুনাই, শ্রদ্ধেয় স্বামী সম্বুদ্ধানন্দ মানে শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারী আচার্য, তার কথায় শুনি। এবার আমার পূজোয় 10টি নতুন গান আসছে, 10টা গানের মধ্যে 2টো গান হচ্ছে মায়ের আগমনী, তার একটা শোনাই, কারণ এটা কনসেপ্টটা দেখবে খুব মজার। এই গানটাতে যেটা বলছে যে মা আসতে চাইছেন আমাদের পৃথিবীতে, কিন্তু শিব চাইছে না, শিব একা থাকতে খুব ভয় পান তার ভালোবাসার স্ত্রীকে ছেড়ে, কিছুতেই তাকে আসতে দিতে চাইছে না, নানাভাবে মানানোর চেষ্টা করছেন। এটাই আমার নতুন গান এই সপ্তাহে আমাদের জয় ঠাকুর বলে একটি চ্যানেল থেকে।
1: আচ্ছা, সেই গানটা আমরা একটু শুনি।
0: হ্যাঁ, ওটা একটু শোনাচ্ছি, ঠিক।

0: দুঃখেরও পরিতে, বলছে তুমি চলে গেলে আমাকে একা একা কে খাওয়াবে, কে আমার পদসেবা করবে,
1: খুব মজা
0: আর গানটা, আমাকে ছাড়া কি করে থাকবে, তুমি প্লিজ যেও না। এইটা মতো এবছর হচ্ছে জানো তো, যার জন্য এত বৃষ্টি হচ্ছে, কিছুতেই শিব আসতে দিতে চাইছেন না।
1: হ্যাঁ, কিন্তু মাত্র 17 দিন বাকি, মাও আসছেন আর উৎসব। থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের বন্ধুরা অনেক কিছু পেলো একসঙ্গে।
0: হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই নতুন গানটা শুনো এবং সাপোর্ট করো।
1: হ্যাঁ অবশ্যই, থ্যাংক
0: ইউ সো মাচ।
2: হ্যালো ডক্টর, ডক্টর
1: আর এবার আপনার জন্য আসতে চলেছে সোনু নিগমের গাওয়া একটা গান। আর এই গানটারও অবশ্যই রিকোয়েস্ট আছে গান মিলান্তিতে। আমাদের বন্ধু শেফালি কর্মকার, শেফালি মেসেজ করেছে বারাসাত, কোন জায়গাটা আমি ঠিক পড়তে পারছি না, বারাসাত থেকে। তো এবারে সেই গানটা, তারপর ফিরে আসছি আপনার কাছে।
2: গান মিলান্তি, গান মিলান্তি।

সারাদিন সাত সুরে সারাদিন শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: Morning Montreux. Morning Montreux.
1: সকাল সকাল কানে মন্তর দেব, পুজো তো এসেই গেল, মাত্র 17 দিন বাকি। 107 FM রেইনবোয়ে নমস্কার কলকাতায়, আমি এবার মন্ত্র দিতে চলেছি। আজকালকার বাচ্চারাও কিন্তু দল বেঁধে ঠাকুর দেখতে যায়, যদিও মা বাবারা একটু বেশি মানে বাচ্চাদের সঙ্গে জুড়ে যেতে চায়। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ছোটবেলাটা অনেক বেশি স্বাধীন ছিল, আমরা স্বাধীনভাবে মোটামুটি 7-8 থেকে রাত 10টা অবধি ঠাকুর দেখার পারমিশন পেতাম। আর একটা মানে ক্লাস 10 পাশ করে গেলে তো প্রায় সারা রাত, তো এখনকার বাচ্চারা অতটা পায় না পারমিশন। যাই হোক, সন্ধ্যের থেকে মোটামুটি রাত 9টা অবধি তারা ঠাকুর দেখে। তো যারা ঠাকুর দেখতে যাবে তাদেরকে প্রত্যেককে সচেতন করার জন্য বলছি, হঠাৎ করে আলাপ হয়েছে কারোর সঙ্গে, অচেনা কেউ, সে যদি তোমাকে একটু আলাদা করে কোথাও যেতে বলে, যাবে না। দল বেঁধে বন্ধুদের সঙ্গে গেছো, বন্ধুদের সঙ্গেই কিন্তু ঠাকুর দেখবে, আর বন্ধুদের সঙ্গে বেরিয়েছো, বন্ধুদের সঙ্গেই ফিরবে। আমাদের সময়টা একটু আলাদা রকম ছিল, সেই সময়ে আমরা খুব একটা এদিক ওদিক যেতাম না, মানে একটু বন্ধুদের সরিয়ে দিয়ে নিজেরা কথা টথা বলতাম। কিন্তু এখন সমস্যাগুলো যেহেতু অনেক বেশি হয়ে গেছে এবং কিছু মানুষের খারাপ উদ্দেশ্যও অনেক বেশি হয়ে গেছে, সেই কারণে একটু বেশি সচেতন থাকা। মেয়েরা জল ক্যারি করবে, নিজের ব্যাগে জল রাখবে, আর ছেলেরা তোমরাও যারা বেরিয়েছ তারা কিন্তু আমাদের সময়, কিন্তু ছেলেরা আমাদের বন্ধুরা যারা আমাদের সাথে বেরোতো তারা কিন্তু মোটামুটি দলে যে কটা মেয়ে থাকতো তাদের একটা লোকাল গার্জিয়ানের মতো দায়িত্ব নিয়ে নিত আর কি। পুজোয় প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলি, অসভ্যতা সবই তো হয়, কাজেই সেইগুলোর ক্ষেত্রে নিজের বন্ধুদের মোটামুটি গার্ড করে চলাটা তোমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। বাড়িতে যতই মা রোজ ভাত মেখে খাইয়ে দিক, বাইরে বেরোলে কিন্তু মানে সদ্য হওয়া গার্লফ্রেন্ড বা বোনের মতো বন্ধু, প্রিয় বন্ধু প্রত্যেককেই কিন্তু একটু তোমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে, কারণ অনেক রকম লোক পুজো দেখতে বেরোয়। তো এই সচেতনতাগুলো দরকার, তার কারণ আজকাল যেটা হয়, আমরা অনেক ছোটবেলা থেকেই মানে যারা 90s বড় হয়েছে বা 80s ছোটবেলা কাটিয়েছে তারা কিন্তু অনেক ছোটবেলা থেকেই নিজেরা নিজেরা বন্ধুদের সাথে একজন দুজন বন্ধু নিয়ে প্রচুর ঠাকুর দেখে বেড়াতো। মোটামুটি উত্তর কলকাতার সব ঠাকুর দেখে ফেলেছে, দক্ষিণ কলকাতার সব ঠাকুর তারপরের দিন দেখে ফেলেছে বা বেশিটাই দেখে ফেলেছে, হেঁটে হেঁটে বাসে করে এসব হতো, সেই সময় এটা স্বাভাবিক ছিল। কিন্তু আজকে পরিস্থিতি বদলেছে, বিপদও অনেক জায়গাতেই অনেকটাই বেড়ে গেছে, আবার হেল্প নেবারও জায়গা রয়েছে। কোনো একটা সমস্যায় পড়লে কিন্তু ভলেন্টিয়ারদের বলতে পারো যে পুজো মণ্ডপে রয়েছে, বা পুলিশকেও জানাতে পারো, ট্রাফিক পুলিশরা সব জায়গায় সচেতনভাবে এই সময় ডিউটি করেন। তো আমার মনে হয় আনন্দের সঙ্গে পুজো কাটাও, কিন্তু অযথা কোনো বিপদ ডেকে এনো না কেউ, অচেনা কারুর সঙ্গে বন্ধুত্ব হতেই পারে কিন্তু নিজের বন্ধুদের সঙ্গে নিয়ে তার সাথে পায়ে পা মেলাও, কখনোই এক আলাদা কোথাও চলে যাবে না। তো প্রচুর জ্ঞান দিয়ে ফেললাম, কারণ পুজো একদম এসে গেছে, সেই জন্য ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা টিনেজাররা তাদের জন্য আমার এইটুকু বলা খুব জরুরি ছিল বলে আমার মনে হয়েছে, সেটাই জানালাম। আর এবার রাজবর্মনের গাওয়া ওরে ও জালিমা, বারিশ থেকে 107 FM রেইনবো নমস্কার কলকাতায় ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 8:30। আর এইবার আমি টপিকটা বলবো, কি নিয়ে মেসেজ করবেন। আজকে তো ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে, সেই জন্য খুবই বিপদের একটা বিষয় দিচ্ছি, মানে ছোটবেলায় আমরা যেই বিপদের জন্য পালিয়ে পালিয়ে বেড়াতাম। আচ্ছা, আপনার জীবনে

0: এরকম অভিজ্ঞতা হয়েছে, মানে যারা 90s-এ ছোটবেলায় কাটিয়েছে তাদের তো হয়েছে আমি শিওর, মানে দাদু ঠাকুরদা পাড়ার দাদু বয়স্ক লোকেরা তখনও জীবিত ছিলেন। আচ্ছা, ট্রান্সলেশন ধরতেন কি, মানে যখন তখন রাস্তাঘাটে দেখে আপনাকে কেউ ট্রান্সলেশন ধরতেন কি, যদি সেরকম কোনো অভিজ্ঞতা থাকে বা ট্রান্সলেশন বলবেন না বলে আপনি কি করেছিলেন সেই রকম অভিজ্ঞতা থাকলে আমাকে জানান 9903653992। মানে এইগুলো দিয়েই না কীভাবে যেন ছোটোবেলায় ফিরে যাওয়া যায়, ভীষণ একটা নস্টালজিক ব্যাপার। তখন তো পালিয়ে যেতাম, তখন মনে হতো যে ওরে বাবা আবার ট্রান্সলেশন, আমাদের পাড়ার এক বয়স্ক মানুষের তো সবাই নামই দিয়ে দিয়েছিল ট্রান্সলেশন দাদু। হ্যাঁ, মানে এইরকম অবস্থা। তো এরকম ট্রান্সলেশন দাদুর কথা যদি শেয়ার করতে চান তাহলে শেয়ার করতেই পারেন। আর আরও একটা কথা, পুজোর তো আর মাত্র কয়েকটা দিনই বাকি, এই সময়ে এমন এমন গান আমাকে রিকোয়েস্ট করুন যেগুলো পুজোর প্যান্ডেল একেবারে মাতিয়ে রাখতো, মাতিয়ে রাখে ইনফ্যাক্ট, সেই গানগুলোই কিন্তু বাজাবো আজকে। আর গান মিলান্তিতে এবার যে গানটির রিকোয়েস্ট এসছে সেই গানটার জন্য রিকোয়েস্ট করেছে সৌম্যজিৎ দত্ত। সৌম্যজিৎ মেসেজ করেছে বেহালা সরসুনা থেকে, লিখেছে দিদি খাদান থেকে কিশোরী গানটা শুনিয়ে দাও, একদম সৌম্যজিতের জন্য।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM Rainbow এ আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। 8:35 হয়ে গিয়েছে, আর ট্রান্সলেশন কে ধরতো ছোটোবেলায় সেটাই জানতে চেয়েছি। আর প্রথম মেসেজ সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছে, গুড মর্নিং আর যে অরুণিমা দি, ভেরি নাইস মর্নিং মন্ত্রা অ্যান্ড টপিক। আমি লেখাপড়ায় ভালো ছিলাম না, তাই কেউ আমাকে ট্রান্সলেশন করতে বলতো না। ভালো খারাপের ব্যাপার না, ট্রান্সলেশন দাদুর পাল্লায় পড়েননি আপনি, বুঝতে পাচ্ছি। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি লিখেছেন, অরুণিমা গুড মর্নিং, আমার একটি গাধা ছিল, এই বাক্যটি ট্রান্সলেশন করতে গিয়ে লিখেছিলাম আই ওয়াজ অ্যান অ্যাস। আমার এই লেখাটা পড়ে স্যার হাসতে থাকেন, কি ভয়ঙ্কর ট্রান্সলেশন। তারপরে মেসেজ যে পাঠিয়েছে উৎপল মাইতি বেহালা থেকে, লিখেছে, নমস্কার কলকাতা উইথ অরুণিমাদি, আজ রত্নগর্ভাতে শুনলাম সুধামতি মঙ্গেশকরকে নিয়ে ভোরাই, সাথে ওনার পঞ্চরত্নকে পরিচয় করিয়ে দিলে, লতা আশা উষা মিনা আর হৃদয়নাথ মঙ্গেশকরের সাথে কথা গান, আজ এক মনোমুগ্ধকর ভোরাই উপহার পেলাম। প্রতিটা গান ওল্ড ইজ গোল্ড, আজকের মন্ত্রটা বেশ ভালো, তারিফ করার মতো, শিক্ষামূলক, সচেতনতা নিয়ে। সমস্যা অন্য জায়গায়, ফ্রিতে হেলদি গান কেউ নেয় না, জেনজি সমস্যাটা এখানেই, ধাক্কা খাবার পর সচেতন হয় বা হবে, চারদিকে তাই দেখছি, বলা যায় না, যদি আজকে শোনে নিশ্চয়ই নিতে পারে। বিষয় বলি, আমি পাত্তাই দিতাম না, বাবার জ্ঞান ছাড়া কাউকে গুরুত্ব দিতাম না, জ্ঞান দিতে আসলেই বলতাম তোমার জ্ঞান শোনার সময় নেই, অন্য মুরগি খোঁজো, অফিস থেকে রিটায়ার করা মানুষের কাজ নেই তো কী করবে। আমি এদের অ্যাভয়েড করে চলতাম, এখনও চলি, ধাক্কা খেতে খেতে অনেক জ্ঞান অর্জন করেছি। রাধে রাধে উৎফল মাইতি, মানে তুমি একদম ট্রান্সলেশনের কবলেই পড়নি। শাওন বারাসাত থেকে লিখেছে, আগের দিন তুমি আমার টেক্সট পড়নি, এ বাবা, একেবারে শেষের দিকে পাঠিয়েছিলে, তার মানে। টপিকে আসি, আমি ভয় পেতাম না, গর্বের সাথে ট্রান্সলেশন বলে দিতাম, তারপর সেটার প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস সব একসাথে বলে দিতাম। আর যে গানটা শুনতে চেয়েছে সেই গানটা শাওন আমি নিশ্চয়ই শুনিয়ে দেবো কিছুক্ষণ বাদে। আর তারপরের মেসেজ আমাকে যে পাঠিয়েছে যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, উনি লিখেছেন, সুপ্রভাত আর যে অরুণিমা দিদিভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই। আমার মামার বাড়ি গেলে মামা আমাকে কিছু শব্দ দিয়ে ট্রান্সলেশন করতে বলতেন, ওই ভয়ে আমি মামার বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছি। আমি দাদুর ভয়ে, জানেন তো, দেখলেই হয়েছে ট্রান্সলেশন। ডাক্তারবাবুর খালি কণ্ঠে গান ভীষণ ভালো লাগলো, হ্যাঁ উৎসব ভীষণ ভালো গান গায়। আজ রত্নগর্ভা আপনার সুমিষ্ট গলাতে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ও ওনার মা সেবন্তী মঙ্গেশকর ও ওনার পরিবারের অনেক কথা ও আলোচনা ও লতাজির গানগুলো শুনলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো, অসাধারণ উপস্থাপনা, খুবই ভালো, সুস্থ থাকবেন আর যে দিদিভাই। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার পূর্ব মেদিনীপুর থেকে এই মেসেজ আমাকে করেছেন। তারপর ধুলিয়ান মুর্শিদাবাদ থেকে স্বরূপ বলছি, অরুণিমা, পুজোর প্যান্ডেল মাতাবে এই গানটা, কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি শুনিয়ে দিও। হ্যাঁ, এটা আমাদের ছোটোবেলা থেকে মাতিয়ে যাচ্ছে, 4 বছর বয়সেও এই গানের সাথে নেচেছি। আর ট্রান্সলেশন, ও পাগল হয়ে যেতাম, যে কেউ এসে ট্রান্সলেশন ধরবে মাথা খারাপ হয়ে যেত, আর স্যারের কাছে তো সেটা বিশাল ব্যাপার ছিল, এই কালকে এতটা করে নিয়ে আসবি দেখবো। হ্যাঁ সত্যি তাই। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, শুভ সকাল, প্রথমে বলি আমি ইংরেজিতে খুবই কাঁচা ছিলাম, টিউশানি মাস্টার ট্রান্সলেশন ধরলে মানে ছুতো নাতায় উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতাম। আরে ইংরেজিতে পাকা হয়েও কোনো উপায় নেই, ট্রান্সলেশনগুলো এত ভয়ঙ্কর কঠিন ছিল না, মানে বাংলার মানে বুঝতেই অবস্থা খারাপ হয়ে যেত, তারপর সেটাকে ইংরেজি করা কোনো মানে হয়? তো এবার একটা অন্যরকম গান শুনিয়ে দিই, গানটা খুবই সুন্দর, তিমির বিশ্বাস আর সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে, ফিরিয়ে দিও না গোড়াই, 107 FM Rainbow, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। এবার একটা কথা জানাই, বাসে স্টিয়ারিংয়ে বসা থেকে কন্ডাক্টরের টিকিট কাটার দায়িত্ব সামলানো, কলকাতার গণপরিবহন ব্যবস্থায় আস্তে আস্তে বাড়ছে মহিলাদের উপস্থিতি। তাদের কেউ চালক, কেউ কন্ডাক্টর, কেউ বাসের মালিক, কেউ আবার দিনভর রুট সামলাচ্ছেন। তাদের অবদানকে সামনে রেখেই এবার অনুষ্ঠিত হতে চলেছে, কি বলুন তো, চলেছে বাস যাত্রা 4.0। আগামী 2রা অক্টোবর কলকাতা বাস ও পিডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এই বিশেষ বাস যাত্রায় কলকাতা শহরের বাস পরিষেবার নেপথ্যে মহিলাদের সম্মান জানানো হবে। এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ, এটা বলতেই হবে আমাকে। আর এখন যে গানটা শোনাতে চলেছি সেটা ধুলিয়ান মুর্শিদাবাদ থেকে স্বরূপ রিকোয়েস্ট করেছে, খুবই জনপ্রিয় গান কিনে দে রেশমি চুড়ি, আপনার জন্য রইল 107 FM রেইনবো।
3: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছে
4: গান মিলান্তি, গান মিলান্তি,
3: গান মিলান্তিতে এবার শাওনের পছন্দের গান কুমার শানুর কণ্ঠে ফিরছি গানের পর 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 8:55 হয়ে গেছে, মানে পরের ঘন্টা নমস্কার কলকাতা শেষ ঘন্টায় ঢোকার সময় এগিয়ে আসছে। এবার আমি যার মেসেজ পড়ব, সে আমাদের রোজকার বন্ধু আর কি, প্রায় রোজই আসে, সৌভিক সরকার ফ্রম কসবা হালতু। সৌভিক লিখেছে, সুপ্রভাত দিদি, আজ রত্নগর্ভায় আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, উষা মঙ্গেশকর, মীনা মঙ্গেশকর, হৃদয়নাথ মঙ্গেশকর,

0: তাদের মা সেবন্তী মঙ্গেশকরের কথা শুনলাম, সত্যি ছোট্টবেলা থেকে কত স্ট্রাগল করছে, না হলে কি এমন গায়িকা হতে পারে? আজ অনেক কিছু জানলাম, এই জন্য তোমাকে ধন্যবাদ দিদি। আর মর্নিং মন্ত্রটা দারুণ ছিল। টপিকে বলি, পাড়ার এক জেঠু বাংলা অনুবাদ করতে বলতো, কঠিন কঠিন ইংরেজি থেকে বাংলা পারলে চকলেট দিত, না পারলে কান মুলে দিত, ভয়ে দৌড় দিতাম, খুব ভয় লাগতো জেঠুকে। তারপরের মেসেজ যে পাঠিয়েছে সে হচ্ছে চিত্তব্রত গুহ, জয়রামপুর হাওড়া থেকে। সুপ্রভাত অরুণিমা, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ তবু তো ছোটোবেলা থেকে করছি, কিন্তু সংস্কৃতে অনুবাদ করতে হয় তখন জিভ আর দাঁত আড়ষ্ট হয়ে যায়। ওরে বাবা, আপনি তো সাংঘাতিক পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন মশাই, কি করেছেন? তারপরের মেসেজ যে পাঠিয়েছে সে হচ্ছে মিতালি সামন্ত, লিখেছে, গুড মর্নিং, শুভ সকাল অরুণিমা দিদিভাই, আমি তোমাদের গ্রামের মেয়ে মিতালি। ট্রান্সলেট করা কি না জানি না, তবে আমরা যখন পরীক্ষা দিয়ে ফিরতাম রাস্তাতে অনেক গুরুজনেরা জিজ্ঞেস করতেন পরীক্ষা কেমন হলো, আর দেখি কী কী কোশ্চেন এসেছে, এমনকি প্রশ্নের কী উত্তর দিয়েছি সেটাও বলতে হতো এক একজনকে, নেয় একাধিক জনকে, সেটা জেঠু কাকা দাদু অনেকেই হতে পারে, প্রত্যেককে জবাব দিতে হতো। বিশেষ করে আমি পড়াশোনায় একটু ভালো ছিলাম, পরীক্ষার টাইম রয়েছে ধরো 1 ঘন্টা 30 মিনিট, আমি 1 ঘন্টাতেই কমপ্লিট করে বেরিয়ে আসতাম বলে আমাকে বেশি মানুষ জিজ্ঞাসা করতো, এত তাড়াতাড়ি তোর পরীক্ষা শেষ হয়ে গেল, দেখি তুই কি লিখেছিস। ডাক্তারবাবুর কণ্ঠে মিষ্টি গান খুব ভালো লাগলো, পুরো প্রফেশনাল গায়কের মতো লাগলো। হ্যাঁ, উনি গান করেন, একদম প্রফেশনালিই করেন। যদি সম্ভব হয়, একটা গানের রিকোয়েস্ট করেছে, সেই গানটা চেষ্টা করবো শোনাতে মিতালি। তারপরের মেসেজ নিরঞ্জন সাহু, বিশপুর হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত, খুব ভালো লাগছে অনুষ্ঠান, আর কিছু লেখেননি উনি। এরপরে যে মেসেজ পাঠিয়েছে, হ্যালো দিদি, আমি সুমন দাস আন্দুল থেকে বলছি, টপিক যদি বলো, আমার দিদি, ওরে বাবা রে, আমার দিদি যখন ইংলিশ পড়াতে বসতো আমার মাথা খেয়ে নিত ট্রান্সলেট করাতে করাতে, খুবই কঠিন বিষয় ছিল আমার কাছে। এখনও একবার ভুল করলে আবার প্রথম থেকে শুরু করত। আর গানগুলো খুব সুন্দর লাগছে, আজকের অনুষ্ঠান নেই ওই গড়িয়াহাটের মোড়ে, গানটা যদি পারো শুনিয়ে দেবে চেষ্টা করব। এরপরের মেসেজ যে পাঠিয়েছে শুভেন্দু নাকতলা গড়িয়া থেকে, খুব ভালো লাগছে অনুষ্ঠান, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এবার যে গানটা শোনাতে চলেছি সে গানটা খুব সুন্দর একটা গান, ভালোবেসে কোনো ভুল করিনি আমি, আর এই গানটা সবুজ ভূঁইয়া পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে শুনতে চেয়েছে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ও আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলাওকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের আমন্ত্রণে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। জম্মু কাশ্মীরের বদগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত সন্ধ্যায় লস্কর ই তৈবার এক কুখ্যাত জঙ্গি নিহত হয়েছে। নিহত ফৌজি মুসা ওই জঙ্গি সংগঠনের একজন শীর্ষ কমান্ডার। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কর্পোরেট সংস্থাগুলির অংশগ্রহণ বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার আজ বিভিন্ন কর্পোরেট এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছে। কলকাতার একটি পাঁচতারা হোটেলে ওই বৈঠকে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি একাধিক মন্ত্রীর উপস্থিত থাকার কথা। এশিয়ান গেমসে ফের সোনা জয় ভারতের। জাপানের ওকাজাকি চুও সোগো পার্কে তীরন্দাজির মহিলা কম্পাউন্ড বিভাগের ফাইনালে জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিতা তানিপার্থি ও পৃথিকা প্রদীপের দল চীনকে 238-234 ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে। 2023 সালের হাংজু এশিয়ান গেমসেও মহিলা কম্পাউন্ড তীরন্দাজিতে দলগত ইভেন্টে সোনা জিতেছিল ভারত। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারত ব্রাজিল ও ভারত উরুগুয়ের প্রীতি ম্যাচ ঘিরে টিকিটের কালোবাজারি ও অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানান, ফিফা বিশ্বকাপের ধাঁচে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বচ্ছ পদ্ধতিতে টিকিট বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে AIFFকে। উল্লেখ, আগামী তিন ও ছয় অক্টোবর হবে ম্যাচ দুটি। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ কর্ণাটকের অভ্যন্তরীণ অঞ্চল, কেরালা, মাহে, তামিলনাড়ু এবং উত্তর পূর্ব ভারতের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ফুড ফান্ডা,
4: যার রান্না করতে একদম ভাল লাগে না কিন্তু খুব ছোট ছোট কিন্তু টেস্টি রেসিপি আমি বলতে পারি, সেগুলোই বলার চেষ্টা করি আর কি রোজ। তো আজকে ফুড ফান্ডায় একটা রেসিপি দেওয়ার কথা আমার মনে পড়লো, মনে হলো বেশি করে, তার কারণ শহরের রীতিকথায় পাথুরিয়াঘাটার ঠাকুরবাড়ির কথা বলেছিলাম। এটা যদিও জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একটা রান্না, তো সেই রান্নাটা একটু সুন্দর করে বলি। হ্যাঁ, এটা হচ্ছে ভিন্দালু। ভিন্দালু মূলত গোয়া বা পর্তুগিজ রান্নার প্রভাবযুক্ত একটা ঝাল মশলাদার পদ আর কি। ভিন্দালু আপনারা গোয়াতে যেরকম খেয়েছেন এটা কিন্তু ওরকম না, খানিকটা মিল আছে কিন্তু এটার মধ্যে একটা বাঙালিয়ানা মিশে গেছে আর কি। তো ঠাকুরবাড়ির ধাঁচের ভিন্দালু বানাবেন কী করে? মুরগির মাংস 500 গ্রাম, পেঁয়াজ 2 কুচি করে কাটা, রসুন 8-10 কোয়া, আদা 1 ইঞ্চি, শুকনো লঙ্কা 5-6, জিরে 1 চা চামচ, ধনের গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ 1/2 চা চামচ, দারচিনি 1 টুকরো করে, লবঙ্গ 3, সর্ষে 1/2 চা চামচ, আর ভিনিগার লাগবে 2-3 টেবিল স্পুন, আর হলুদ লাগবে 1/2 চা চামচ, নুনটা আপনি আপনার স্বাদ মতো দেবেন, আর চিনিটাও আপনি আপনার স্বাদ মতো দেবেন। সর্ষের তেল দিয়ে রান্না হয় এটা, 3-4 টেবিল চামচ জল প্রয়োজন মতো। এবার রান্নার পদ্ধতিটা বলি। শুকনো লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ ও সর্ষে হালকা করে ভেজে নিন। এগুলো ঠান্ডা করে আদা, রসুন ও ভিনিগার দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করুন। মাংসে এই মশলাটা হলুদ আর নুন মাখিয়ে কমপক্ষে 2 ঘন্টা আপনাকে ম্যারিনেট করতে হবে, সম্ভব হলে রাতে মাখিয়ে রাখুন, তাতে টেস্টটা আরও ভালো হবে। কড়াইয়ে সর্ষের তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভাজুন। ম্যারিনেট করা

মাংস দিয়ে মাঝারি আঁচে ভালো করে কষান। মাংস থেকে জল বেরোলে ঢেকে কম আঁচে রান্না করুন, প্রয়োজনে অল্প গরম জল দিন। মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে চিনি ও বাকি যে ভিনিগারটা রয়েছে সেটা দিন। তেল উপরে উঠে মাংস নরম হয়ে গেলে নামিয়ে নিন। এটা গরম ভাত, পোলাও বা রুটির সঙ্গে পরিবেশন করা যায়। ভিন্ডালুর আসল বৈশিষ্ট্য হলো ঝাল, টক আর মশলা, তিনটে স্বাদই কিন্তু সমানভাবে পাওয়া যায়। রান্নার পর কিছুক্ষণ রেখে দিলে আরও ভালোভাবে মিশে যায়, আরও বেশি টেস্টি হয়। 9:11 ভাবতে পারছেন কি প্রচণ্ড খিদে পাচ্ছে, কয়েক কাপ চা ছাড়া আর কিচ্ছু পাইনি, মানে আপনাকে ছেড়ে তো উঠতেই পারছি না, কী করে যাবো বলুন। আর এখন ওই জন্যেই পরপর তিনটে গান রেখেছি ফুড ফান্ডার পরে। ফুড ফান্ডা শুনলেন, আর এইবার 107 FM রেইনবোয় আসতে চলেছে পরপর তিনটে গান। আর এই তিনটে গানের সঙ্গেও কিন্তু জুড়ে আছে গল্প, সেটা হচ্ছে আজ যে তিনজন বিশিষ্ট মানুষের জন্মদিন, গায়ক শানের জন্মদিন, তাই প্রথম গানটা হাওয়ারা চুপি চুপি শানের গাওয়া, আর তারপরের গান অনুপম রায়ের গাওয়া একবার বল আজ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মানে আমাদের খুব প্রিয় মানুষ বোম্বাদার জন্মদিন, তাই 22শে শ্রাবণ থেকে একবার বল। আর একেবারে শেষে ঋষিকেশ মুখার্জির যেহেতু জন্মদিন আজ, তারই পরিচালিত ছবি নমক হারাম থেকে নদিয়া সে দরিয়া কিশোর কুমারের কণ্ঠে। শুনতে থাকুন পরপর তিনটে গান, আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর প্রচুর মেসেজ রয়েছে, সেগুলো পড়তে পারবো না এখন, পড়ে না ফেললে। এই মেসেজটা পাঠিয়েছে অভিনন্দা পাল চ্যাটার্জি, ভবানীপুর থেকে লিখেছে, সুপ্রভাত অরুণিমা দি, অনুষ্ঠান খুব ভালো লাগছে। টপিকে বলি, আমার মায়ের কাছে আমার অনুবাদ শিক্ষার হাতেখড়ি। ছোটবেলায় ভালো লাগতো না, কিন্তু এখন বুঝি তখন যদি উনি জোর করে না করাতেন তাহলে হয়তো অনেকটা পিছিয়েই পড়তাম। সত্যি তাই, প্রত্যেকটা সিনেমায় যে সাবটাইটেলগুলো হয় সেটা ভালো করে ছোটবেলা থেকে ট্রান্সলেশন প্র্যাকটিস না করলে কি সম্ভব? মানে ভাষার ওপর দখলটা তো আসে না, তাই না? আমরা ট্রান্সলেশনের ভয় পালিয়ে পালিয়ে থাকতাম, কিন্তু অনেকেরই এটা ভালো লাগতো এবং পরবর্তীকালে তাদের প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু কাজে লেগেছে। সুপ্রভাত অরুণিমা দি, নবারুণগিরি বালিঘাই পূর্ব মেদিনীপুর থেকে। খুবই সুন্দর লাগছে অনুষ্ঠান, ছোটবেলা থেকে আমি FM রেইনবো বিবিধ ভারতী AIR বাংলার নিয়মিত শ্রোতা। এখন কাজের চাপে হয়তো অতটা শোনা হয় না, তাও সময় পেলেই শুনি। আজকে টপিকটা শুনে ছোটবেলায় আমার এক পিসির ছেলের দাদার কথা মনে পড়ল। আমাকে বিভিন্ন ইংরেজির মানে জিজ্ঞেস করতো, আমি প্রায়ই বলে দিতাম, কিন্তু একটার মানে আজও বলতে পারিনি, সেটা হলো আই ডোন্ট নো। এটা বলতে না পারলে বলতো, তোর মাস্টারের সাথে দেখা করে বলতে হবে যে তুই একদম ঘরে পড়তে বসিস না, যদি সম্ভব হয়। উনি একটা গানের রিকোয়েস্ট করেছেন, চেষ্টা করব গানটা শোনানোর নিশ্চয়ই। এর পরের যে মেসেজ পাঠিয়েছে, নদিয়া শান্তিপুর থেকে বাবুল লিখেছে, ছোটবেলায় যখন স্কুলে ইংরেজি স্যার ট্রান্সলেশনের ভার দিতেন তখন খুব টেনশন হতো, কারণ স্যার খুব কড়া ছিলেন আর আমি ইংরেজিতে খুব কাঁচা ছিলাম। একবার খুব সাহস করে স্যারকে ক্লাসে জিজ্ঞেস করেছিলাম, যারা ইংরেজিতে কথা বলে তারা কি বাংলা একদম বোঝে না? তাহলে আমাদের অত কষ্ট করে ইংরেজি ট্রান্সলেশন করতে হয় না? স্যার মুচকি হেসে কাছে এসে কানটা মুলে দিয়ে বলেছিলেন, না, ওরা বাংলা একদম বোঝে না। বুঝলাম। তার পরের মেসেজ যে পাঠিয়েছে গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে, আর যে ফ্রেন্ড অরুণিমা দিকে, প্রথমেই বলি আজকের টপিকে ট্রান্সলেশন নিয়ে সেই অর্থে আমার বলার কিছু নেই। আমি এটাই বলতে চাই, বাঙালির শ্রেষ্ঠ সর্বজনীন দুর্গোৎসব এখন বাঙালি অবাঙালি সবার মধ্যেই ছড়িয়ে গেছে। তবু ভালো বিষয় যে পুজো যত কাছে এগিয়ে আসছে মানুষের ভালো লাগা আরও বাড়ছে, কিন্তু এই আনন্দযোগ্য যেন অন্য মানুষের কাছে নিরানন্দের কারণ না হয়ে ওঠে, বিশেষ করে অশীতিপর বৃদ্ধ বৃদ্ধা ও কচি কাঁচাদের কাছে। বাবা গোপাল সিনহা একদম মানে ট্রান্সলেশনের নামই উচ্চারণ করলো না, ভাবা যায়। তার পরের মেসেজ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, উনি মেসেজ করেছেন, খুব সুন্দর কবিতা করেই লেখেন রোজ, এটার কি বানান হবে ওটার কি মানে, আমায় ধরে এমন মন্ত্র কেউ দেয়নি কানে কানে, এমন শব্দবিশারদ দাদু কাকা জ্যাঠা পাড়াতুতো, ধরা পড়ে তাদের কাছে খাইনি কোনো গুতো। শারদ শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। তো আজকে শানের জন্মদিন, সেই জন্য উনি শানের গাওয়া যে কোনো গান শুনতে চেয়েছেন, আর তো শানের গান তো শুনিয়েই দিলাম না, এখন আর মেসেজ পড়ছি না। প্রচুর মেসেজ পাঠিয়েছে সবাই, তো সেই সব মেসেজ একটু পরে পড়ব। আর এবারে যে গানটা শোনাতে চলেছি, এই আমাদের ছোটবেলার সাথে ভীষণভাবে জুড়ে আছে গানটার প্রত্যেকটা লাইন, অনুপম রায়ের গাওয়া ওপেনটি বায়োস্কোপ থেকে বন্ধু ছল। এই গানটা শুনুন, ফিরছি গানের পর, মেসেজ করতে থাকুন কিন্তু।

0: Still early days in wrestling, obviously. A lot of events still left. Sunil lost ultimately to Yoshida Taizo of Japan in the semi-finals. So a good start, mixed start there for India in wrestling.
1: जूडो में अस्मिता ने वियतनाम की हा नोकची को हराकर अगले दौर में प्रवेश कर गई हैं। वहीं टेनिस में डी सुरेश का मुकाबला जारी है चाइनीज ताइपेई के चुन सेन सेंग से। पहला सेट सुरेश हार चुके हैं 3-6 से और दूसरा सेट बराबरी पर चल रहा है।
0: राइट एंड सो एज यू कम टुवर्ड्स द एंड ऑफ आवर अपडेट्स वी मस्ट आल्सो रिमाइंड आवर लिसनर्स दैट अ वेरी इंपॉर्टेंट Hockey semi-final is also going to take place today. India taking on South Korea again. Los Angeles Olympics qualification are for grabs. So, lots happening. Medals up, loading for India. As we can see, India right now in pole position to win the gold medal in the mixed team archery recurve event. So, let's see what happens there. Fingers crossed.
1: Bilkul.
2: एशियन गेम्स 2026 आईची नगोया।
3: गाने बाजू ओनेर रेडियो सुनछो 107 एफएम रेनबो सात सुरे सारा दिन
4: শুনছেন নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা
4: 107 এফএম রেইনবোতে, নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা।
6: ফিরে এলাম আবার এশিয়ান গেমসের আপডেটের পর 107 এফএম রেইনবো নমস্কার কলকাতায়। আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর প্রচুর মেসেজ, তো সেই মেসেজগুলো আস্তে আস্তে পড়ব। কিন্তু এখন একটা খুব আনন্দের জিনিস জানাই, সেটা হচ্ছে এবার মঙ্গোলিয়াও মুগ্ধ হবে উত্তম ম্যাজিকে। শতবর্ষে বিশ্বজয়ী বাঙালির মহানায়ক নন্দন থ্রিতে প্রকাশিত হলো এখনও উত্তম, তিনি বাঙালির মহানায়ক। গোটা দেশের বিনোদন দুনিয়া তার শতবর্ষ পালন করছে মহা সমারোহে। এবার মঙ্গোলিয়ার দূতাবাসের উদ্যোগে প্রদর্শিত হলো উত্তম কুমারের দুটি ছবি, আর গত 22 এবং 23 সেপ্টেম্বর নন্দন থ্রিতে সিনে সেন্ট্রাল কলকাতা আর কনস্যুলেট অফিস অফ মঙ্গোলিয়ার যৌথ উদ্যোগে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা ও তার অভিনীত দুটো সিনেমা দেখানো হয়। প্রথম দিন আলোচনায় অংশ নিয়েছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক অতনু ঘোষ এবং চলচ্চিত্র সাংবাদিক সম্রাট মুখোপাধ্যায়। দ্বিতীয় দিনে মহানায়ক নিয়ে কথা বলেন চিত্র পরিচালক সুদেশনা রায়, অভিনেত্রী সুচন্দ্রা এক্স ভানিয়া, অভিনেতা ও শিক্ষাবিদ ডক্টর শঙ্কর ঘোষ। মানে এটা খুবই আনন্দের ব্যাপার, আমাদের প্রিয় অভিনেতা সারা পৃথিবীতে, তার অভিনয়ের যে ছটা সেটা ছড়িয়ে পড়ছে, সারা পৃথিবী তার অভিনয় দেখছে, আনন্দ পাচ্ছে সেই অভিনয় দেখে, এটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ আনন্দের ব্যাপার। আর এইবার জানাই ফ্ল্যাশব্যাক সঙে একটা গান আমি শোনাতে চলেছি, নচিকেতা চক্রবর্তীর গাওয়া, নচিকেতা চক্রবর্তী এবং শিখা বসুর গাওয়া। এটার সাথেও না ভীষণভাবে ছোটোবেলা জড়িয়ে আছে, মানে বড় হয়ে ওঠে আর কি, কিশোর কিশোরী বয়স আমাদের সেটা জড়িয়ে আছে। তো একটা সিরিয়ালের টাইটেল ট্র্যাক ইনফ্যাক্ট এটা। আর একটা কথা, যারা মেসেজ করছেন তারা 9903653922 যারা মেসেজ করছেন তারা কিন্তু মানে আজকের বিষয়টা নিয়েই মেসেজ করবেন, কারণ গোল্ডের বেশ কিছু মেসেজও আমার কাছে ঢুকে যাচ্ছে। সেই জন্য বলছি যে আমাকে যখন মেসেজ করবেন তখন অবশ্যই, আজকে যেহেতু ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে, তো ট্রান্সলেশন নিয়ে আপনার অভিজ্ঞতা, ছোটোবেলায় দাদু জেঠু এই ধরনের মানুষদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা, সেগুলো শেয়ার করতে পারেন। ট্রান্সলেশনের অসংখ্য ভালো দিক আছে, সেসব তো জানাবই। তবে এখন ফ্ল্যাশব্যাক সঙে যে গানটা আসতে চলেছে সেই গানটার জন্য রিকোয়েস্ট করেছে শতদ্রু চক্রবর্তী। শতদ্রু আমাকে মেসেজ করেছে নিউ গড়িয়া কোঅপারেটিভ থেকে। শুনুন গানটা, ফিরছি গানের পর।
4: এফএম রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং,
7: রেনবো ফ্ল্যাশব্যাক সং।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর বেশ কিছু মেসেজ রয়েছে, আর তো সময় পাবো না, এবার পড়ে দিই সেই মেসেজগুলো, কারণ সময় প্রায় শেষের দিকে চলে এসেছে। সত্যব্রত দত্ত জয়শ্রী পার্ক বেহালা থেকে লিখেছেন, ট্রান্সলেশন ছাড়া ইংরেজি বা বাংলা কোনোটাই ঠিকমতো শেখা যায় কি? ষাটের দশকে স্কুলে পড়াশুনো করেছি, অনুবাদ ইংরেজি আর ইংরেজি থেকে বাংলা আর বাংলা থেকে ইংরেজিতে আমার বিশেষ প্রিয় বিষয় ছিল। এইটায় 15-15-30 নম্বর থাকতো শুধুই অনুবাদে। আজ যতটুকু ভাষাজ্ঞান হয়েছে তা ওই ট্রান্সলেশনের জন্যই। কই, এখনও তো ইংরেজিতে কিছু লিখতে হলে আগে বাংলাতে ভেবে নিই এবং ইংরেজিতে অনুবাদ করে লিখি। অত ট্রান্সলেশনকে নিয়ে কোনো রকম ব্যঙ্গ আমি মোটেই বরদাস্ত করব না। ইতি সত্যব্রত দত্ত জয়শ্রী পার্ক বেহালা। তবে অনুবাদ করে নিয়ে লেখাটা একটা একটা ধরন আর কি। তবে আমরা যখন লেখা শিখেছি তখন আমাদের স্কুল থেকে সবসময় বলা হতো যে কখনও ট্রান্সলেট করে লিখবে না, যেটা ইংরেজিতে ভাববে সেটা ইংরেজিতে লিখবে, যেটা বাংলায় ভাববে সেটা বাংলায় লিখবে। যাই হোক, আলাদা আলাদা ওপিনিয়ন থাকে। তো এবারে যিনি মেসেজ করেছেন, গৌতম দত্ত কিষানগঞ্জ বিহার থেকে লিখেছেন, শুভ সকাল অরুণিমা, সকাল থেকে তোমাকে শুনছি, বেশ ভালো লাগছে। আমি ছোটবেলা থেকে ইংরেজিতে খুব কাঁচা ছিলাম, পড়াশুনো হিন্দি মিডিয়ামে হয়েছে। আমাদের এক ইংরেজি স্যার ছিলেন, উনি কঠিন কঠিন শব্দগুলো কোনো একটা ফর্মুলা দিয়ে মুখস্থ করাতেন। যেমন একটা কঠিন শব্দ আমি এখনও মনে রাখি, লেফটেন্যান্ট বানান। এই কঠিন শব্দটা উনি এরম করে বুঝিয়েছিলেন, ঝুট মানে লাই, তুম মানে ইউ, দশ মানে টেন, চিনি চিঠি মানে আন্ট। আজও এই বানানটি ভুলিনি, বাংলাতেও ওইভাবেই শেখানো হয় অনেক সময়, সব বাচ্চাদের আমি এই বানানটা শেখাই। এইরকমই অনেক অনেক কঠিন শব্দ মুখস্থ করিয়েছিলেন। তো দেখুন তো, ছোটবেলার কত কথা ঘুরে ফিরে আসছে আজকে। আসলে এইভাবেই না ঘুরে ফিরে আসে কথাগুলো যখন বিশেষ দিনে বিশেষ কিছু বলি। তো এবারের মেসেজ যিনি পাঠিয়েছেন, আমি বুঝতে পারছি না তার কি নাম। আমি কোনো দিন ট্রান্সলেশনের মুখোমুখি হইনি, কিন্তু এই অবস্থায় মুখোমুখি হয়েছি। তখন আমি ক্লাস 3 কি 4 পড়ি, সরস্বতী পুজোর চাঁদার জন্য এক ডাক্তারবাবুর কাছে গেছি। তখন ওই ডাক্তারবাবু নাম জিজ্ঞেস করাতে বললেন কুজ্ঝটিকা লিখতে, নামটি আবার জানতে চাওয়ায় ওনার বলা কথাই লিখতে বললেন। ঠিক লিখতে না পারায় চাঁদা দিলেন না। আরেকটি মিষ্টির দোকানে চাঁদার জন্য গেলে তিনি বললেন এই নামটা লিখতে, কুণ্ডলী কাক্ষং পুরো কায়স্থ রায়চৌধুরী, লিখতে না পারলে হাসতে হাসতে বললেন এই নামটা যখন লিখতে পারবি তখন চাঁদা দেব। আমাদের প্রত্যেকের হাতে একটা করে গুজিয়া দিয়ে দিয়েছিলেন। এরকম আমাদের ছোটবেলায় প্রচুর হতো। তো এবারে একটা বিরাট মেসেজ, শুভ সকাল অরুণিমা দিদিভাই, আমি অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আত্মীয় স্বজনকে আমাদের মধ্যে থেকে হারালে অনেকে কষ্ট পায়, কিন্তু আমার ছেলেবেলাতে আমার মামা দাদুকে হারিয়ে আমি আনন্দ পেয়েছিলাম। সে কি সাংঘাতিক কথা, কারণ মামার বাড়ি গেলে সেখানে পড়াশুনো ছেড়ে খেলাধুলো করবে এটাই স্বাভাবিক, কিন্তু আমার দাদু দেখতে পারতো না, বলতো পড়াশুনো নেই খালি খেলাধুলো করছিস, বলে দুটো চারটে পড়াশুনোর প্রশ্ন করলো, যদি উত্তর দিতে পারতাম খুব ভালো, আর না হলে চিমটি কাটতো কানমুলে দিত, যেটা ওই বয়সে আমার প্রচুর লাগতো। এমনভাবে চামড়ার মধ্যে চিমটি কেটে ধরতো, খুব কষ্ট হতো। আর সেই জন্য দাদু মারা যেতে আমার খুব একটা কষ্ট হয়নি। আর মর্নিং মন্ত্র দারুণ হচ্ছে, সেই বন্ধুদের সঙ্গে যে গানগুলো শুনতাম ছোটবেলায় পুজোয়, সেই গানগুলো শুনতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আশা ভোঁসলের কণ্ঠে একটি গান উনি শুনতে চেয়েছেন। আশা ভোঁসলের কণ্ঠে তো অনেকগুলো গান শুনিয়ে ফেলেছি। আর এবারে যে গানটা শোনাতে চলেছি, আমাদের এক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন সেই গানটার। যাই হোক, এবার শেষ মেসেজ পড়ছি। সৌমেন যাদবপুর থেকে লিখেছেন, শুভ সকাল অরুণিমা, প্রথমে তোমাকে জানাই আগাম শারদ শুভেচ্ছা। আমার সবচেয়ে ভয় ছিল সলিল কাকুকে। সকালে বাজার থেকে ফিরছি, হাতে ব্যাগ, দূর থেকে দেখছি কাকু আসছে। আমি গলি বদলে ফেলতাম, ধরা পড়ে গেলে আর রক্ষে নেই। একবার আমাকে ধরলেন, জিজ্ঞাসা করলেন, বলতো ছেলেটি সাঁতার কাটতে জানে না। আমি তখন ক্লাস সিক্স। আমি বুক ফুলিয়ে বললাম, দ্য বয় ডাজ নট নো সুইম। কাকুর চশমাটা নাকের ডগায় নামিয়ে বলল, সুইমিং জানিস, হাউটুটা কোথায় গেল? আমি এখন হাসি, সত্যি কথা বলতে ওই কাকু জেঠুদের জন্যেই আমাদের ইংরেজি ভিতটা তৈরি হয়েছিল। আজকের মতো গুগল, ইউটিউব এসব তো ছিল না, ওনারাই ছিলেন আমাদের গুগল ট্রান্সলেটার। একটা গানের অনুরোধ আছে, আমি চেষ্টা করবো শোনানোর, সময় তো বেশি নেই। তো সববার মেসেজ মোটামুটি পড়ে দিলাম, যাদেরটা পড়তে পারিনি জানিয়ে রাখি, কাল ভোরে আবার আসছি। কালকে আমি একদম নাম মনে রাখবো, যাদেরটা পড়া হয়নি নিশ্চয়ই কালকে পড়ে দেব। আর এবার একটা গানের রিকোয়েস্ট আমাদের বন্ধু করেছিলেন অনুসন্ধান ছবি থেকে, লতা মঙ্গেশকর আর কিশোর কুমারের ডুয়েট, আমার স্বপ্ন যে, এটাও কিন্তু প্যান্ডেল কাঁপানো গান। শুনুন 107 FM রেইনবোয়ে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা, আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর সময় প্রায় শেষের দিকে, 9:53 হয়ে গেছে। এবার পৌঁছে যাব লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে, জেনে নেব এই মুহূর্তে রাস্তাঘাটের কি অবস্থা।
4: হাওড়া স্টেশন থেকে যেটা আসছে আরআর এভিনিউ এখন ব্যবন রোডের ওপরে রয়েছে। এছাড়া আর আজকে উল্লেখযোগ্য মিটিং মিছিল বলতে সকাল 11টার সময় আরআর এভিনিউতে একটা মিটিং রয়েছে, যেটাতে 700-800 মতো স্টেন থাকবে। হাওড়া থেকে অলরেডি প্রসেসন এসে যাচ্ছে, শিয়ালদা থেকে একটা প্রসেসন আসবে ওর কানেকশনে। এছাড়া 11:30 সময় মৌলালী যুব সেন্টার থেকে যানবাজার দিকে একটা প্রসেসন আসবে 11:30। 200-250 স্টেন থাকবে। আর একটা বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হাউস থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির দিকে বিকেল 3:30 সময় একটা প্রসেসন বেরোবে, 500-600 মতো স্টেন থাকবে। এছাড়া মিত্র ইনস্টিটিউট ভবানীপুরে ওখান থেকে একটা প্রসেসন বেরিয়ে জয় হিন্দ ভবনের দিকে যাবে, এক্ষেত্রে এটা হচ্ছে বিকেল 5:00 সময় 400-500 মতো স্টেন থাকবে। নমস্কার।
3: তাহলে বুঝতেই পারছেন আজকে সারাদিন জুড়েই কিন্তু নানান প্রসেশন আছে। রাস্তাঘাটের খবরাখবর যেভাবে পেলেন সেই রকমভাবে বুঝে শুনে বের হবেন। তাহলে এবার কথা আমার ফুরোলো, নোটে গাছটি মুড়লো, আমি অরুণিমা এবার আস্তে আস্তে এগিয়ে যাব বাড়ির দিকে, আর আপনারাও আস্তে আস্তে অফিসের দিকে এগোন। আমি চললাম, যেতে যেতে রেখে গেলাম যে গানটা, সেই গানটা আবার করে মনে করিয়ে দেবে পুজোর আর মাত্র 17 দিন বাকি। কাল সকালে আবার কথা হচ্ছে, ঘুম ভাঙাতে চলে আসবো, শুনতে থাকুন 107 FM রেইনবো। আর এখন যে গানটা রেখেছি, ঢাকের তালে অভিজিৎ ভট্টাচার্য এবং সহশিল্পীদের গাওয়া।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কর্পোরেট সংস্থাগুলির অংশগ্রহণ বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার আজ বিভিন্ন কর্পোরেট এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছে। কলকাতার একটি পাঁচতারা হোটেলে ওই বৈঠকে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি একাধিক মন্ত্রীর উপস্থিত থাকার কথা। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে আলোচনার পর বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নিয়েছেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। চাকরি বাতিলের আশঙ্কায় সোমবার থেকে তারা ধর্ণা অবস্থানে বসেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, সংস্থা বদল হলেও এই 3,719 জন চুক্তিভিত্তিক শিক্ষকের চাকরি যাবে না বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন। স্কুলের পানীয় জলের মান পরীক্ষায় কড়া পদক্ষেপ করছে রাজ্য। প্রতিটি স্কুল থেকে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা ও গুণগত শংসাপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এই প্রক্রিয়া 31 অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। শিল্পের জন্য নেওয়া জমি কোনোভাবেই ফেলে রাখা যাবে না। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে শিল্প সম্মেলনে কড়া বার্তা দেন শিল্পমন্ত্রী তাপস রায়। জমি বরাদ্দের পর নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শুরু করতে হবে বলে জানান তিনি। প্রয়োজনের অতিরিক্ত জমি দখলে রাখার বিরুদ্ধেও সতর্ক করেছেন শিল্পমন্ত্রী। দীর্ঘ অপেক্ষার পর আলিপুরদুয়ারের বক্সা জঙ্গলে ফিরল বাঘ। গতকাল বিহারের বাল্মীকি জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা বাঘিনীকে আজ ভোরে বিমানে হাসিমারায় আনা হয়। সেখান থেকে পশু অ্যাম্বুলেন্সে সকালে বক্সার জঙ্গলে পৌঁছানো হয় তাকে। এশিয়ান গেমসে ফের সোনা জয় ভারতের। জাপানের ওকাজাকি চুও সোগো পার্কে তীরন্দাজির মহিলা কম্পাউন্ড বিভাগের ফাইনালে জ্যোতি সুরেখাভের নাম, চিকিতা তানিপার্থি ও পৃথিকা প্রদীপের দল চীনকে 238-234 ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোনাজয়ী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। স্কুলে নিয়োগ দুর্নীতির ঘটনায় গঠিত বিশেষ তদন্তকারী দল সিট ভাঙা নিয়ে সিবিআই এর আবেদনে আপাতত হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা গতকাল জানিয়েছেন, যেহেতু নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই আপাতত কলকাতা হাইকোর্ট সিবিআই এর আবেদনের শুনানি করবে না। পূজো পরিক্রমার নামে ইউক্রেনে ইউনেস্কোর ভুয়ো পাস বিক্রি করে প্রায় ৬০ কোটি টাকা তছরূপের অভিযোগের প্রেক্ষিতে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। গতকাল ইন্দ্রনীলের একাধিক ঠিকানায় তল্লাশি চালান ইডি আধিকারিকরা। স্কুলের পানীয় জলের মান পরীক্ষায় কড়া পদক্ষেপ করছে রাজ্য। প্রতিটি স্কুল থেকে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা ও গুণগত শংসাপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এই প্রক্রিয়া ৩১শে অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। শিল্পের জন্য নেওয়া জমি কোনোভাবেই ফেলে রাখা যাবে না বলে শিল্পমন্ত্রী তাপস রায় কড়া বার্তা দিয়েছেন। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে তিনি বলেন, জমি বরাদ্দের পর নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শুরু করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত জমি দখলে রাখার বিরুদ্ধেও সতর্ক করেন মন্ত্রী। তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে শিবনাথ হেমব্রম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বর্তমানের পক্সো আদালত। এছাড়াও ২৫,০০০ টাকা জরিমানা, অনাদায় আরও ৬ মাস কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ বছর পর এই ঘটনার সাজা ঘোষণা করা হল। বাঘছাড়ার প্রস্তুতিতে আজ থেকে শনিবার পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ বক্সা ব্যাঘ্র প্রকল্প। বন্ধ থাকবে জঙ্গল সাফারি ও রাত্রিবাসও। আগামী শুক্রবার বাল্মীকি টাইগার রিজার্ভে বাঘিনীকে আনুষ্ঠানিকভাবে বক্সায় ছাড়ার কথা। এশিয়ান গেমসে জোড়া সোনা জয় করেছে ভারত। তীরন্দাজিতে মহিলা কম্পাউন্ড দলগত বিভাগের পর এবার মিশ্র দলগত বিভাগেও সোনা জিতল ভারত। সাহিল যাদব ও চিকিতা তানিপার্থীর জুটি ফাইনালে কোরিয়াকে শুট অফে হারিয়ে সোনা জেতে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ঘড়ির ঘন্টা বলছে ঠিক 11:03 হয়ে 10 সেকেন্ড। আর এই সময়টা প্রত্যেক দিন আমরা নিয়ে আসি আপনাদের ভীষণ পছন্দের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে আরও একটা অনুষ্ঠান, গান দরিয়া। গান দরিয়ায় ভাসতে এবং ভাসাতে আমরা তো উভয় প্রান্তে রয়েছি, কিন্তু কে কে রয়েছি আমরা?
1: আমি তাহলে প্রথমে বলি, আমি মধুমিতা বসু।
0: আমি জয়শ্রী।
1: এবং এই দরিয়ায় ভাসবো কীভাবে, প্রতিদিন নৌকাটা কোথা থেকে কোথা অব্দি নিয়ে যাব, তার কিছু যে ভাবনা মনের মধ্যে থাকে না তা না, কিন্তু আজকে একেবারে কেমন যেন একটা ওলট পালট, ঠিক গুছিয়ে উঠতে পারছি না যে কোন পথ দিয়ে হাঁটবো, কীভাবে হাঁটবো। আবার তো জয়শ্রীকে নিয়ে হাঁটতে হবে, একা একা হাঁটলে তো হবে না, এই দুজনে মিলে পথটা কেমন হবে, মসৃণ না বন্ধুর, না একটু খামখেয়ালি, না একটু পাগল পাগল, কি জানি বাবা, কিছুই বুঝতে পারছি না। তবুও তো গান দরিয়ার সময়, আমরা জানি আপনারা রেডিওতে কান পেতেছেন, আমাদের সঙ্গী হয়ে থাকুন, দেখা যাক কোন পথ দিয়ে যাই।
0: একদমই তাই, আমরা কোন পথ দিয়ে যাই দেখি, তবে যাই করি না করি, এটা ঠিক, আপনারা ও প্রান্তে আমরা এ প্রান্তে, পাগলামি একটু না হলে হয়।

0: গানটা আমাদেরকে অনেক কথা বলে দিয়ে গেল, এবং যে কথাগুলো বললো সেই কথাগুলোর মধ্যে যে কটা শব্দ এই মুহূর্তে আপনার ঝটঝট ঝটঝট করে মনে পড়ছে সেগুলো কি কি? প্রথম কথা, আপনি কি চড়াই পাখি হয়ে বসতে পারবেন খেজুর গাছে, এবং সেখান থেকে কি মেঘগুলোকে ঠোঁটে করে নিয়ে আপনি ভরতে পারবেন কোনো একটা শিশিতে, বোতলে, বাটিতে, হাতে, মাথায়, মুখে মাখতে পারবেন? সেটা কি পসিবল? কিন্তু ওই যে যেখানে পৌঁছয় না রবি সেখানে পৌঁছয় কবি, তো সেই কবি পৌঁছে গেছে আর পৌঁছে গিয়ে এই কাজটা করে ফেলেছে।
1: জয়শ্রী এত সুন্দর করে দিল, যেখানে পৌঁছয় না রবি সেখানে পৌঁছে যায় কবি, একদম।
0: তো ভাবো এটা শিশিরের সঙ্গে ফরিং প্রেরিত করে মরছে, মানে ব্যাপারটা কি
1: ম্যাচিং। এবং এই ওদেরই দলটা যখন ম্যাচ করে করে বড় হচ্ছিল, নাম করছিল, সেই সময়টা বেশ চোখের সামনে দেখা। আর এই গল্প তো আমার কথার মধ্যে এসেই যায়, মঞ্চ তৈরি, মঞ্চ প্রস্তুত, কিন্তু তখনও না সেই ভূমি এসছে বলে সবাই বিরাট ক্ল্যাপ, বিশাল জনতা, সেটা হয়নি। রাস্তার মোড়ের মাথায় অনুষ্ঠান, আমার মনে আছে ভূমির জন্য আমি কথা বলে বলে লোক ডেকেছিলাম। ভাবছিলাম যে দায়বদ্ধতা যার হবার তার হতেই থাকে, এবং তখন বলেছিল বাবা এতগুলো ছেলে মেয়ে একসঙ্গে গাইছে, ওদের অনেক নাম হওয়া দরকার, এবং লোক ডাকা, মানে মনে হচ্ছিল যে সারা পাড়া ঝেটিয়ে লোক নিয়ে আসে।
0: আসলে এটাই তাই, একটা ভালো কাজ, একটা ভালো প্রচেষ্টা, মানুষ যদি সেগুলো শোনেন, জানেন, যদি তাদের ভালো লাগে, একটা সুস্থ সমালোচনা যদি থাকে, তাহলে আমার মনে হয় এই সৃষ্টিগুলো, এই প্রচেষ্টাগুলো অনেকটা পাখা পায়। এবং সত্যি কথায় এই ছোট্ট ছোট্ট ঠোঁটগুলো দিয়ে এরকম ধরনের বড় বড় মেঘ টুকরো টুকরো করে জুড়ে এনে এক জায়গায় করলে একটা শামিয়ানা সৃষ্টি হয়েই যায়। তো সেই শামিয়ানার কারিগর অবশ্যই তুমি মধুমিতা দি, সে তো বটে। আর আমরা প্রত্যেক দিন দিন রাত 24 ঘন্টা 24/7 এই স্টুডিওতে বসে সেই কাজই করি, চেষ্টা তো অ্যাটলিস্ট আমরা সেটাই করি। তো ঠিকই, তাহলে মধুমিতা দি একটা কাজ করা যেতে পারে, আমরা যে পাগলামি করব,
1: মন্দ না, এত সবসময় সিরিয়াস থাকতে থাকতে না আমরা ভুলে যাই যে আমাদের একটা সূক্ষ্ম তার আছে জীবনে যে সবকিছু নেড়ে দেয়, নাড়িয়ে দেয়।
0: তাহলে এটা তাহলে আজকে আমরা কাজ করি, আমরা পাগলামি করি
1: আর পরপর দুটো গান শুনে নি,
0: একদম শুনতেই পারি। আর সেরকম কিছু পাগল, আচ্ছা ঠিক আছে দাঁড়াও
1: খুঁজে বেড়াই,
0: সেরকম কিছু পাগল খুঁজে বেড়াই, যে সমস্ত পাগলরা এই সমস্ত কাজের জন্যে বিশেষ নাম করেছে।

0: না না না একদমই সবই ছোট পাথর নয়, কারণ আমরা প্রত্যেক দিন এখানে বসে থাকি আর দিন রাত চব্বিশ ঘন্টা বিভিন্ন শো নিয়ে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আমাদের প্ল্যানিং চলে, সেটা তো কন্টিনিউয়াসলি চলতে থাকে। এবং আমাদের এই যে পরশ পাথর, যারা এই নামগুলো মুখগুলো আপনারা যখন আমাদের ঠিক স্টুডিওর বাইরে আপনারা অপেক্ষা করেন আমাদের শোয়ের জন্য, তখন আমাদের একবারের জন্যও মনে হয় না সবই তো ঝুটো পাথর, আমাদের তখন মনে হয় সবকটা দামি দামি কোহিনুর হীরে।
1: একদম পরশ পাথর। এবং গানটি শুনছিলাম নচিকেতার কণ্ঠে, না মানে একটা বদ্ধ পাগল বললে যা দাঁড়ায়। প্রথম দিকে তো চিনি না, একটু একটু শুনছি নামটা ইত্যাদি ইত্যাদি, তারপরে একটা দীর্ঘ ২৫ বছর দেখাশোনা হলো গত পরশু দিনও, ঠিক একই রকম যখন গান গাইতে যাবার সঙ্গে একটা মব, ভয় পেতাম একজন শিল্পীর সঙ্গে ৩০-৩৫ জন লোক কেন আসে। পরে বুঝলাম যে এটা ওর একটা লাইফস্টাইল বা ওর গান জীবনের একটা স্টাইল, একা থাকা যায় না, সবাই চল চল চল চললো, আমরা এতগুলো লোক মঞ্চে উঠে যাবে, এতগুলো লোক গাইবে, না ওই জনা ২৫-৩০ লোক সে কি কোথায় না কোথায়, হলদিয়াতে উৎসবে সেখানেও দেখেছি, কলকাতাতে দেখেছি, বিভিন্ন জায়গাতে। নচিকেতার কিন্তু এটা একটা খুব বিশেষ স্টাইল, তার মিউজিশিয়ান ছাড়াও এই পাগলামোটা তার ছিল, তার সঙ্গে অনেকজন যাবে,
0: এটা সত্যি কথা। এবং নচিকেতা চক্রবর্তীকে যারা উঠতে দেখেছেন, নচিকেতা চক্রবর্তী যখন মধ্যগগনে সূর্য, সেই সময়টা একটা অদ্ভুতভাবে তার, আমি তো বলবো তার কলম, তার চেতনা সেটা এতটাই নির্ভীক এবং এতটাই বলিষ্ঠ।
1: আমি মঞ্চের পর মঞ্চ সামনে থেকে দেখেছি, আর দেখে না একটু ভয় পেতাম যে এরকম কথাগুলো বলে দেয় কি হবে।
0: মানে আমি তো বলবো কথা সাহিত্যিক তো বটেই, মানে এত অবাস্তব নয়, সম্পূর্ণ বাস্তব, এবং তাকে রূপকথায় নয় বাস্তবে রূপ দেওয়ার এত সুরকার গীতিকার গায়ক সবটাই তিনি। এবং মানুষের এই ভালোবাসা, এই পাগলামি, এই উন্মাদনাটা কিন্তু মানে স্বাভাবিক ছিল।
1: পাগলামোটা কত সদর্থক পাগলামো, যে কথা আমি বলতে পারিনি সে বলেছে,
0: একদমই তাই।
1: যেমন নীলাঞ্জনা বলতে পেরেছে, তেমন বৃদ্ধাশ্রম বলতে পেরেছে, এবং একবারে সহজকে কঠিন করে বলে দিয়েছে, কঠিনকে সহজ করে।
0: এমন আরো এক পাগলের গল্প, এই বলতে বলতে আমার মনে পড়লো, গল্প বলবো না, এগুলো সব বাস্তব ঘটনা, কথা মানে এই কথার পৃষ্ঠে কথাগুলো পরপর আসছে। তো একজন ভদ্রলোক, সে ভদ্রলোককে কোনো একটা কারণে হয়তো তার পিকপকেট হয়েছে আর কি,

0: এরকম ধরনের কোনো একটা ব্যাপার। তো ন্যাচারালি আমরা যেটা করি, থানায় আমরা জানাই, একটা ছোটোখাটো ডায়েরি করি যে হ্যাঁ আমার একটা মোবাইল হারিয়েছে, কি আমার একটা পিকপকেট হয়েছে, আমার একটা এই হোয়াট এভার, যা হোক আমরা একটা কিছু করি। তো সেরকমই সে ভদ্রলোকের সে এরকম একটা কোথাও করেছিল এবং তাকে থানা থেকে ডেকে পাঠিয়েছে যে আপনি আসুন। এবার সে গেছে, এবার কোনো কারণে সেদিনকে সেই থানায় কাজ আর এগোচ্ছে না, হ্যাঁ তাকে বসিয়ে রেখেছে, আপনি বসুন এটা মিটিয়ে আপনার এমার্জেন্সি কিছু হয়তো তাদের ছিল। এবার সে ভদ্রলোককে বলছে তুই আপনি বসুন, সে ভদ্রলোক বলে আমি বসবো না। আবার তারা রিকোয়েস্ট করে স্যার আপনি বসুন, সে ভদ্রলোক বলে আমি বসবো না। এই করে করে তাকে বসাতে পারেনি এবং গোটাটা রাত্রি সে ভদ্রলোক এক চিলতি বসলেন না, পুরো রাত্রিটা দাঁড়িয়ে থাকলেন। এবং সকালবেলা কাজ মিটিয়ে যখন ফিরলেন তখন তাকে জিজ্ঞাসা করলো হ্যারে তুই কী করে সারা রাত দাঁড়িয়ে থাকলি? সে তখন খুব স্মার্টলি বললো কেন আমার তো অভ্যাস আছে, মিনি বাসে তো রোজ দাঁড়িয়ে যাই, ভেবেছি আমার সিট পাইনি। মানে এরকম পাগল হয়, মানে এটাও হয়,
1: না এটা ভাবাই যায় না।
0: কত সহজে তিনি বলে দিলেন
1: কৃষ্ণাকে, মানে বাংলায় যে ইংরেজি করলে যে অ্যাডাপ্ট করে নিয়েছে ওইটাকে,
0: হ্যাঁ কোনো ব্যাপারই নয়, আমি তো মিনি বাসে
1: পাগল। ওটা কিন্তু আমার গুণের দিকেও যায় জানেন তো, মানে এইরকম যদি সহনশীল পাগল হয় তাহলে সমাজটাও তো সহনশীল হয়ে যাবে।
0: একদমই তাই, আমি মিনি বাসে তো সিট পাই না, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই, আমি ভেবে নিয়েছি মিনি বাসে সিট পাইনি, আমি দাঁড়িয়ে গেছি, অসুবিধা কি? মানে তুমি ভাবো পাগলেরও পদাবলী হয়।

0: ঘড়ির কাঁটা আমাদেরকে বলছে যে আমরা এই মুহূর্তে পাগলামির যে সিরিজ নিয়ে বসেছি, যে পাগলামি আমরা করবো বলে ঠিক করেছি, সে পাগলামি আমরা করতেই পারি। কারণ এমন পাগল নিজের মধ্যে খুঁজলে নিজের অনেক পাগলামি পাওয়া যাবে, সেটা তো আমরা করবোই। আর স্টুডিওতে যখন মধুমিতা জয়শ্রী রয়েছে তখন সেটা হবেই, কিন্তু আমাদের বিশেষ কিছু জরুরি কাজ সেগুলোও করতে হবে। 20th Asian Games 2026 আমরা একটি আপডেট শুনবো, ঠিক 11:30 আমরা সে আপডেটটি শুনবো। তার আগে আমরা গানও শুনবো, কি বলো?
1: নিশ্চয়ই,
0: গানে গানে কথায় কথায় আমরা থাকছি আপনাদের সঙ্গে ঠিক একটা পর্যন্ত। মনির মতো পাগল খুঁজে বেরুন দেখি, মনির মতন পাগল।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: সত্যিই তো তাই। এমন কোনো ঝিনুক কি সত্যি আমরা পায়ে চলতে চলতে খুঁজে পেয়েছি যাতে মুক্ত আছে?
1: পাইনি, কিন্তু এই মানুষটার মধ্যে যে মুক্ত ছিল সেই খোঁজ পেয়েছি, এবং সঙ্গে একটা ব্যাপক পাগলামো। হ্যাঁ, অভিজ্ঞতার গল্পগুলোই বললে আজকে অনুষ্ঠান অনেকটা হয়ে যায়।
0: মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা মনের মতন পাগলকেই তো খুঁজছি আজকে।
1: আমারও সেটা অনেকটাই ছোটবেলা অনুষ্ঠান করতে গেছি, ধরো কলকাতার বাইরে মফস্বলে অনুষ্ঠান, মেলা টেলাতে অনুষ্ঠান হয় না, যে আসলে দেখে গেল যে দুপাশে সব দোকানিরা বসেছে আর কি। ঢুকলো, ঢুকে বললো যে অর্গানাইজারকে, এই আমাকে কখন মঞ্চ দেওয়া হবে, আমি কখন গাইবো? তখন মঞ্চ টঞ্চ দেওয়া হবে এই টোনে নির্মলাদি কথা বলতেন না, বলতেন যে আমি কখন গাইবো। হ্যাঁ দিদি, এই এই দুজন আর্টিস্টের পরেই আপনাকে দেবো। বুঝে আমি তাহলে একটু আসছি, আসছি বা না বলে বললে চল চল চল চল গিয়ে ওই মেলার মধ্যে ঢুকে জিনিস কেনা শুরু হয়ে গেল। কোনোটা মিলল কোনোটা মিলল না, হাতের চুড়ি কিনলো, আমার এখনো মনে পড়ে, এত বড় বড় চুড়ি কিনলো, কার জন্য কিনলে? বললো নিয়ে যাই যার লাগে তার, কারণ উনি তো আর্টিস্ট, গান গাইতে গেছেন, অত করে মন দিয়ে দোকানের কাছে বসে বসে ওই কেনার সময় বা ইচ্ছে কোনোটাই তার হবে না, কারণ তার আসল কাজটা হয়নি তখনও। এবং সে কেনাকাটাটা ফল পাকুড় থেকে শুরু করে ছোট একটা হ্যাজা ক্ল্যাম্প থেকে শুরু করে মেলায় যা জিনিস বসে, গুচ্ছ কিনে নিয়ে এলেন, এবং নিয়ে এসে তার উদ্দেশ্য হচ্ছে যে সেগুলো আবার নিজে কিছু রাখবেন, অন্যকে দেবেন। বলতে কেমন, হাতের কাছে তো কোথাও পাওয়া যায় না। আরেকটা খুব গোপন কথা বলে দিই, এই যে এখন আমরা এত ফ্যাশনেবল, এত সাজগোজ করি, এত সাজগোজের জিনিসও পাওয়া যায়। ধরো 25 বছর আগের চিত্রটা এমন ছিল না, এই তখন নির্মলাদি লিপস্টিকটাকে যে কীভাবে ব্যবহার করতেন তোমরা অবাক হয়ে যাবে। লিপস্টিক লিপস্টিক হচ্ছে, লিপস্টিক গালে ঘষে দিয়ে রুজ হচ্ছে, লিপস্টিক চোখের আইশ্যাডো হচ্ছে, এই যে সহজভাবে জীবনটাকে সুন্দর করে তোলা, অথচ একটা নিছক পাগলামি। এবং এদের পাগলামিটার আরেকটা মজা ছিল, একা একা করতেন না সবাইকে নিয়ে, মানে আমি ভালো তো তুমিও ভালো, আমাকে ভালো দেখাচ্ছে তো তোমাকেও ভালো দেখাক। এই যে প্রত্যেক মুহূর্তে কত রকমের পাগলামো নির্মলাদি ছিল,
0: মানে
1: নির্মলাদি পাগলামোর অবাক নেই। অন্য অনেক দিদিদের সঙ্গে মিশেছি, তারা এরকম যখন তখন এরকম আমি এখন এটা করব ওটা করব এই ধরনের মানুষ ছিলেন না, যেটা নির্মলাদি ছিলেন।
0: আসলে ব্যাপারটা কিন্তু সত্যি, মানে বলো রাগ বলো, অভিমান বলো, ভালোবাসা বলো, পাগলামি বলো, সবই অ্যাপ্রিসিয়েট করার মতন বা তাকে টলারেট করার মতন মানুষ যদি সামনে একটা থাকে, তবে এসবের দাম আছে, মান আছে, মূল্য আছে, তা নাহলে সত্যিই নেই। তেমনি আমি আরও এক পাগলের কথা তোমায় এখন, মানে তোমার কথাটা শুনতে শুনতে আমার মনে হলো, একটি ছেলে কলেজ লাইফ থেকে তার একজন কলেজ ফ্রেন্ড আর কি, সেই মেয়েটিকে তার পছন্দ, এবং ছেলেটি এতটাই সাই সে কিছুতেই তাকে বলে উঠতে আর পাচ্ছে না। এবার ফার্স্ট ইয়ার থেকে শুরু করেছে সে তাকে
1: বলবে
0: বলবে বলবে, এবার রোজই বাসস্ট্যান্ডে দাঁড়ায়, ক্যান্টিনে দাঁড়ায়, মানে সব জায়গায় দাঁড়াচ্ছে, সে প্রস্তুতি নিয়েই চলেছে, কিন্তু সে প্রস্তুতি মোটামুটি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল বলে উঠতে পারলো না, মাস্টার্স কমপ্লিট হয়ে গেল একই জায়গায় বলে উঠতে পারলো না। মেয়েটিও বোঝে যে হয়তো কিছু বলতে যায়, কিন্তু মেয়েটিও আর বলে না, অগত্যা আর কিছু করার নেই, ছেলেটি এতগুলো দিন পার করে ফেললো, কোনোদিন আর বলতে পারলো না, আর কি করা যাবে, মনের দুঃখে বাড়ি চলে গেল, এও এর মতন সেও তার মতন, তারপর যার যথারীতি বিয়ে ঠিক হয়েছে। এবার বিয়ে যখন ঠিক হয়েছে তখন ছেলেটি এতটাই মানে মনমরা তার ভালোবাসার মানুষকে, যেহেতু সে বলেই উঠতে পারেনি করে, মানে তাকে, সে তো এই বিয়েতে খুশি নয়, সে বলে আমি মেয়ে দেখবো না, যাকে এনে দেবে আমি তাকেই বিয়ে করব। ভালো কথা, যথারীতি সে মেয়ে দেখেনি, বাড়ির লোক অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, দেখাশোনা হয়েছে, সব ফাইনাল। পানপাতা সরিয়ে যখনই মুখটা দেখলো, মুখটা দেখে ছেলেটা চমকে উঠলো, কি ব্যাপার, এ তো সেই মেয়েটি। এবং এই যখন ও দেখলো, তখন পৃথিবীতে হয়তো প্রথমবার কেউ দেখলো যে শুভদৃষ্টি করতে গিয়ে বজ ঝরঝর করে কাঁদছে, মানুষ বুঝেই উঠতে পারছে না ও খুশিতে কাঁদছে না দুঃখে কাঁদছে। তারপরে যখন মেয়েটিও তখন ওকে দেখে কেঁদে ফেলেছে, যেটা কি হলো ব্যাপারটা, তারপরে যখন সবাই জানতে চাইলো বাসর ঘরে যে কি ব্যাপার, তুমি শুভদৃষ্টির সময় ওকে দেখে কেঁদে ফেললে কেন, তখনও সে বলতে পারছে না কেন যে সে তাকে দেখে কেঁদে ফেললো। মানে এই যে দীর্ঘদিনের পাগলামি এবং এই পাগলামির অনেস্টিটা এতটাই ভয়ঙ্কর, যাকে ঈশ্বর উপহারই বলবো
1: দিল,
0: এরকমই হোক, এক্স্যাক্টলি এরকম পাগল বোধহয় চারপাশে থাকা ভীষণ দরকার। আর এই পাগলামিগুলো যদি সত্যি সুস্থ হয়, সুষ্ঠ হয়, আমাদের জন্যে ভালো হয়, সমাজের জন্য ভালো হয়, তাহলে নিশ্চয়ই ওপরওয়ালাও এইভাবেই ছাপ্পার ফাড়কে দেয়।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: পাগলামি করেই দেখি।
1: একজন গান পাগলের কথা বলি,
0: বেশ
1: বিশ্ববিখ্যাত, জগৎ বিখ্যাত, দেশে বিখ্যাত, বিদেশেও বিখ্যাত পাগল কিশোর কুমার।
0: হ্যাঁ, ওরে বাবা রে বাবা।
1: দুটো গল্প বলবো, একটা হচ্ছে একজন বিখ্যাত প্রডিউসার, তাকে কিশোর কুমার বলছেন যে গানের সব কথা, সব কিছু ঠিক হয়ে গেছে, গান রেকর্ডিংয়ের দিন ঠিক হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, প্রডিউসার রাজি হচ্ছে না। তিনি একজন ভালো প্রডিউসার, তিনি জিজ্ঞেস করছেন কে প্রডিউসার, বলে জানাচ্ছি। তারপর বললেন গান ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, ডিরেক্টর রাজি হচ্ছে না।
0: আচ্ছা,
1: বলে সে কী কথা, এখন তুমি কিশোর কুমার, তোমার গান প্রডিউসার ডিরেক্টর কেউ রাজি হচ্ছে না, এটা চিন্তার বিষয় হয়ে গেল যে কিশোর কুমারের গান পছন্দ হচ্ছে না। তো এরকম দিন যায় রাত যায়, এবার যাকে বলেছে তার ভীষণ কৌতূহল যে কি হলো, এর তো একটা উত্তর বার করতে হবে। তারপরে যে কিশোর কুমারকে জিজ্ঞেস করলেন যে এই প্রডিউসারটি কি, বলো বলবো। কাদম ভাই জিজ্ঞেস করলো, বললো যে আচ্ছা তাহলে ওই ডিরেক্টরের নাম বলো, আমি তাহলে তার সাথে একটু কথা বলি। তখনও বলে বলবো, এ করে আবার কদিন গেল। তারপর যখন আবার বেশ চেপে ধরে জিজ্ঞেস করেছেন যে তুমি বলো দেখি, এরম কাণ্ড তো হতে পারে না, ওই ডিরেক্টর প্রডিউসারের নাম কি, বলে কিশোর কুমার। তার কারণ হচ্ছে কিশোর কুমারের নিজের গানটা তখন অবধি মনে ধরেনি, যে কারণে গানটা তিনি নিজে গাইবেন কি গাইবেন না হচ্ছে, কিন্তু উত্তর তো সুন্দর করে দিতে হবে। এবং এই পাগলামার ফলেই তো এত ভালো ভালো গান বেরিয়েছে। তখন আস্তে করে উত্তর দিলেন যে কিশোর কুমার।
0: কিশোর কুমারের তো আরো একটা মানে অনেক এরকম অজস্র রয়েছে।
1: কিছুক্ষণ আগে আমার জানা, হ্যাঁ
0: আমরা এই কিছুক্ষণ আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, ইডেন গার্ডেন্স, যে আমরা মানে পিঠে পিঠ ঠেকে বসে আছি একদম
1: নেতাজি ইন্ডোর স্টেডিয়াম,
0: নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, যেটা আমাদের নাকের ডগায়
1: গান গাইতে এলেন। কিশোর কুমার নামটা অ্যানাউন্স হয়ে গেছে, খুব ছোট্ট কিশোর কুমারের নাম অ্যানাউন্স হয়ে গেছে, সাংঘাতিক একটা ব্যাপার। তখন অতটা সাংঘাতিক বোঝবার বয়স আমার ছিল কিনা আমার সেটা মনে নেই, কিন্তু দেখো মফস্বল থেকে কলকাতায় অনুষ্ঠান দেখতে এসেছি, এই ব্যাপারগুলো ভীষণ সাংঘাতিক, আর অত বড় বড় নাম করা লোকেদের অনুষ্ঠান দেখছি, একটা পালকি আসছে।
0: আচ্ছা,
1: মঞ্চের উপর একটা পালকি আসছে, সবাই হো হো হো হো কিছু একটা বুঝে সবাই হো হো, আমরাও তার সঙ্গে হো হো। তখন ওখান থেকে বেরিয়ে সিং নেই তবু নাম তার সিংহ বলে উনি ওই পালকি থেকে বেরিয়ে নিয়ে গান, মানে আমি খুব একটা খারাপ শব্দ অন্যভাবে একদম নেবেন না, আমি জীবনে উচ্চারণ করি না এই শব্দগুলো, তবু বলি আমরা একটা কথা বললে যে বাপের জন্মে আমি এটা দেখিনি ওটা দেখিনি, আমি শব্দগুলো আমরা বলি,
0: ভাবতেই পারিনি যে এটাও হতে পারে
1: এরকম। তো এই ক্ষেত্রে আমার ঠিক সেই কথাটা মনে
0: হয়, মানে যদি হাতি জুড়ে
1: জন্মে আমি ভাবতেও পারিনি যে এইরকম ভাবে একজন শিল্পী মঞ্চে আসতে পারে, এবং তার আগেও দেখিনি পরেও কাউকে তো আর দেখলাম না
0: সত্যি কথা
1: এই পর্যন্ত। তবে আমি আরেকজনের গল্প একটু করে এই ফাঁকে করে দিই, নচিকেতার গল্প বলছিলাম যে অনেকজনকে নিয়ে আসে, অনেকজনকে নিয়ে আসে,
0: আমরা এরকম গল্প তো শুনবই, কারণ আমরা
1: শুনতেই থাকবো
0: রয়েছি। আর এই মুহূর্তে আমরা আরও একটি গান শুনবো। তুমি এত সুন্দর একটা গল্প বললে কিশোর কুমারের এই কথাটা, যেন মনে হচ্ছে আমরা দেখিনি চোখে কিন্তু তাও যেন দেখতে পাচ্ছি। গানে গানে কথায় কথায় আমরা চলে যাব নিউজ ব্রেকে, নিউজ ব্রেক থেকে ফিরে আসবো, ফিরে এসে মধুমিতা ঝুলি ঘেঁটে এমন অনেক গল্প পাওয়া যাবে। আর এই মুহূর্তে কিশোর কুমার তো বটেই, তাঁর জন্য এই গানটা রইল, আর এমন প্রত্যেকজন মনের মতো পাগলের জন্য এই গানটি। শুনতে শুনতে নিউজ ব্রেকে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবোর প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 2026 সালকে ভারতীয় নৌবাহিনীর জন্য একটি ঐতিহাসিক বছর হিসেবে অভিহিত করেছেন, কারণ এই বছর 18টি যুদ্ধজাহাজ নৌবহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নতুন দিল্লিতে গতকাল ভারতীয় নৌবাহিনীর দ্বিবার্ষিক দ্বিতীয় কমান্ডার্স কনফারেন্সের ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, এই অগ্রগতি ভারতের নিজস্ব যুদ্ধজাহাজ নির্মাণ কাঠামোর ক্রমবর্ধমান পরিপক্কতার প্রতিফলন। বেসরকারি হাসপাতালগুলিতে ক্যান্সারের ওষুধের অত্যাধিক মূল্যবৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছে। আদালত এই প্রবণতাকে গণলুণ্ঠন হিসেবে অভিহিত করে সব ওষুধের ক্ষেত্রে 16% একটি অভিন্ন মুনাফার হার নির্ধারণের পক্ষে মত দিয়েছে। বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে সেই অভিযোগগুলো খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে গতি লাভ করেছে। আমেরিকায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ম্যানুফ্যাকচারার্স আয়োজিত এক ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে মন্ত্রী ভারতের বিস্তৃত শিল্পক্ষেত্র এবং দক্ষ কর্মীদের বিষয়টি তুলে ধরেন। বাংলাদেশ সরকার দুর্গাপুজো উদযাপন নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে সেদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সামিম কায়সার। আসন্ন দুর্গাপুজো যাতে শান্তিপূর্ণ, আনন্দময় ও নিরাপদে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে ওই দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। পাঞ্জাব পুলিশ অমৃতসরে গতকাল দুটি পৃথক অভিযানে এক দম্পতি সহ 8 জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে তাদের কাছ থেকে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, পিস্তল, তাজা কার্তুজ এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এশিয়ান গেমসে আজ জোড়া সোনা জিতেছে ভারত। তীরন্দাজিতে মহিলা কম্পাউন্ড দলগত বিভাগের পর এবার মিক্সড দলগত বিভাগে সোনা জিতল ভারত। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: সত্যি তো তাই, আমরা একেবারে একেবারে অল্পতে খুশি, আমরা একেবারে সামান্য লোক, এবং আমাদের শুকনো ভাতে নুনের ব্যবস্থা হলেই হয়, দিন আমাদের চলে গেলেই হয়। কিন্তু এই মুহূর্তে আমাদের দিন কেমন যাবে মধুমিতা দি কিন্তু বলবে।
1: আমি একটা অন্য কথা বলবো মাঝখানে তোমার কথা সূত্র ধরে, কথার পরে তো কথা আসে, ধরো সব মানুষ যদি অসামান্য হয়ে যেত সেটাও তো একটা পাগলামির পর্যায়ে পৌঁছে যেত।

0: কোনো সাধারণ মানুষ নেই, কোনো দুঃখী মানুষ নেই, কোনো মধ্যবিত্ত নেই, সব মানুষ বড়লোক। তুমি এটা চোখটা বন্ধ করে একবার ভেবে নাও দেখি,
1: যদি এমনটা সত্যি কখনো হতো তাহলে সব থেকে সমস্যা একটাই হতো, আমার আমার দুধের গামলি কে মাজতো, তুমি কি বলবে বলো?
0: সত্যি কথা, এটা ভাবলেও অবাক লাগে না যে সবাই একসঙ্গে পাগল হয়ে গেল, পুরো দেশটা পাগল হয়ে গেল, দেশের মানুষ পাগল হয়ে গেল, সবাই ভালো থাকছে, ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে। তখন মানুষ কি করবে, কখন লড়াই করবে, কখন খাবার চাইতে যাবে, কখন রেশন কার্ড যদিও নেই কোথায় লাইন দেবে, মানে তো ভালো পাগলের একটা দেশ,
1: ভালো পাগলের দেশ।
0: হ্যাঁ,
1: তাহলে এরকম জয়দাকে বলতে হবে আর একটা গান লিখতে, ভালো পাগল
0: লিখতে হবে। এবং এই এই ভালো পাগলের দেশেই আমরা বাস করি। কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর, যে খবরটি আবহাওয়ার খবর। আগামী 2-3 ঘন্টায় উত্তর 24 পরগনা এবং তার সন্নিহিত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা আছে এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই আগাম একটি সতর্কতা দিয়ে দেওয়া হলো আপনাদের জন্য।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: মানে এই ধরনের নির্ভীক একটা জীবন, নির্ভীক একটা মানুষজন, এই সময়টায় আমার মনে হয় মধ্যমতে দিয়ে এই পাগলামিগুলো খুব বেশি হয়। যে সময়টা মনে হয় যে আমি সব পারি, আমি হাতে মরুসহারা একটা লাফে পেরিয়ে যেতে পারবো, আমি আমার হাতে করে একটা আকাশকে মুঠো ধরে ফেলতে পারবো, বাগে
1: গরুকে এক ঘেয়ে ঘাটে জল খেয়েও দিতে পারি।
0: হ্যাঁ, মানে এই এই সময়টা ওই যে সেই
1: একটা সাহস তৈরি হয়।
0: এই ওই সুকান্ত ভট্টাচার্যের কথায় বলতে হয় যে 18 বছর বয়স, মানে আমার মনে হয় 18 বছর বয়সটা বোধ হয় 68 থাকতে পারে, 78 থাকতে পারে, কোনো অসুবিধা নেই।
1: ওই সময়টা না একটা অদ্ভুত ফিল হয়, ভয় হয়, হবে না তা বলবো না, কিন্তু ভয়টাকে জয় করার একটা ক্ষমতা থাকে।
0: আমি ঠিক এমনি আরও দুটো পাগলের গল্প বলবো।
1: যেমন
0: কলেজে পড়ছে দুই পাগল, তারা বন্ধু এবং তারা একই কলেজে পড়ে এবং একই টিউশনে টিউশন নিতে যায় তারা। এইবার বেশ খানিকটা তাদেরকে একসঙ্গে যেতে হয়, বেশ খানিকটা সময় তারা একসঙ্গে যাচ্ছে। হ্যাঁ, যেতে যেতে হঠাৎ করে যে একটি ছেলে এবং একটি মেয়ে, এবং ছেলেটি সাইকেলে যায়, মেয়েটি যখন যাচ্ছে তখন ছেলেটি বললো যে তাহলে একসঙ্গে যখন একই জায়গা থেকে যাচ্ছি আমরা একসঙ্গে পড়ি তো চল একসঙ্গে যাই। বেশ ভালো কথা, একই সঙ্গে তারা যাচ্ছে, বেশ ভালো বন্ধুত্ব হয়েছে তাদের, কারণ একই জায়গার মানুষ যাচ্ছে। এবার ছেলেটি যদি সাইকেলে যায় তাহলে মেয়েটি যায় কিসে? আর মেয়েটি সাইকেলে বসবে না, তাহলে করা কী যেতে পারে? তাহলে এখন তার ডিসিশন হলো যে না, এক জায়গা থেকে যাচ্ছি, একই ব্যাচে পড়ছি, একই সঙ্গে ফিরছি, তাহলে আমরা একসঙ্গে যাতায়াত করবো, ভালো কথা, একই কলেজ, একই প্রাইভেট টিউশন, তাহলে কী করা যেতে পারে? ফাইনালি যেটা হলো সেটা হলো যে তারা একই সঙ্গে যাচ্ছে অথচ মেয়েটি সাইকেলে বসছে না, কী করা যেতে পারে? তাহলে যেটা হলো তারা তিনজনেই হাঁটাহাঁটি শুরু করলো, মানে মেয়েটিও হাঁটছে, ছেলেটিও হাঁটছে, সাইকেলটাও হাঁটছে, এবং তাদের ব্যাগগুলো সব সাইকেলে, তারা মোটামুটি তিনটে বছর একইভাবে হেঁটে,
1: কল্পনা করছি আর কি,
0: মানে একইভাবে হেঁটে গেল।
1: পাগলামো মানুষ করতে পারে,
0: এই পাগলামিও মানুষ করতে পারে।

কিন্তু আমাদের গাড়ি চলে আর আমাদের গাড়ি হাই স্পিডে চলে, কিন্তু সমস্ত রুলস রেগুলেশনস এবং ট্রাফিক সিগন্যাল মেনেই চলে, দিন রাত চলে, 24 ঘন্টা চলে, আপনাদের সঙ্গে চলে। কারণ আমাদের এই গাড়ি চালানোর এই যে ড্রাইভার, আমরা প্রত্যেক দিন কেউ না কেউ কোনো না কোনো সময় যে কোনো অনুষ্ঠানে আপনারা আমাদেরকে পান, সেই আমাদের মতন এই যে আর যে ড্রাইভার যারাই আমরা এখানে বসে থাকি, আমাদের একটাই লক্ষ্য থাকে, আমাদের গাড়িতে আপনারা সবাই আসুন, সবাই বসুন, আর আমরা একসঙ্গে জীবনের সুখ দুঃখ ভাগ করে নিই, জীবনটাকে সুন্দর করে ভালোবেসে একসাথে পথাটি। আর ঠিক তার সাথে আরও এক পাগলের গল্প বলি। একটা ছোট্ট মেয়ে, সেই মেয়েটি বাড়িতে জন্মানোর পরে যে মেয়েটি যখন সবে হাঁটা শিখছে, তখন সেই মেয়েটির কাকা সেই মেয়েটির জন্য একটি বন্ধু এনে দেয়। কে বন্ধু, কেমন বন্ধু? সে বন্ধুর নাম হলো লালি। সে লালি কে? সে লালি একটি ছোট্ট মোরগ। মেয়েটির সঙ্গে সে লালিও বড় হয়। এইবার সে লালি আর সেই মেয়েটির বন্ধুত্ব একটা অটুট বন্ধুত্ব, এবং সেই মেয়েটি আর লালি একসঙ্গে বকা খায়, একসঙ্গে খাবার খায়, একসঙ্গে ঘুমোতে যায়। কি করে হচ্ছে? কারণ মেয়েটির খালি পায়ে হাঁটা বারণ, কারণ বড়রা ন্যাচুরালি একটা রেস্ট্রিকশন থাকে, আর সে লালির পাঁচিল দিয়ে যাওয়া বারণ। এবার দুজনেই মানে না, এও পাঁচিল দিয়ে যায়, এও খালি পায়ে হাঁটে, দুজনে একসঙ্গে বকা খায়। কিন্তু অদ্ভুতভাবে তাদের একটা চোখাচোখি হয়, তারা দুজনে বকা খায়, আবার তারা এই একই কাজ করে। এই দুজন দেখুন দেখি, দুটোই একই রকমের পাগল। মেয়েটিও বড় হয়, লালিও বড় হয়, কিন্তু একটি সময় পরে লালিকে চলে যেতে হয়। সে মেয়েটি কিন্তু তারপরেও রয়ে যায়। সে লালি তার মধ্যে তখনও বেঁচে আছে, হয়তো সে মেয়েটির শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকবে, কারণ এমন মনের মতন পাগল তার জীবনের প্রথমেই যে এসেছিল তাকে হয়তো সে আর কখনো পায়নি। গানে গানে কথায় কথায় মধুমিতা জয়শ্রীর সঙ্গে আমরা চলে যাব আবারও আপনাদেরকে সঙ্গে নিয়ে। সেই যে আমরা বারবার করে বলছি, বিশেষ জরুরি কাজ যেগুলো আমাদেরকে করতেই হয়, 28 Asian Games 2026 একটি আপডেট শুনবো, শুনে আবার ফিরে আসবো। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

আকাশবাণী কলকাতা একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ পরিষেবায়। ৯ সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: মন দিতে তুমি পারো না, তাহলে যে তুমি মন পাবে না এমন এমনটা কিন্তু নয়।
1: এই গান গিয়ে কেউ যদি প্রপোজ করে তাহলে কিরকম হতো?
0: সত্যি তাই, ব্যাপারটাই তাই, মানে ভীষণভাবে, ওই যে বললাম মানে যা মুখে বলা যায় না তা গানে বলে দেওয়া যায়, খুব সহজ একটা রাস্তাও বটে। আমরা মনের মতন পাগল নিয়ে আজকে রয়েছি, অনেক পাগল, মনের মতো পাগল।

0: পাগলের কথা বলছি, আমি আরো এক পাগলের কথা বলি,
1: শুনি শুনি।
0: আমি যার কথা বলবো এও মানে এও আমরা যে কটা কথা বলে যাচ্ছি সবই কিন্তু গল্প, কিন্তু সবই সত্য, মানে গল্প হলেও সবই সত্য, এও গল্প হলেও সত্য। কলকাতা শহরতলি শুধু বলবো না, সম্পূর্ণ ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে প্রথিত যশা স্বনামধন্য তিনি একজন প্র্যাকটিস করেন, তিনি একজন ডক্টর। এবং শুধু ভারতবর্ষের বাইরেও তার প্রচণ্ড নাম ডাক এবং তিনি স্বনামধন্যই বটে। এবার আমি বলি, আমি নামটা বলছি না, তিনি এবং তার পরিবার মিলে দুটো বিড়াল, আমরা সব আমাদের বাড়িতে প্রায়ই বিড়াল দেখা যায়, দুটো বিড়াল তাদের বাড়ির সদস্য, চিঙ্কু এবং মিঙ্কু। এবং দুই বিড়াল তাদের সঙ্গে থাকতে থাকতে থাকতে থাকতে, মানে সেই স্বামী স্ত্রী, মানে সে ডক্টর কাপল এবং তার দুই এক ছেলে এক মেয়ে এবং দুই বিড়াল, মানে তাদের টোটাল ছজনের পরিবার, মানে সন্তান দুই সন্তান এবং চিঙ্কু মিঙ্কু এবং পোষ্য দুজন এবং তারা দুজন, মানে ছজনের পরিবার, তাদের হিসেবটা এরকমভাবেই হয়। এবার হঠাৎ করে একদিন ওই চিঙ্কু মিঙ্কু বিড়াল দুটো মারা যাবে, শরীর খুব খারাপ, এবং পুরো পরিবার জুড়ে যতটা সম্ভব তাদেরকে সেবা শুশ্রূষা করা, তাদের সমস্ত দেখাশোনা করা চলছে, কিন্তু ফাইনালি একটা দিন চিঙ্কু মিঙ্কু দুজনেই একসঙ্গে মারা গেল। এবার কি করা যায়, এবং পুরো পরিবারের মন খারাপ, ছেলে মেয়ে তখন ছোট, ছেলে মেয়ের ভীষণ ভালো বন্ধু চিঙ্কু মিঙ্কু। এবার কী করে তাদের মনে হলো যে এই বিড়াল এমনি করে আমরা পুঁতে দিতে পারবো না, তাহলে কী করবো, তো তাদের আমরা মানে অন্ত্যেষ্টি স্টাইলের তারা তাদেরকে পুঁতে তো হবেই, সেটা দেওয়া হবে এবং শ্রাদ্ধ করব। যথারীতি চলে গেল কালী মন্দিরে শ্রাদ্ধ করতে, পুরোহিত মশাইকে গিয়ে বললো আমি এরকম শ্রাদ্ধ করবো। এবার ন্যাচুরালি সে বলে নাম কী, গোত্র কী, বাবার নাম কী। এবার যখনই জিজ্ঞাসা করলো এই চিঙ্কু মিঙ্কুর কী নাম, এবার চিঙ্কু মিঙ্কুর নামে তো কাজ হবে না, তখন কী করা যাবে, তখন নাম হয়ে গেল চিন্ময় নন্দী, মৃন্ময় নন্দী, চিঙ্কু থেকে চিন্ময় নন্দী, মিঙ্কু থেকে মৃন্ময় নন্দী। বাবার নাম কী, সে ডক্টর নিজের নাম বলে দিলেন, তারপর গোত্র সমস্ত কিছু সে ডক্টরের হয়ে গেল। হয়ে যাবার পরে যথারীতি তাদের শ্রাদ্ধ হয়ে গেল, হয়ে যাবার পরে তাদের দক্ষিণা হয়ে গেল, দান হয়ে গেল, লোকজন খাওয়ানো হয়ে গেল। তারপরে যখন পুরোহিতের মনে হলো যে আচ্ছা যা শ্রাদ্ধ করলাম তার ছবি তো দেখলাম না, সেই ছবি যখন আবিষ্কার হবে সেখানেই আবিষ্কৃত হলো,
2: সেখানেই মজাটা,
0: সেখানেই মজাটা, তারা কারা, মানে এমন পাগল
2: লাগে না,
0: মানে এটাও হয় আর কি। এই ধরনের মানুষ যারা এই ছেলে মানুষই নিয়ে
2: জীবনটা কাটায়, অথচ তিনি একজন ধরো পেশায় ডক্টর, দেখা গেল বললে বিশ্ববিখ্যাত ডক্টর, কিন্তু মানুষের মধ্যে ছোট ছোট খ্যাপামগুলো থাকে বলেই কিন্তু সেই মানুষটা আবার ভেতরে ভেতরে অনেক সুন্দর।
0: এটাই সত্যি, যত বড়ই প্রতিষ্ঠিত মানুষ হোক না কেন, কোথাও গিয়ে নিজের মনে একটু সরল সাদা, একটু বোকা বোধ হয়, একটু বোকা হলে বোধ হয় জীবনটা অনেকটা ভালো হয়ে যায়,
2: ষোলো আনাই সফল হয়।

ছাড়িয়ে গঞ্জগ্রাম ছাড়িয়ে শহর, ছেলের হাত ধরে এগিয়ে চলে, দূরের পাহাড়টাকে একাই গাইতি হাতে করে দিতে সাফ। সহযোগিতার হাত বাড়িয়ে দিল না কেউ, বলল সবাই কর মাফ।

0: এভাবে যদি মিশাল ওভারকাম করে দেওয়া যেত তাহলে কিন্তু অনেক সমস্যা জীবন থেকে একেবারে পালিয়ে চলে যেত। কী ভালো গানটা, এবং এত রকমের অন্য রকমের গান শুনছি, আপনারাও নিশ্চয়ই শুনছেন। মনে হয় কিছু কিছু গানকে আপনারা রীতিমতো নির্বাচন করে রাখছেন যে আবার শুনবো বলে, এটা খুব স্বাভাবিক। এই যে পাগলামোগুলোকে যদি আমরা ওভারকাম করে যাই তাহলে কী হয়, তাহলে জীবনটা কিন্তু সবসময় সুন্দর হয় না। এবং তুমি খুঁজলে দেখবে প্রত্যেকেরই এক একজনের এক একটা পাগলামো ছোট্ট ছোট্ট নিজের মনের মধ্যে থাকে। কেউ হয়তো চুপ করে বসে থাকে, কাউকে অনেক কথা বলেও রাগানো যায় না। আরেক পাগল দেখলাম, বলা হলো তাকে কবিতা বল, তাকে চিনি 20-25 বছর ধরে চিনি, বিরাট ব্যবসায়ী মহিলা, একেবারে ফর্সা ধবধবে, একটু লাদুস লুদুস এরম করে হেলে হুলে চলে, কিন্তু মুখে অনর্গল রবীন্দ্রনাথ, কি সুন্দর করে বলে যাবে। এবং তার পাগলামোটার জন্য যদি তুমি তাকে অ্যাপ্রিসিয়েট করো সে একটু দুঃখ পাবে, তাকে যদি তুমি একটুখানি বেশ মজা করে বলো যে তুমি তো বেশ পাগল, তাহলে সে খুশি হবে।
1: সত্যিই তাই, এমন পাগল বোধ হয় আমাদের চারপাশ জুড়ে আমরা খুঁজলেই পাবো, চোখ রাখলেই পাবো। আর আমার মনে হয় আমাদের মনের মধ্যে, আমাদের মধ্যে এই পাগলামিগুলো বোধ হয় থাকে, তাই বোধ হয় জীবনের এত ঝড় এত ঝাপটা এত প্রতিকূলতার মধ্যেও আমরা বেঁচে থাকি, বেঁচে থাকার রসদ পাই।

সে শুক্লা চতুর্দশী তো সে কিছু মানে না, এমন দুই পাগল আছে, পকেটে একটু পয়সাও আছে। মনে হলো ওই দিন ওই খেলাটা দেখতে বিলেত যেতে হবে। সেই দুই পাগল তাদের অর্থ ব্যয় করে চলে গেল। আসলে অর্থ থাকলেই তো অর্থ সবাই ব্যয় করতে পারে না, অনেকের আছে অনেক টাকা ব্যয় করতে পারে না, এটাও কিন্তু একটা পাগলামির আর্ট, এটা মনে রাখতে হবে।

0: দেখতে দেখতে ঘড়ির কাঁটা কিন্তু আমাদেরকে একটু একটু করে বলছে যে এই মনের মতন পাগল আমাদের চারপাশ জুড়ে যেমন আছে, মনের মধ্যে ভরা রয়েছে। এখন কত পাগলামি রয়েই গেল যেগুলো আমরা বলতেই পারলাম না, এবং সেই পাগলামির ঝুলি খুলে যদি এখন আমরা বসি তাহলে এইটুকু সময়ে
1: হবে
0: কোনো মতেই সম্ভব নয়। তাই যেতে যেতে আমরা বলবো যে এমন পাগলরা বেঁচে থাক,
1: পাগল খুঁজে যান আর পাগল হয়েও যান,
0: তবেই বোধ হয় জীবনটা অনেক সুন্দর এবং সহজ হবে। মধুমিতা জয়শ্রীর সঙ্গে আপনারা এতক্ষণ ছিলেন গান দরিয়ায়, গান কথা আর পাগল নিয়ে আমরা এতক্ষণ পাগলামি করলাম। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 107 FM রেইনবো। আমরা ফিরে আসছি আবারও এক ঘন্টা পরে নাটক নিয়ে।
2: পাগল পাগল সবাই পাগল,

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, একটি স্বচ্ছ ভোটার তালিকা গণতন্ত্রের প্রাণ। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, ভোটার তালিকায় ভুল বা অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত থাকলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে। সরকার যাত্রীবাহী যানবাহনের জন্য নতুন কর্পোরেট অ্যাভারেজ ফিউয়েল ইকোনমি ক্যাফে নীতির বিজ্ঞপ্তি জারি করেছে। 2027 সালের পয়লা এপ্রিল থেকে বর্তমান ক্যাফে নীতির বদলে নতুন নিয়মাবলী কার্যকর হয়ে 2032 সালের 31 মার্চ পর্যন্ত তা বহাল থাকবে। ভারতে বিক্রয়ের উদ্দেশ্যে নির্মিত বা আমদানি করা নতুন সব যাত্রীবাহী যানবাহনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে জোরালো গতি লাভ করেছে। আমেরিকায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ম্যানুফ্যাকচারার্স আয়োজিত এক ব্যবসায়িক গোলটেবিলে মন্ত্রী ভারতের বিস্তৃত শিল্পক্ষেত্র এবং দক্ষ কর্মীদের বিষয়টি তুলে ধরেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কাতারের বাণিজ্য প্রতিনিধিদের ভারতে বাণিজ্য ও বিনিয়োগের অংশীদারিত্ব আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। দোহায় কাতারের বাণিজ্য অ্যাসোসিয়েশনের এক বৈঠকে তিনি ভারতের শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধি, ক্রমবর্ধমান বিনিয়োগ এবং 2025-26 অর্থবর্ষে 94.5 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেকর্ড প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের কথা তুলে ধরেন। বাংলাদেশ সরকার দুর্গাপুজো উদযাপন নিরাপদ, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সেদেশের ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। আসন্ন দুর্গাপুজো যাতে শান্তিপূর্ণ, আনন্দময় ও নিরাপদে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে ওই দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কর্পোরেট সংস্থাগুলির অংশগ্রহণ বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার আজ বিভিন্ন কর্পোরেট এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছে। কলকাতার একটি 5-তারা হোটেলে ওই বৈঠকে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি একাধিক মন্ত্রীর উপস্থিত থাকার কথা। IFA শিল্ড ফুটবলে গ্রুপ বির শেষ ম্যাচে আজ ইস্টবেঙ্গল পাঞ্জাব FC-র বিরুদ্ধে খেলবে। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু হবে 2:30। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। গুজরাটের আনন্দে আহমেদাবাদ ভদোদরা এক্সপ্রেসওয়েতে একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 যাত্রী নিহত হয়েছেন, আহত আরও 5 জন। এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকার যাত্রীবাহী যানবাহনের জন্য নতুন কর্পোরেট অ্যাভারেজ ফিউয়েল ইকোনমি ক্যাফে নীতির বিজ্ঞপ্তি জারি করেছে। 2027 সালের 1 এপ্রিল থেকে বর্তমান ক্যাফে নীতির বদলে নতুন নিয়মাবলী কার্যকর হয়ে 2032 সালের 31 মার্চ পর্যন্ত বহাল থাকবে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গত 27 সেপ্টেম্বরের ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার কুণাল আগরওয়াল এই বিশেষ তদন্তকারী দলের দায়িত্বে থাকবেন। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থানার 4 নম্বর স্যান্ডেলবিল এলাকায় বিশেষভাবে সক্ষম এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আশিক সর্দার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সন্ধ্যায় ওই যুবক বাড়ি থেকে নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে পরিবারের তরফে অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইন মামলা রুজু করে আজ তাকে বসিরহাট আদালতে তোলা হবে। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কর্পোরেট সংস্থাগুলির অংশগ্রহণ বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার আজ বিভিন্ন কর্পোরেট এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছে। কলকাতার একটি 5-তারা হোটেলে ওই বৈঠকে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি একাধিক মন্ত্রীর উপস্থিত থাকার কথা। এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 10টি সোনা, 21টি রুপো এবং 28টি ব্রোঞ্জ সহ মোট 57টি পদক পেয়েছে। পদক তালিকায় ভারত 7 নম্বরে উঠে এসেছে। তীরন্দাজিতে মহিলা কম্পাউন্ড দলগত বিভাগের পর এবার মিক্সড দলগত বিভাগে সাহিল যাদব ও চিকিতা তানিপার্থীর জুটি ফাইনালে কোরিয়াকে শুটঅফে হারিয়ে সোনা জেতে। এর আগে মহিলা কম্পাউন্ড দলগত ইভেন্টে জ্যোতি সুরেখা ভেনাম, চিকিতা তানিপার্থী ও প্রতীকা প্রদীপের দল চীনকে হারিয়ে সোনা জেতে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক পরবাসী ওয়েদিপাউস, মূল রচনা সফোক্লিস, বেতার নাট্যরূপ শ্যামল ঘোষ, প্রযোজনা জগন্নাথ বসু। নাটক পরবাসী ওয়েদিপাউস।

আন্তিগনে মা আমার, তোর এই দৃষ্টিহীন বৃদ্ধ পিতাকে কোথায় নিয়ে এলি মা? একি

0: কোনো পল্লীভূমি নাকি জনপদ, এখানে কি কেউ আতিথ্য দেবে এই গৃহহীন পথিক অয়দিপাউসকে?
1: দূরে কয়েকটি প্রাসাদ চূড়ো দেখে কোন জনপদ বলি একে মনে হচ্ছে বাবা। তবে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা বোধহয় কোনো মন্দির প্রাঙ্গণ। এই তো এখানে কত পবিত্র লরেল জলপাই গাছ আর বুনো আঙুল লতার গুল্ম। ওই যে একটা শিলাখণ্ড, তুমি ওখানে বসে বিশ্রাম করবে, চলো বাবা।
0: বেশ, তাই চল মা। এই বিপুল চলমান সময়, এই দীর্ঘস্থায়ী শোক তরঙ্গ এবং এই ধমনীতে প্রবাহিত রাজরক্ত, ত্রিমুখী খরস্রোতের এই ঘাত প্রতিঘাত আমাকে শিখিয়েছে স্থৈর্য আর সংযম। তাই আজ খুব সামান্যই আমার আকাঙ্ক্ষা।
1: বাবা, মনে হচ্ছে আমরা বোধহয় এথেন্সে এসেছি। কাউকে একটু জিজ্ঞেস করতে পারলে ভালো হতো। ওই তো একজন লোক যেন এদিকেই আসছে বাবা।
0: আমাদের দিকে?
1: হ্যাঁ বাবা, আমাদের দিকে। এই তো এসে গেছেন, তুমি ওর সঙ্গে কথা বলো বাবা।
0: হে পথচারী, দাঁড়াও, শোনো, আমি আমি অন্ধ। এই যে আমার কন্যা, ওর চোখেই আমার দৃষ্টি। তুমি কি অনুগ্রহ করে আমার কোনো প্রশ্নের উত্তর দেবে?
2: মহাশয়, যে কোনো প্রশ্নের আগে আপনি শিলাখণ্ড থেকে নেবে আসুন, এটা বড় পবিত্র দেবালয়, ওটা ছুঁতে নেই।
0: তাই নাকি? আচ্ছা, কোন দেবতার মন্দির এটা পথিক?
2: এ হলো ধরিত্রী আর তমসার অধিষ্ঠাত্রী মহাদেবী লীলাভূমি। আমরা বিশ্বাস করি অন্তর্যামী এই মহতী দেবীরা এতই জাগ্রত যে আন্তরিক প্রার্থনা করলে সকল প্রার্থীকেই অনুগ্রহ করেন।
0: ঠিক, আর একটি প্রশ্ন আছে, শোনো, বলতে পারো আমরা আমরা এখন কোথায় এসেছি?
2: যতদূর জানি যেখানে আপনি দাঁড়িয়ে আছেন তাকে বলে এথেন্সের শিলা। ওই অশ্বারোহী মর্মর মূর্তি দেব কলোনাসের, যিনি এদেশের অধীশ্বর ও রক্ষক।
0: তাহলে অদূরে নিশ্চয়ই জনবসতিও রয়েছে?
2: নিশ্চয়ই, মহান রাজার নামই তার পরিচয়।
0: রাজা? তিনি কে?
2: রাজা থিসিউস, রাজা এজিউস ছিল তার পিতার নাম।
0: তোমার কাছে কি কোনো দূত পাঠানো সম্ভব?
2: প্রিয় বন্ধু, আপনার এই জীর্ণ দশা দেখেও আপনাকে সুজন বলেই মনে হয়। আপনার কথা, আপনার মঙ্গল আকাঙ্ক্ষী হই আমি সকলকে বলবো। আপনি এখন এখানেই থাকুন, নগরে না গিয়ে আমি প্রথমে গ্রামবাসীদের সব কথা জানাচ্ছি। এখানে আপনার থাকা না থাকার ব্যাপারে তারা যা স্থির করবেন তাই হবে।
0: আন্তিগৌনে
1: বাবা,
0: ও কি চলে গেল মা?
1: হ্যাঁ বাবা, আমি ছাড়া এখানে আর কেউ নেই।
0: হে ধরিত্রী ও তমসা দেবী, তোমাদের লীলাভূমিতে আমি এসেছি, তোমরা প্রসন্ন হও। দেব আপল্লনের অভিশাপে যদিও আজ আমি পরবাসী, তবু তাঁর প্রতিশ্রুতি ছিল যে জীবনের সীমান্তে পৌঁছে কোনো এক পীঠস্থানে আমি আমার শান্তির নীড় খুঁজে পাব, আর সেখানেই হবে আমার এই দীর্ঘ জীবনের যন্ত্রণা ও বেদনার উপশম।
1: বাবা, এই প্রবীণ গ্রামবাসীরা বোধহয় তোমার খোঁজে এদিকে আসছেন।
0: তাই নাকি?
1: হ্যাঁ বাবা।
0: তাহলে আমাকে তাড়াতাড়ি বনের ভেতর লুকিয়ে রাখ মা। আয়, আমি আমি আড়াল থেকে ওদের কথা শুনতে চাই।
3: কি হলো? এইটুকু সময়ের মধ্যে কোথায় যেতে পারে সে?
0: এই যে, এই যে এখানে আমি। আমার আমার কথাই

0: শুনেছ, আর এই আমার কন্যা আন্তি গাউনি। হে প্রবীণ পল্লীবাসী, আমাদের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো, কি মন্দ ভাগ্য, অসহায় মানুষ আমরা। এক দুর্বল নারী আজ এই অন্ধ বৃদ্ধের পদযাত্রার একমাত্র অবলম্বন।
1: হে প্রবীণ বিদেশী পথিক, আপন অজ্ঞাতে তুমি প্রবেশ করেছ এক নিষিদ্ধ কানুনে। ভগবান ফেবাস দেব আপল্লন এখানে স্বর্গ হতে মধু আর শান্তি জল প্রক্ষেপ করেন।
2: সরে যাও, দ্রুত সরে যাও।
3: পবিত্র অরণ্য থেকে নিষ্ক্রমণ করে তোমার বক্তব্য বলো।
1: শুনব সকলে।
0: আর কত দূরে যেতে হবে?
1: যাও যাও, আরো দূরে, আরো দূরে অগ্রসর হও।
4: আরো দূরে?
2: এবারে এবারে ঠিক আছে, আর না গেলেও চলবে।
3: তোমার বাঁদিকে এক শিলাখণ্ড আছে, ইচ্ছে করলে সেখানে বসতেও পারো।
0: আমাকে একটু হাত ধরে বসিয়ে দে মা। আন্তি গাউনে, আমি বড় ক্লান্ত।
2: এইবার বলো তুমি কে, কি নাম তোমার,
3: কোথায় তোমার দেশ?
2: কেন কেন এমনি অসহায় ভাবে দেশান্তরে ঘুরে বেড়াচ্ছ?
0: না না না না, ওসব কথা তোমরা আমাকে জিজ্ঞেস করো না। আমার দেশ, নাম, বংশ, পরিচয়? না না না।
2: কিন্তু তুমি যদি এখানে আশ্রয় চাও, তবে সে কথা আমাদের জানতেই হবে।
0: জানতেই হবে, জানতেই হবে। বললাম বেশ, শোনো, যদি সহ্য করতে পারো শোনো। তোমরা কি রাজা লাইউসের নাম শুনেছ?
2: শুনেছি, কিন্তু
0: সেই বংশের অন্য কারো নাম
2: কি বলতে চাও তুমি?
0: আর সেই হতভাগ্য
2: তাহলে তুমি সেই ঈশ্বর, ঈশ্বর আমাদের রক্ষা করুন। বৃদ্ধ আয়তে পাউস, তুমি পালাও, পালাও, পালিয়ে যাও এখনই, এদেশ ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাও, পালিয়ে যাও।
5: হে সুভদ্র পল্লীবাসী, আপনারা আপনারা প্রবীণ, প্রাজ্ঞ এবং ন্যায়নিষ্ঠ। অতীতে আমার এই অন্ধ অসহায় পিতার কিছু অসামাজিক কাজের অপরাধে তার আবেদন আপনারা অগ্রাহ্য করেছেন, কিন্তু জেনে রাখুন যে পাপ সেদিন ঘটেছিল তার নিয়তির বিধানে এবং তার নিজেরই অজ্ঞাতসারে। আমার আমার প্রার্থনা এই হতভাগ্য এই পিতার জন্যে। আপনারা আপনারা একবার শুধু ভাবুন, আপনাদেরই এক মেয়ে কোনো যন্ত্রণা কাতর অসহায় মানুষের জন্য আপনাদের কাছে আবেদন করছে, আপনারা কি তাকে ফিরিয়ে দেবেন?
1: তোমরা রাজসীমাহীন দুঃসহ দুঃখের আগুনে দগ্ধ হচ্ছ, সে কথা ভেবে তোমার এবং তোমার পিতার মমতা হচ্ছে, কিন্তু দৈব সম্পদের আশঙ্কায় আমরা দ্বিধা হয়েই তোমাদের চলে যাওয়ার কথা বলেছি।
0: আমি জানি তোমাদের ভয়ের উৎস আমার পাপ, কিন্তু সত্যি কি আমি পাপ করেছিলাম? আমি পাপ করেছিলাম, আর যদি করেও থাকি, বিশ্বাস করো, সেও তো সজ্ঞানে নয়। আমি আমি ঈশ্বরের নামে শপথ করে তোমাদের করুণা ভিক্ষা করছি, তোমরা আমাকে রক্ষা করো। অন্তত তোমাদের রাজা না আসা পর্যন্ত আমার প্রতি কোনো অবিচার করো না।
6: আমার মনে হয় তো এটা, হ্যাঁ না, তোমাদের আবেদনের অর্থ ও গুরুত্ব আমরা অনুভব করছি। আমরা নীরব রইলাম, নীরব রইলাম, আমাদের অধীশ্বরী তোমার বিচার করবেন।
0: বেশ, তিনি কত দূরে থাকেন?
7: কিছু দূরে, ওই জনপদের কেন্দ্রে যেখানে তার পিতার রাজত্ব ছিল।

0: তোমাকে এখানে যে পথিক প্রথমে দেখতে পায় সেই গেছে তাকে সংবাদ দিতে।
1: ও, কিন্তু আমার মতো একজন রিক্ত নিঃস অন্ধ বৃদ্ধকে দেখতে কি তিনি আসবেন?
2: তোমার নামই তাকে এখানে টেনে আনবে।
1: কি করে জানবেন আমার নাম? ওই পথিককে তো আমি আমার পরিচয় দিইনি।
2: বিদ্যুৎ প্রবাহের মতো রটনা হয় সংবাদ, লোক মুখে তোমার আগমনের কথা ছড়িয়ে গেছে, এই পৃথিবীতে কে না জানে তোমার নাম।
1: হা দেবা বললাম,

0: কি আশ্চর্য, এ কি স্বপ্ন দেখছি?
1: আন্টি গৌনি, কি হয়েছে মা?
0: তার তো ঘোড়ায় চেপে ও কে আসছে। টুপিতে মুখের খানিকটা আড়াল হলেও আমার যেন মনে হচ্ছে, কি জানি ভুল দেখছি না তো। না না, ওই তো হাসছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে ইশারা করছে, কোনো ভুল নেই। ওই তো, ওই তো আমার দিদি ইজমেনে।
1: ইজমেনে? সে কি অসম্ভব!
0: না না বাবা, সত্যি তোমার মেয়ে, আমার দিদি ইজমেনে, ওই তো ঘোড়ায় চেপে আসছে।
2: আমি শেষ পর্যন্ত তোমাদের খুঁজে পেলাম। সত্যি সত্যি চোখের জল আমার সব ঝাপসা হয়ে আসছে বাবা।
1: মা, সত্যি তাহলে তুই এলি?
2: হ্যাঁ বাবা, সত্যি অনেক কষ্টে তোমাদের খুঁজে পেলাম।
1: একবার আমার হাতটা ধর তো মা।
2: এই তো বাবা, এই তো আমি তোমাদের দুজনেরই হাত ধরলাম।
0: দিদি, আমার দিদি ইজমেনে।
1: ইজমেনে, এত কষ্ট করে কেন এলি মা? আমাদের আমাদের দেখতে?
2: হ্যাঁ, তোমাদের দেখতে।
1: কেন, এই সময় তোমার ভাইয়েরা কোথায়?
2: যে যেখানে থাকা সেখানেই আছে, তবে তারাও খুব সুখে নেই।
1: সুখে নেই? হ্যাঁ, সুখে নেই। সব বিপদ আপদের ঝুঁকি নেবার জন্যে তোমাদের দুই বোনকে বাইরে পাঠিয়ে দিয়ে নিজেরা নিশ্চিন্ত আরামে ঘরের মধ্যে বসে আছে, আর বলছো সুখে নেই। যত অপদার্থ, শয়তানের দল, আমার জন্য ওরা কোনো কোনো কষ্ট স্বীকার করেনি। দেখ দেখ মেনে, এই তো বেচারা আন্তি গৌনে আমার দুর্ভাগ্যের কথা ভেবে যৌবনে পা দেবার সঙ্গে সঙ্গে সব সুখের আশা জলাঞ্জলি দিয়ে আমার মতো এক অসহায় বৃদ্ধের সঙ্গী হয়ে বেরিয়ে পড়েছে। আর তুই ইজমেনে, ইজমেনে, আমার নির্বাসনের পর থেকে তুইও তো কত কষ্ট স্বীকার করে থেবাইয়ের লোকজনদের নজর এড়িয়ে মাঝে মধ্যে দৈববাণী শুনতে পেলে আমাকে জানিয়ে গেছি। ভাব, আর আমার ছেলেরা, আমার আমার ছেলেরা যারা, যাক ইজমেনে, কি খবর এনেছিস বল? কোনো বিপদের পূর্বাভাস?
2: আমাদের দুঃখ কষ্টের কথা এখন থাক বাবা, আগে শোনো তোমার হতভাগ্য দুই ছেলের কথা। দেবতার অভিশাপে আমাদের রাজবংশ যখন চরম সর্বনাশের মুখোমুখি হয়েছিল, তখন আসন্ন ধ্বংসের আশঙ্কায় তারা মাতুল ক্রেউনকে ইথেবায়ের অধীশ্বর বলে মেনে নিতে বাধ্য হয়। তারা চেয়েছিল সারা দেশ পাপমুক্ত হোক, কিন্তু ধীরে ধীরে রাজমুকুটের প্রতি লোভ তাদের পাপ মনেও জন্ম নেয়। ক্ষমতার তীব্র আকাঙ্ক্ষায় উন্মাদ ছোট ভাই পিতৃভূমি থেকে বিতাড়ন করলো বড় ভাই পলিনিসিসকে, এবং শোনা যাচ্ছে পলিনিসিসও প্রতিহিংসা পরায়ণ হয়ে আর্গুসের রাজার সহায়তায় থেবাই আক্রমণের আয়োজন করছে। এই হচ্ছে ঘটনা, রূঢ় সত্য। তাছাড়া তোমার এই ভাগ্য বিপর্যয়ের মধ্যে দেবতাদের কতখানি অনুগ্রহ পাবে তাও আমি বলতে এসেছি।
1: অনুগ্রহ?
2: দৈববাণী শুনে সেই ভরসাই হয় বাবা?
1: হয় বুঝি। কি সে দৈববাণী?
2: থেবায়ের জনসাধারণ তোমার জীবিতকালে ও মৃত্যুর পরে তোমার অভাব অনুভব করবে, তাদের মধ্যে তারা তোমাকেই পেতে চাইবে।
1: পেতে চাইবে?

0: এখন আর আমি তাদের কোন কাজে লাগবো?
1: তোমার স্পর্শেই তারা সুখ সমৃদ্ধি লাভ করবে, জগতের চোখে এই জাতি আবার মহান হয়ে উঠবে।
0: তাতে কি আবার আমি মানুষের মতো মানুষ হব?
1: যে দেবতারা তোমাকে পতনের মুখে নিক্ষেপ করেছেন তারা আবার তুলে ধরলে অসম্ভব কি?
0: কিন্তু কোনো লাভ নেই তো, কোনো লাভ নেই। যৌবন এবং প্রৌঢ়ত্ব যদি সন্তাপেই কেটে যায়, বার্ধক্যে কি লাভ সুখ স্বপ্নে?
1: কিন্তু যদি ন্যায়হীন সম্মানহীন মৃত্যু তোমাকে বরণ করতে হয়, তাতে থেবাইয়ের বাসীর চরম অমঙ্গল বাবা।
0: কে বলেছে তোমাকে?
1: ডেলফয়ের দেবালয়ে যে দূত পাঠানো হয়েছিল এই সংবাদ সেই বরণ করে এনেছে।
0: ও, এই কি আমার সম্পর্কে দৈববাণী?
1: ঠিক তাই।
0: ও, আমার ছেলেরা জানে?
1: জানে,
0: জানে। তবু আচ্ছা, এই অনিবার্য ভ্রাতৃদ্বন্দ্ব যা অচিরেই রক্তক্ষয়ী সংগ্রামে পরিণত হবে, কোনো দেবতা কি তা থেকে ওদের নিবৃত্ত করতে পারেন না? কি জানি, আমি থাকলে হয়তো মীমাংসা করা সম্ভব ছিল, আর যদি তা হতো তাহলে হয়তো থেবাইয়ের বর্তমান রাজা ওই সিংহাসনে বসত না, এবং স্বরাজ্য থেকে নির্বাসিত এই হতভাগ্যের স্বদেশে ফিরে যাওয়ার জন্য দৈববাণী প্রয়োজন হতো না। ও, যাক যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ওরা স্বার্থপর শয়তান। সিংহাসনের লোভে উন্মত্ত আমার এই দুই পুত্র তাদের পিতাকে নিয়ে ঘৃণ্য ব্যবসা করতে কুণ্ঠিত নয়। আমি বলছি, শোন শোন আন্তি গেরনে, শোন ইজ মেনে, ওরা যদি রাজত্ব পায় তবু আমাকে আর ফিরে পাবে না। আমি ওদের কোন রকম সহায়তা করব না। ওদের শাসনে ওই ওই থেবাহের জনগণের কোনো কোনো মঙ্গল হবে না। শোনো শোনো তোমরা উপস্থিত আমার প্রিয় বন্ধুগণ, তোমরা শোনো, তোমরা আমার সহায় হও। তোমাদের সহায়তায়, তোমাদের এই শক্তি রূপিণী দেবীর যদি কৃপা লাভ করি, তবে আমার শত্রুরা ধ্বংস হবে এবং তোমাদের দেশ এক নতুন উদ্ধারকর্তা লাভ করবে।
2: আইডিপাউস, তোমার এবং তোমার কন্যাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, তবু যদি তুমি সত্যি এদেশের এক নবশক্তির উৎস হয়ে ওঠো, তবে তোমার মঙ্গলের জন্য আমরাও তোমাকে সৎ পরামর্শ দিতে প্রস্তুত।
0: বেশ, আমিও প্রস্তুত তোমাদের সেই সৎ উপদেশ মেনে চলতে। বলো বন্ধু।
3: মহাদেবীর বেদী মনে পা রেখে প্রথমেই যে পাপ করেছো তার প্রায়শ্চিত্ত করতে হবে।
0: বলো বলো, প্রায়শ্চিত্ত করব কিভাবে করতে হবে?
4: শুদ্ধ চিত্তে কোন নির্ঝরিণী থেকে সর্বাগ্রে সংগ্রহ করতে হবে পুত সলিল।
0: বেশ, তারপর?
4: ওখানে যে সূক্ষ্ম কারুকাজ করা পাত্র রয়েছে, তাতে ওই পবিত্র জল এবং মধু পূর্ণ করে দেবতার উদ্দেশ্যে তিনবার অঞ্জলি দিতে হবে।
5: মনে রেখো, তৃতীয়বারই কিন্তু পাত্রটি নিঃশেষিত হবে।
0: হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, তমসা ও ধরিত্রী তা পান করবেন। তারপর?
4: তারপর তারপর জলপাই শাখা থেকে প্রার্থীকে পল্লব ধারণ করে প্রার্থনা করতে হবে অতি নিম্ন কণ্ঠে।
5: প্রয়োজনে অবশ্য তোমার হয়ে অন্য কেউ করায় আপত্তি নেই। প্রার্থনা শেষে ধীরে ধীরে পিছন ফিরে সরে আসবে।
2: সব কাজ সঠিক হলে আমরাও তোমাকে সব রকম সাহায্য করার প্রতিশ্রুতি দিতে পারি।
0: বেশ আন্টিগনি, ইজ মেনে,
1: আমরা এদের সব কথা শুনেছি বাবা। এক্ষেত্রে যা করণীয় আমি তোমার হয়ে করছি বাবা।
2: তোমাকেও তাহলে ওই বনের ধারে যেতে হবে, আমাদের মধ্যে একজন তোমায় সঙ্গে নিয়ে গিয়ে সব দেখিয়ে দেবে।
1: আন্তিগুনে, তুই বাবার কাছে থাক, আমি যাচ্ছি।
2: বিগত দিনের যে দুঃসহ বেদনা মানুষের হৃদয়ে থাকে নিদ্রাচ্ছন্ন, জানি তাকে জাগিয়ে তোলা নির্মমতা। তবু তবু অইদ বাউস, শুনতে চাই অপ্রতিরোধ তোমার সেই অতীত জীবনের যন্ত্রণাবিদ্ধ কাহিনী।
0: না না না না, শুনতে চাও না, তোমরা শুনতে চাও না।
2: সমগ্র

0: পৃথিবীতে আজ যে কাহিনী রটনা হয়েছে তোমার মুখে শুনতে চাই সেই ঘটনার প্রকৃত সত্যতা।
1: লজ্জা কি লজ্জা! তবু বন্ধুগণ, তবু আমি তোমাদের বলবো, নিতান্ত অকারণে আমাকে কি দুঃসহ অন্যায় অবিচার সহ্য করতে হয়েছে। অথচ ঈশ্বর সাক্ষী, আমি স্বেচ্ছাকৃত কোনো অপরাধ করিনি।
0: কি সেই ঘটনা?
1: একটি বিবাহ। কেউ কেউ কখনো শোনেনি, ভাবতে পারে না, ভাবতে পারে না, একটি নগরীতে ধ্বংসের বীজ আমি বপন করেছিলাম এক ঘৃণ্য বিবাহ বন্ধনের মধ্য দিয়ে।
2: এবং যার অংশীদার ছিলেন তোমার মাতা।
1: এ কথা শোনাও পাপ, এ কথা শোনা আমার পক্ষে কাল আন্ত পাপ। তবু শোনো, তবু শোনো, এই কন্যা দুটি এরা আমারই সন্তান,
0: একই সঙ্গে তোমার কন্যা।
1: হ্যাঁ, এবং এবং ভগ্নী, আমি একই সঙ্গে এদের পিতা এবং ভ্রাতা। কি ভয়ঙ্কর লজ্জা!
2: হ্যাঁ, ভয়ঙ্কর।
1: আমি কি স্বেচ্ছায় কাজ করেছিলাম?
0: তবে
1: যে নগরীর আমি উপকার করেছিলাম সেই তো আমাকে অযাচিত দান করেছিল তার প্রিয় উপহার, যা ছিল আমার সম্পূর্ণ অজ্ঞাত নিয়তির অভিশাপের বোঝা বহনের জন্যে। কেন কেন এই নগরীর উদ্ধার কার্য আমি এসেছিলাম? কেন কেন?
2: এছাড়াও তুমি তোমার পিতাকে হত্যা করেছ।
1: হ্যাঁ হ্যাঁ, করেছি করেছি। তবু জেনে রাখো বন্ধুগণ, সে হত্যাও আমার অজ্ঞাত সারে হয় বলেই আইনের বিচারে আমি নির্দোষ মুক্ত।
3: হয়তো রাজা থিসিউস আসছেন।
1: রাজা
3: তোমার আবেদন শুনে, তোমার তোমার আবেদন শুনে সাহায্যের জন্যই আসছেন। হয়তো আসছেন
4: রাজা। লাইউসের সন্তান ওইডিপাস, তুমি আমার কাছে অপরিচিত নও। তোমার অতীতের বেদনার্থ সব কাহিনী আমি শুনেছি। তোমার ওই দৃষ্টিহীন অক্ষিকোটর, ওই বিক্ষত মুখমণ্ডল এবং ওই শতছিন্ন মলিন পরিচ্ছদ তোমার পরিচয় ও বর্তমান অবস্থা আরো করুণ আরো স্পষ্ট করে তুলেছে। হে বিষণ্ণ ওইডিপাস, এই জীর্ণ অবস্থায় তুমি আমার কাছে কি আবেদন নিয়ে এসেছো? নিঃসংকোচে বলো, আমি আন্তরিক সহানুভূতি নিয়ে তোমার সব কথা শুনবার জন্যই প্রস্তুত।
1: মহান রাজা থিসিউস, তোমার সহানুভূতি ও মমতাময় ভাষণে আমি কৃতজ্ঞ। ইতিপূর্বেই তুমি আমার পরিচয় জেনেছ, তাই এখন আমি আমার আগমনের উদ্দেশ্য জানাবো তোমাকে। আমি একটি সামান্য উপহার এনেছি তোমার জন্য, তুমি গ্রহণ করো।
0: কি সেই উপহার?
1: ক্ষতচিহ্ন লাঞ্ছিত আমার এই জীর্ণ দেহ, যদিও সুদৃশ্য নয় তবু মূল্যবান।
0: কোন মূল্যে?
1: পরে জানবে।
0: কখন?
1: আমার দেহান্তে এই মরদেহ সমাহিত করার সময়।
0: শুধু কি ওই শেষকৃত্যের প্রতিশ্রুতিটুকুই আমার কাছে তোমার প্রার্থনা?
1: হ্যাঁ, কিন্তু প্রার্থনা সামান্য হলেও এর গুরুত্ব অনেক রাজা। তুমি জানো না, আমার ছেলেরা আবার থেবায়ে আমার প্রত্যাগমন কামনা করে।
0: নির্বাসনের তুলনা সে তো অনেক ভালো, অবশ্য যদি তুমি চাও।
1: হ্যাঁ, কিন্তু যখন আমি ওদের সঙ্গে থাকতে চেয়েছিলাম তখন ওরাই তো পরিত্যাগ করেছিল আমাকে। আমারই সনিত যাদের ধমনীতে বহমান, তারাই আমাকে বিতাড়ন করেছে আমার জন্মভূমি, আমার স্বদেশ, আমার স্বরাজ্য থেকে।
0: তাই যদি, তাহলে এখন কেন তারা তোমার প্রত্যাগমন কামনা করে?
1: কারণ দৈববাণী, দৈববাণীর ঘোষণা, তোমার এই দেশের হাতে ওরা একদিন কঠিন শাস্তি পাবে।
0: কিন্তু কেন, কি কারণে আমার দেশের সঙ্গে ওদের বিবাদ হবে?
1: কারণ কারণ মহাকাল, চিরঞ্জীব মহাকালের হাতেই ওড়ে ধ্বংসের প্রলয় কেতন। দেবতা আর ওই মহাকাল ভিন্ন সবই তো মরণশীল। আমি বলছি, দেবতার অস্তিত্ব যদি মিথ্যা না হয় তবে আমার কথা অসত্য হবে না, আমার

0: অনেক কিছু বলে ফেললাম, আর নয়, তুমিও কিছু জানতে চেও না, শুধু তোমার নিজের কিছু বলার থাকলে বলতে পারো। আর শোনো শোনো একটা কথা, আজ যদি তুমি আমাকে এখানে স্থান দাও, ঈশ্বর আমাকে প্রতারণা না করলে তুমি নিশ্চয়ই তার বিনিময়ে পুরস্কৃত হবে।
1: রাজা, রাজা প্রথম থেকেই উনি এই প্রতিশ্রুতির উল্লেখ করছেন। মহান রাজা, আমাদের বিশ্বাস ওই প্রতিশ্রুতি পালনে উনি পরাণমুখ হবেন না। এই সব কিছু বিবেচনা করে অয়দীপ হাউস, আমার এই নগরীতে আমি তোমার বসবাসের আবেদন মঞ্জুর করলাম।
0: ঈশ্বর তোমার মঙ্গল করুন থিয়েসিয়াস, তোমার এই অনুগ্রহে আমি তোমাকে বলছি, যারা আমাকে আমার দেশ থেকে নির্বাসিত করেছে, তোমার দেশে দাঁড়িয়েই আমি তাদের পরাস্ত করব এবং তাতে তোমার মঙ্গলই হবে।
1: আমিও তোমাকে বলছি অয়দীপ হাউস, যতদিন তুমি এখানে থাকবে আমার এই বন্ধুরাই তোমার প্রয়োজন ও রক্ষণাবেক্ষণের দিকে দৃষ্টি রাখবে।
0: কিন্তু তুমি তুমি কি এখন চলে যাবে?
1: ভয় কি? আমার কর্তব্য সম্পর্কে আমি সচেতন আছি।
0: তোমার অনুপস্থিতিতে ভয়ের কারণ আছে রাজা?
1: যে কারণেই থাক তা গুরুত্ব পাবে না। এমনকি ক্ষমতার অন্ধ মোহে তোমার কোনো অহংকারী আত্মীয় যদি আমার অনুমতি ভিন্ন এখানে তোমার ক্ষেত্রে বল প্রয়োগের চিন্তাও করে থাকে, তবে পরিণামে যে কঠিন সংঘর্ষের ঝড় উঠবে সে কথা ভেবে আমার অনুমান ওই অন্যায় কর্ম থেকে সে অবশ্যই বিরত থাকবে। তাছাড়া এক্ষেত্রে স্বয়ং দেব ফয়বাসী তোমার ত্রাতা, তদুপরি এই রাজ্যে আমার নামই তোমাকে যে কোনো বাইরের বিপদ থেকে রক্ষা করবে।
2: পিতা, পিতা, পিতা,
0: কোন সংবাদ আছে আন্টিগোনে?
2: হ্যাঁ বাবা, ক্রেওন আসছে।
0: ক্রেওন?
2: বহু অনুচর সঙ্গে নিয়ে আসছে।
0: ও, তাহলে বোধহয় এতক্ষণে আমার মুক্তির চরম লগ্ন হল।
3: তবে তাই হোক, আমরা প্রবীণ হলেও আমাদের দেশ যৌবন দীপ্ত।
4: এই কলোনাতে সুদীপৃত,
5: আপনারা আমাকে দেখে ভয় পাবেন না, কেননা কোনো অসাধু উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের কাছে আসিনি। আমি জানি এই দেশ শৌর্যে বীর্যে সমগ্র গ্রীস দেশের মধ্যে গরিয়ান। হে সুদীপবৃন্দ, আমি বৃদ্ধ বলেই আমার দেশ ও জাতির পক্ষ থেকে এই ভদ্রলোককে থেবাইয়ে ফিরিয়ে নিয়ে যাবার জন্য প্রেরিত হয়েছি, এবং এর পরমাত্মীয় হিসেবে ব্যক্তিগতভাবেও ওর অভাব অনুভব করেই এসেছি। হে হতভাগ্য অয়দীপ হাউস, আমার কথা শোনো, ফিরে চলো তোমার স্বদেশে। তোমার দেশবাসী অধীর আগ্রহে তোমার প্রতীক্ষায় রয়েছে। ভব ঘুরে ভিক্ষুকের মতো তোমার এই ভাগ্য বিড়ম্বিত অসহায় জীবনধারা দেখে আমার হৃদয় শোকে মুচ্ছমান।
0: তোমার অসাধু উদ্দেশ্য ওই চতুর বাক্য বিন্যাসে চাপা পড়বে না। তোমার দুর্বুদ্ধি এবং সুযুক্তির রঙিন ফাঁস পরিয়ে ভেবেছ আমাকে চরম দুঃখের অনুগামী করে তুলবে, তা হবে না, হবে না। মনে করো ক্রেয়ন, মনে করো সেদিনের কথা, যেদিন স্বেচ্ছায় আমি অন্ধত্ব বরণ করে নির্বাসন চেয়েছিলাম। সেদিন তুমি বাধা দিয়েছ, কিন্তু ক্রমে ক্রমে স্থিত হয়ে যখন সংসারের মমতা ও ভালোবাসার মধ্যে নিজেকে জড়াতে চেয়েছি, ঠিক তখনই নিষ্ঠুর সেই বাঁধন ছিঁড়ে আমার সম্পূর্ণ অনিচ্ছায় সেই তুমি বাধ্য করেছ তোমার ওই নির্মম নির্বাসন দণ্ড মেনে নিতে। আমি চাই উপস্থিত আমার এই বন্ধুরা জানুক কেন তুমি এখানে এসেছ এবং তার অন্তরালে কি তোমার দূরভিসন্ধি। তুমি যে ভালোবেসে আমাকে জন্মভূমিতে ফিরিয়ে নিতে আসনি, বরং এসেছ আমাকে স্বদেশের সীমান্তে রেখে যাতে এথেন্সের সঙ্গে ভবিষ্যতের সংঘর্ষ এড়িয়ে যেতে পারো তারই প্রয়াসে। একথা একথা এরা জানুক, এমনকি তুমিও জেনে রাখো, তোমার সে বাসনা অপূর্ণই থাকবে। তুমি আমার দেশ এবং আমার উত্তরাধিকারী পুত্র দুজন শুধু আমার অভিসম্পাদ ছাড়া আমার কাছ থেকে কিছুই পাবে না, কিচ্ছু পাবে না, কিচ্ছু না।
5: কিন্তু উপস্থিত তোমার এই বন্ধুরা সাক্ষী, আমি তোমার মঙ্গলের জন্য এসেছিলাম, প্রতিদানে তুমি অভিশাপ দিয়েছো আমাকে। কি এখন যখন তোমাকে একবার ধরতে পেরেছি।
0: রন, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ?
5: ভয়? তোমার কন্যা দুটির কথাই ধরো না, একজনকে তো আগেই নিয়ে গিয়েছি, অন্যটিকেও এখন সেই পথেই যেতে হবে, আর তার জন্য পথে প্রান্তরে কেঁদে বেড়াতে হবে তোমাকে।
0: বন্ধুগণ, তোমরা চুপ করে আছো কেন? তোমরা কি দেখতে পাচ্ছ না? তোমরাও কি শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করবে? দোহাই তোমাদের, ওই ওই পাষণ্ড নাস্তিকটাকে দূর করে দাও তোমরা।
6: আগন্তুক, আগন্তুক, তুমি দ্রুত চলে যাও এখান থেকে। তুমি আগে অন্যায় করেছো এবং এখনো করে যাচ্ছ, তুমি চলে যাও।
7: হয়ে গেল, এই তো সময়, মেয়েটিকে বন্দী করো, স্বেচ্ছায় নামালে বল প্রয়োগ করবে।
6: যদি তুমি এখান থেকে চলে না যাও, আমাদের সঙ্গে কিন্তু তোমার শক্তি পরীক্ষা হবে।
5: আমার গায়ে সামান্যতম আঁচড় লাগলে আমার দেশের সঙ্গে তোমাদের দেশের যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে, এই কথা মনে রেখো।
0: কেমন, এই কথা আমি আগে বলিনি?
7: মেয়েটিকে ছেড়ে সরে দাও।
5: আদেশের সুরে আমার সঙ্গে কথা বলো না, ওসব আমি সহ্য করি না। যাও, যে যা নিজের কাজে যাও।
8: ছুটি আসো, ছুটি আসো, দেশবাসী বিপন্ন স্বদেশের রক্ষার জন্য।
0: আর্জিগনে, আর্জিগনে, তুই কোথায় মা? দেখি
7: টানতে টানতে নিয়ে যাও।
0: কি ভয়ঙ্কর দুর্যোগ, কি করি? আর্জিগনে,
5: যাও, এবার সঙ্গীবিহীন হয়ে এই পথ চলো। ভেবেছ কি দেশ ও দেশবাসীর আহ্বান অগ্রাহ্য করে তুমি পার পাবে? যেখানে আমি তাদের রাজা হয়েই তাদের অনুরোধে নিজে এখানে এসেছি, তুমি এই মুহূর্তে নিজেকে বিজয়ী মনে করলেও একদিন বুঝতে পারবে তোমার এই দুর্বিনীত অসহিষ্ণুতা তোমার এই বেদনার্থ পতনের কারণ।
7: দাঁড়াও, আর এক পাও এগিয়েও না।
5: আমিও তোমাদের সেই নির্দেশই দিচ্ছি, আমাকে স্পর্শ করো না।
6: যাদের বন্দী করে নিয়ে গেছো তাদের মুক্ত না করলে আমরাও তোমাকে যেতে দেব না।
5: তাই বুঝি? তাহলে তো আরেকজনের দিকেও আমাকে হাত বাড়াতে হয়।
7: কি বলতে চাও তুমি?
5: বুঝলে না? ওকেও আমি নিয়ে যাচ্ছি।
7: একই স্পর্ধা?
5: এই তো, এই তো, আমি ওকে বন্দী করলাম, কে বাধা দেবে আমাকে? তোমরা না তোমাদের রাজা?
0: হাত ছাড়ো নির্লজ্জ শয়তান।
5: চুপ, আর একটা কথাও নয়।
0: না না, কোনো আঘাতেই আর আমাকে চুপ করে দিতে পারবে না। শক্তি রূপা মহাদেবীর সামনে দাঁড়িয়ে আমি তোমাকে অভিশাপ দিলাম, যেমন করে আমার দুই কন্যাকে কেড়ে নিয়ে আমাকে দৃষ্টিহীন করেছো, তেমনি ঈশ্বরের দৃষ্টি প্রদীপ ওই সূর্য দেবের নির্দেশে তোমার ভবিষ্যৎ বংশধর সবাই জন্মান্ধ হবে এবং তোমার সমগ্র জীবনকে নিরানন্দ তমসাচ্ছন্ন করে তুলবে।
7: জনগণ, তোমরা সবকিছু লক্ষ্য করলে?
0: সবাই বিচার করুক, সবাই বিচার করুক, অভিশাপ দেওয়া ছাড়া এক্ষেত্রে আমার আত্মরক্ষার আর কি উপায় আছে?
5: যদিও আমি একা, তবু কোনো কথা নয়, তবু কোনো কথা নয়, তোমাকে আমি নিয়ে যাবই।
0: ওকে বাঁচাও বন্ধুগণ।
7: তোমার ইচ্ছা মতো সব কাজ হবে এমন স্পর্ধা করো না বিদেশী।
5: আমি যা ভাবি তাই করি।
6: কে আছো কোথায়? কে আছো কোথায়? হে থানসের অধিবাসী, ছুটে এসো, ছুটে এসো, আমাদের দেশ বিপন্ন, ওগো আমাদের মহান অধিপতি, বহিঃশত্রু অত্যাচার থেকে রক্ষা করো রাজা, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা
7: করো। অত্যন্ত কি হয়েছে? রাজোদ্যানের পূজা ব্যতীতলে যখন সিন্ধু দেবের আরাধনায় নিমগ্ন ছিলাম, কিসের এই ভীত আত্মচিৎকার? বলো কি হয়েছে?
0: প্রিয়তম বন্ধু, ওই ব্যক্তির অন্যায় আচরণ আমাকে সন্ত্রস্ত করে তুলেছে।
7: কার কথা বলছো? এদের এমন
1: এমন আহত করলো কে?
0: ক্রেয়ন, ক্রেয়ন, তুমি দেখতে পাচ্ছ না আমার একমাত্র সম্বল আমার কন্যা দুটিকে ছিনিয়ে নিয়েছে।

0: কি বলছো তুমি?
1: যা শুনছো তা চেয়ে কঠিন সত্য আর হয় না।
0: এই যদি ঘটনা তবে তোমাদের মধ্যে কেউ পূজা মণ্ডপে ছুটে গিয়ে সকলকে আমার আদেশ জানিয়ে বলো যে তারা যেন দ্রুত অতি দ্রুত অশ্বারোহণে পার্বত্য পথে ছুটে গিয়ে যেভাবেই হোক ওই দুই বন্দিনী এবং লুণ্ঠনকারীদের ধরে আনে।
2: অয়তিপাউস যদি আমাকে ও আমার দেশকে মর্মান্তিক অভিশাপ না দিত তাহলে হয়তো শেষ পর্যন্ত আমি তাকে পরিত্যাগ করতে পারতাম। আমি বৃদ্ধ বটে কিন্তু আমি ক্রোধমুক্ত নই রাজা। এখানে যদিও বর্তমানে আমি নিঃসঙ্গ অসহায় তবু বলছি তোমার কোনো অবিবেচক সিদ্ধান্ত আমি বিনা প্রতিবাদে মেনে নেব না।
1: নির্লজ্জ কাপুরুষ ক্রেয়ন, তোমার কি বিবেক বলে কিছু নেই? তুমি তুমি হত্যা আর ব্যভিচারের অভিযোগ তুলে আমাকে আমাকে অপমান করছো বটে, কিন্তু সে সবই যে দেবতার নির্দেশে ঘটেছে তা কি জানো না? তা যদি না হবে তাহলে আমার আমার জন্মের আগে সেসব কথা কেমন করে দৈব বাণী হলো? আমি আমি পাপি নই। আমি আমি সবাই জানে যে ঘৃণ্য ঘটনা ঘটে গেছে তা আমার অজ্ঞাত সারেই ঘটেছে, তার জন্য তুমি আমাকে দায়ী করতে পারো না।
3: রাজা রাজা নিরপরাধী বৃদ্ধের বিনীত আকুল আবেদনে ওকে আমরা সাহায্য করতে গিয়ে এসেছিলাম।
0: না না না, আর কথা নয়, আমরা এখানে বিতর্ক করছি আর ওদিকে দস্যুর দল দ্রুত দিগন্তে মিলিয়ে যাচ্ছে।
2: আমার কি করার আছে? আমি তো এখন সম্পূর্ণ অসহায়।
0: ওর কন্যাদের খুঁজে আনতে তুমি এখন আমার সঙ্গে যাবে। আমার দেশের সীমান্ত পর্যন্ত গিয়েও যদি তাদের না দেখতে পাই তাহলে আমরা ফিরে আসব।
2: এখানে বিবাদ নিরর্থক, দেশে ফিরেই আমার ক্ষমতা প্রকাশ করব।
0: আস্ফালন করো, ক্ষতি নেই, কিন্তু এগিয়ে চলো। নিশ্চিন্ত থাকো, অয়দিপাউস, শপথ করছি জীবন দিয়েও তোমার কন্যাদের আমি ফিরিয়ে আনব।
4: ওই দেখো বিদেশি দেবতা, আমাদের করুণ আবেদন শুনেছেন। তোমার কন্যারা আমাদের রাজা থিসিউসের সঙ্গে ফিরে আসছে।
1: কোথায়?
4: ফিরে আসছে তারা।
1: ওই যে সত্যি বলছো
5: বাবা, একবার শুধু একটিবারের জন্যেও যদি ঈশ্বরের করুণায় তুমি দৃষ্টি লাভ করতে, তাহলে যিনি আমাদের তোমার কাছে ফিরিয়ে দিয়েছেন সেই মহা অনুভব মানুষটিকে তুমি দেখতে পেতে। রাজা থিসিউস এবং তার প্রিয় সাথীরা আমাদের উদ্ধার করে এনেছেন
1: বাবা। এই হাত দুটো একবার জড়িয়ে ধর তোমা, আর কোনদিন যে তোদের ফিরে পাবো, কোনদিন ছুতে পারবো ভাবিনি।
5: আমাদেরও ঠিক তাই মনে হয়েছিল বাবা।
1: মেনে আন্টি গৌনে, তোরা কোথায় মা?
6: এই তো বাবা, এই তো তোমার পাশে আছি বাবা।
1: এখন এখন মরণেও আমার সুখ, আরো আরো কাছে আয় মা, আমাকে জড়িয়ে ধর। ইজমেনে আন্টি গৌনে, তোদের হারিয়ে আমি যে কি নিঃস্ব হয়েছিলাম কি বলবো, আর কোথাও আমাকে ছেড়ে তোরা যাসনি মা। আরে কি ঘটনা ঘটেছিল আমাকে বুঝি বল তো মা।
5: এই কাহিনী যিনি নায়ক, আমাদের উদ্ধার কর্তা মহান রাজা থিসিউস, তার বীরত্বের কথা তাকেই তুমি বলতে দাও বাবা।
1: প্রিয় বন্ধু থিসিউস, অপ্রত্যাশিত সম্পদ ফিরে পেয়ে আমি দীর্ঘ সময় আনন্দের আতিশয্য প্রকাশ করছি দেখে তুমি অবাক হয়ো না। রাজা, তোমার দয়াতেই তো এই সুখটুকু আমি পেয়েছি। তোমার এবং তোমার দেশের মঙ্গলের জন্য আমার যতখানি আন্তরিক প্রার্থনা থাকতে পারে তা সবটুকুই ঈশ্বর তোমাকে দান করুন। এমন ন্যায়নিষ্ঠা, এই মহত্ব, সত্যের প্রতি এত আনুগত্য আমি কখনো কোথাও দেখিনি। তোমার করতল একবার আমায় চুম্বন করতে দেবে রাজা? না না না,
7: না, সরি নাও তোমার পবিত্র হাত, আমি পাপী, আমার স্পর্শে সব কলুষিত হবে। তুমি তুমি শুধু আমার কৃতজ্ঞতা আর ধন্যবাদ নাও রাজা থিসিউস।
0: তোমার কন্যাদের যে তোমার হাতে ফিরিয়ে দিতে পেরেছি এটুকুই যথেষ্ট, তার জন্য কোনো কৃতজ্ঞতা প্রকাশের দরকার নেই। কেমন করে ওদের ফিরে পেলাম সে কথা ওরাই তোমাকে বলবে। এখন আমি একটা নতুন খবর জানিয়ে তোমার মতামত চাই।
1: কি খবর রাজা?
0: আমি যখন দেবতার পূজা আয়োজনে ব্যস্ত ছিলাম তখন জানলাম যে এক বিদেশি আমার জন্য অপেক্ষা করছে।
1: বিদেশি?
0: হ্যাঁ, কেউ চেনে না তাকে, কিন্তু দেখে আমার মনে হলো সে তোমার আত্মীয় হতে পারে।
1: আমার আত্মীয়? কি প্রার্থনা তার?
0: সে তোমার সঙ্গে একবার কথা বলতে চায়।
1: একজন বিদেশি আমার সঙ্গে শুধু একবার কথা বলতে চায়?
0: ঠিক তাই, এবং তারপরেই সে স্বদেশে ফিরে যাবে। আচ্ছা আচ্ছা, আর্গাসে কি তোমার কোনো আত্মীয় আছে যে তোমার খোঁজ রাখতে পারে?
1: না না না না, আর না, আর বলতে হবে না কিছু।
0: কেন, কি হয়েছে?
1: না, কিছু জানতে চেয়েও না।
0: অদীপাউস আমাকে বলবে না?
1: এতক্ষণ আমি বুঝতে পারছি, আমার কন্যারা ওই ওই আগন্তুকের কথাই বলছিল।
0: কিন্তু কে সে? সে কি কোনো অপরাধী?
1: সে আমার পুত্র রাজা।
5: তোমার উপর যত অবিচার নির্মমতা প্রকাশ করে থাকুক, তবু সে তো তোমারই সন্তান, তার প্রতি এমন কঠিন প্রতিশোধ তুমি নিও না বাবা। শান্ত শোভন ব্যবহার তো মানুষকে অনেক সময় ক্রোধ পরিহার করতেও শেখায়, হয়তো এই সাক্ষাৎকার কোনো নতুন শিক্ষাও দিতে পারে।
1: বেশ, তবে তাই হোক, আমার পক্ষে অসহনীয় হলেও তোমাদের আনন্দের জন্য আমি সম্মতি দিলাম। কিন্তু রাজা, আমার জীবন বিপন্ন হলে তার দায়িত্ব তোমার রইল।
0: ভয় নেই বৃদ্ধ, অহংকার করি না, তবে এই কথা দিতে পারি যে আমি বিপন্ন না হওয়া পর্যন্ত তোমার জীবনও সুরক্ষিত থাকবে।
8: এই জীবন যত দীর্ঘ তত তার বেদনা সঞ্চয়, মরণের মাঝে রয় অন্তহীন শান্তির আবাস, অন্তরের যত আশা কামনা বাসনা কিছু যদি না পায় পূর্ণতা, তবে কেন কাম্যনয় জীবনের দ্রুত অবসান? একমাত্র শৈশবের রঙ্গভূমি ছাড়া কোথায় রয়েছে আর আনন্দের নিচ্ছরিণী ধারা? আহা, আমাদের এই পরদেশি বন্ধুর জীবন কত না বেদনার যন্ত্রণায় বিধ্বস্ত হয়েছে, দুঃখের তুষার বাত্তা উত্তরের পর্বতের মতো বহন করেছে তার আপন হৃদয়। হায় হায়, তার জীবনের সন্ধ্যা ও প্রভাত দুঃখের তিমিরে যেন রয়েছে নিমগ্ন।
5: কে যেন আসছে?
1: কে?
5: হ্যাঁ ঠিক, আমরা যা ভেবেছিলাম, আমাদের ভাই পলিনিসেস। নিঃসঙ্গ বেচারা, দুই চোখে জল।
9: আন্তিগনে, ইসমেনে,
6: পলিনিসেস,
9: তোমরা বলো, তোমরা বলো আমি এখন কি করি? কার জন্য চোখে জল ফেলি? আপন দুর্দশায় না পিতার দুরবস্থায়? হয় কি হতভাগ্য আমি এত দেরি করে এলাম এখানে। না না, আমার নির্মমতা শিকারে আজ কোনো কুণ্ঠা নেই আমার। হ্যাঁ, আমি দোষী, সাক্ষ্যের প্রয়োজন নেই, স্বেচ্ছায় অভিযুক্ত আমি। পিতা পিতা, ভগবান জিউসের নামে শপথ করে আজ তোমার কাছে কৃপা প্রার্থনা করতে এসেছি। না না না না না, মুখ ফিরিও না পিতা, কথা বলো, আমার প্রতি বিরূপতার কারণ বুঝতে দাও। ইসমেনে ইসমেনে, আন্তিগনে, তোমরা তোমরা বুঝিয়ে বলো, বিদেশ থেকে অনেক আশা নিয়ে আমি এসেছি, ওর আশীর্বাদ না নিয়ে আমাকে যেন ফিরে যেতে না হয়। বাবা, এখন আমি বলছি কেন এখানে এলাম। তোমার মতো আমিও আজ আমার পিতৃভূমি থেকে বিতাড়িত, কারণ তোমার পরিত্যক্ত সিংহাসনে আমার জন্মগত অধিকার দাবি করায় আমার ছোট ভাই এথিওক্লেস আমাকে বিতাড়ন করে, এবং আশ্চর্য সেজন্য এক বিন্দু রক্তপাত হয়নি, সামান্য প্রতিবাদও করেনি কেউ।

0: জনগণ তাকে সমর্থন করেছে। তখন আমার এই ভাগ্য বিপর্যয়ের কারণ জানতে দৈবজ্ঞের শরণ নিলাম এবং জানলাম এর মূলে আছে আমার প্রতি দেবতার অভিসম্পাত। অতঃপর আর্গসে পৌঁছে আদ্রপাসের কন্যাকে বিবাহ করে ও দেশের বীর যোদ্ধাদের সঙ্গে মিত্রতা বন্ধনে আবদ্ধ হলাম এবং তাদেরই সহযোগিতায়
1: আমি থেবাই আক্রমণের উদ্যোগ করেছি। আমার সাতজন মহান বীর শহীদ আমাকে অনুসরণ করে সাতটি সৈন্যদল নিয়ে সাত দিক থেকে থেবাই অবরোধ করবে। যারা আমাকে অন্যায়ভাবে সিংহাসনচ্যুত করেছে আমি শপথ করছি হয় তাদের বিতাড়িত করব না হয় মৃত্যুবরণ করব বীরের সম্মানে।
2: আমাদের মহান রাজার সম্মানে অন্তত তুমি ওকে তোমার কথা বলো ওয়াইট বাউস।
3: বন্ধুগণ, এই কথা রাজা থিসিউসের ইচ্ছায় বলছি, অন্যথায় আমি কোনো জবাবই দিতাম না। যদিও জানি আমি এখন যা বলবো তাতে ওর কোনো লাভ হবে না, তবু বলছি। শোনো পলিনিসাস, তোমার ভাই সিংহাসন আরোহণ করার আগেই তো তুমি তা দখল করে আমাকে, তোমার এই অন্ধ পিতাকে রাজ্য থেকে নির্বাসিত করেছ, গৃহহীন পথের ভিক্ষুক করেছ। এখন নিজে সেই দুর্দশায় পড়ে আমার কাছে এসে অশ্রু বিসর্জন করছ। যদি তোমার সৈন্যরা থেবায় আক্রমণ করে তবে ঈশ্বরের বিরূপতা তোমাকে সহ্য করতে হবে। থেবাই তুমি জয় করতে পারবে না, আমি অভিশাপ দিচ্ছি তোমাকে, থেবাই তুমি জয় করতে পারবে না। বিপুল রক্তক্ষয় হবে এবং তোমাদের দু ভাইয়েরই পতন ঘটবে। আমি অভিশাপ দিচ্ছি, মৃত্যু অন্ধকারের মহাদেবীর কাছে প্রার্থনা, আমার এই অভিশাপ ফলবতী হোক। যাও যাও, তোমার বন্ধুদের জানাও ওয়াইডি পাউস তার দুই পুত্রের উদ্দেশ্যে এই শুভেচ্ছা জানিয়েছেন।
2: না না না, আর কোনো কথা নয়। না পলিনিসাস, তুমি অপরাধী, ফিরে যাও, দ্রুত চলে যাও এখান থেকে।
0: আমার সব কিছু বিফল হলো, ফিরে গিয়ে এখন আমি কি বলবো বন্ধুদের? কিসের আশায় তবে আর্গস থেকে এত কষ্ট করে এখানে ছুটে এলাম? না না না না না, এই কথা ওদের জানানো সম্ভব নয়, ফিরে যেতেও বলতে পারবো না। আমার আমার দুর্ভাগ্যের বোঝা নিঃশব্দে আমাকেই বহন করতে হবে। লক্ষ্মী বোনেরা আমার, এই নিষ্ঠুর অভিশাপ যদি সত্য হয় তবে তবে তোমরা তোমরা থেবাইয়ে ফিরে গেলে আমার আমার এই অভিশপ্ত শব্দেহ তোমরা দয়া করে সমাহিত করো। বিদায় নেবার আগে তোমাদের কাছে এইটুকুই আমার একান্ত মিনতি।
4: এখনো এখনো সময় আছে, তোমার আমন্ত্রিত সেনাদলকে ফিরে যেতে বলো আর্গাসে, স্বদেশকে পতনের হাত থেকে তুমি রক্ষা করো।
0: না না, ফিরে যাওয়ার অর্থ বড় ভাই হয়ে ছোট ভাইয়ের লাঞ্ছনা সহ্য করা।
4: না না, তা না হলে ধ্বংস অনিবার্য হবে, পিতার অভিশাপে তোমরা পরস্পরের হাতে মৃত্যুবরণ করবে।
0: আমাদের আমাদের মৃত্যু তো তার কাম্য।
4: বিদায় নিলাম।

0: বড় দেশি এই অন্ধ বৃদ্ধের বিক্ষোভ ক্রমান্বয়ে বিপর্যয় ডাকে, হয়তো তাই ছিল নিয়তির নির্মম বিধান।
1: তোরা কোথায় মা? আমার কাছে আয়। কে আছো? দয়া করে একবার তোমাদের মহান রাজাকে এখানে আসতে অনুরোধ জানাবে।
2: কেন বাবা, কেন তুমি তাকে ডাকছো?
1: শুনতে পাচ্ছিস না ওই মেঘ গর্জন, ওই বজ্রপাতের শব্দ আমাকে মরণের হাতছানি দিচ্ছে। যাও যাও, দ্রুত খবর দাও রাজাকে।
3: কি ভয়ঙ্কর শব্দ! আকাশে কি অগ্নিকাণ্ড শুরু হলো? কিসের সংকেত?
1: আমার মৃত্যুর সংকেত ইজমেনে আন্তিগোনে, তোদের হতভাগ্য পিতার মৃত্যু লগ্ন আসন্ন।
2: কেমন করে তুমি জানলে বাবা?
1: অন্তরের আলোয় আমি সব দেখতে পাই মা। রাজা কোথায়? শীঘ্র ডাকো, সময় নেই।
3: হই আবার আবার সে প্রচন্ড বজ্র।

0: সুদূরে চেতনা লুপ্ত হওয়ার আগে তার সঙ্গে দেখা হবে না আমার?
1: রাজার আগমনের জন্য কেন তুমি এত ব্যাকুল বাবা? কি চাও তুমি তার কাছে? কোনো আশ্বাস?
0: আমার জন্য তিনি যা করেছেন তার জন্য কৃতজ্ঞ আমি।
2: মহারাজ, দয়া করে একবার ছুটি আসুন, আমাদের এই বিদেশি অতিথির শেষ শুভেচ্ছা গ্রহণ করুন মহারাজ।
3: এমন করে কেন আমাকে তোমরা আহ্বান করছো? প্রবল ঝঞ্ঝাবাত, তার আচ্ছন্ন চারিধার, দেবতার চক্রে উদ্ভাসিত বিদ্যুৎ ঝলক, নিশ্চয়ই কোনো জটিল সমস্যা আসন্ন।
0: এসেছো তুমি, এসেছো রাজা, আমার অভিলাষ পূর্ণ করেছ। রাজা, তোমার উপর ঈশ্বরের অকুণ্ঠ আশীর্বাদ ঝরে পড়ুক।
4: কি কি হয়েছে অদীপ হাউস?
0: আমি দেবতার নির্দেশ পেয়েছি, আমার জীবনাবসানের সময় এসেছে। এই বজ্র আর কাপাত তার ইঙ্গিত। তাই তোমার এবং তোমার দেশের জন্য আমার প্রতিশ্রুতি পালন করতে চাই রাজা।
4: লাইউসের সন্তান অদীপ হাউস, এক্ষেত্রে আমার কি করণীয় বলো?
0: রাজা, এখন আমি তোমাকে যা বলবো, আমার ইচ্ছা তুমি তোমার ও তোমার দেশের কল্যাণের জন্য তা গোপন রাখবে। আমি চাই পৃথিবীর কেউ যেন কখনো তা জানতে না পারে, দেখতে না পায় আমার সমাধি ক্ষেত্র। জেনে রেখো, এই গুপ্ত স্থান তোমাকে এমন মহত্বের শক্তি দান করবে যার কাছে তোমার প্রতিবেশী রাষ্ট্রের ক্ষমতা ম্লান হয়ে যাবে। তুমি আমরণ কারো কাছে কথা প্রকাশ করো না, এমনকি আমার প্রাণাধিক প্রিয় কন্যাদের কাছেও নয়। শুধুমাত্র তোমার মৃত্যুকালে তোমার জ্যেষ্ঠ পুত্র বা সিংহাসনের উত্তরাধিকারীকে বলে দিও, এবং তোমার বংশ পরম্পরায় যেন সেই ধারা প্রবাহিত হয়। আমার কাছে আয়, আমাকে অনুসরণ কর, আপন অন্তরের আলোকে আজ আমি তোমাদের পথ চিনিয়ে নিয়ে যাব। এসো।
5: তমসার মহাদেবী, তোমার ওই বেদী মূলে আমাদের সম্মিলিত এই প্রার্থনা,
6: মৃত্যু পথ যাত্রী ওই পরবাসী বন্ধু যেন আর কোনো বেদনা না পান, কত না দুঃখ আর নিরাশায় অতিক্রান্ত তার ওই সুদীর্ঘ জীবন।
7: তোমাদের শুভাশিস তাকে শান্তি দিক, মুক্তি পাক অভিশপ্ত প্রাণ,
5: নরকের প্রহরীর আসন অনুনয়, আর কোন যন্ত্রণা দিও না তারে।
8: পরবাসী অদীপ হাউস নাটকটি এখানেই শেষ হল। মূল রচনা সফোক্লেস, বেতার নাট্যরূপ শ্যামল ঘোষ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পলিনায়ুস শোভনলাল মুখোপাধ্যায়, ক্রেয়ন নির্মলেন্দু ঘোষ, ইসমেনে শেলিপাল, আন্তিগোনে রত্না গোস্বামী, প্রথম কোরাস শ্যামল সেন, দ্বিতীয় কোরাস পরাণ বন্দ্যোপাধ্যায়, তৃতীয় কোরাস নিখিল ভট্টাচার্য, থিসিয়াস সত্য বন্দ্যোপাধ্যায়, এবং অদীপ হাউসের ভূমিকায় অজিতেশ।

0: বন্দ্যোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন জগন্নাথ বসু।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। গুজরাটের আনন্দে আহমেদাবাদ ভদোদরা এক্সপ্রেসওয়েতে একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 যাত্রী নিহত হয়েছেন, আহত আরও 5 জন। এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকার ঐতিহ্যবাহী যানবাহনের জন্য নতুন কর্পোরেট অ্যাভারেজ ফিউয়েল ইকোনমি ক্যাফে নীতির বিজ্ঞপ্তি জারি করেছে। 2027 সালের 1 এপ্রিল থেকে বর্তমান ক্যাফে নীতির বদলে নতুন নিয়মাবলী কার্যকর হয়ে 2032 সালের 31 মার্চ পর্যন্ত তা বহাল থাকবে। বিশেষ নিবিড় সংশোধন, SIR কর্মসূচি এবং নির্বাচন কমিশন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে পরবর্তী কৌশল নির্ধারণ করতে আজ নতুন দিল্লিতে বৈঠকে বসেছেন ইন্ডিজোটের শরিক দলের নেতারা। নতুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে উপস্থিত রয়েছেন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, CPIM নেতা জন ব্রিটাস এবং NCP শরদ পাওয়ার গোষ্ঠীর নেতা সুপ্রিয়া সুলে সহ অন্যান্য শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গের বীরসিংহ গ্রামে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। বিদ্যাসাগরের ওপর একটি পুস্তক প্রকাশ ছাড়াও ঈশ্বরচন্দ্রের পিতা ও মাতার মূর্তির উন্মোচন করেন তিনি। বাল্যবিবাহ রুখে দেওয়ায় এক স্কুল ছাত্রীকে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে জল জমার সমস্যা দূর করতে AI প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নিয়েছে। কলকাতায় আজ CSIR সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউটে CSIR এর 85তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, সারা রাজ্যেই জল জমার সমস্যা রয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চতুর্থ পর্যায়ে এবং প্রধানমন্ত্রী জনমন প্রকল্পের আওতায় নির্মিত রাস্তাগুলির দীর্ঘমেয়াদী ব্যবহারজনিত প্রভাব পর্যালোচনা করতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ জাতীয় গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন সংস্থা NRIDA এবং IIM কলকাতা একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন সচিব রোহিত কনসাল সহ মন্ত্রকের অন্যান্য শীর্ষকর্তা এবং IIM কলকাতার কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক। এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 10টি সোনা 21টি রৌপ্য এবং 28টি ব্রোঞ্জ সহ মোট 57টি পদক পেয়েছে। পদক তালিকায় ভারত বর্তমানে 7ম স্থানে উঠে এসেছে। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা, FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি CCEA আজ 2027-28 বিপণন মরশুমের জন্য সমস্ত রবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ন্যূনতম সহায়ক মূল্য সবথেকে বেড়েছে কুসুম ফুলের ক্ষেত্রে কুইন্টাল প্রতি 675 টাকা। 18 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণ করার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই বলে কেন্দ্র জানিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এ সংক্রান্ত কয়েকটি সংবাদপত্রের প্রতিবেদন আজ ভুয়ো ও ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। সোমালিয়ায় পান্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্সের জলদস্যু বিরোধী অভিযানের সময় জলদস্যুদের হাতে MT অনার জাহাজের এক ভারতীয় নাবিকের মর্মান্তিক মৃত্যুতে ভারত শোক প্রকাশ করেছে। কেনিয়ায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, মৃত ভারতীয় নাবিকের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা সহ সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। হাইকমিশন আরও জানিয়েছে, ওই জাহাজে থাকা অন্য সব ভারতীয় নাবিক নিরাপদে আছেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, দেশের কোয়ান্টাম সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা 1000 কিলোমিটার ছাড়িয়ে প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। এক্ষেত্রে আগামী 8 বছরের জন্য যা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল মাত্র 3 বছরেই তার অর্ধেকের বেশি পূরণ হয়েছে। আত্মনির্ভর ভারতের স্বপ্ন প্রকৃত অর্থেই সাকার করতে হলে দেশকে কেবল উন্নত প্রযুক্তির বিশাল বাজার হিসেবেই থাকলে চলবে না, বরং উন্নত প্রযুক্তির উৎপাদন ও রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে বলে কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী HD কুমারস্বামী মত প্রকাশ করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে ভারী শিল্প মন্ত্রকের ইন্ডাস্ট্রি অ্যাক্সেলারেটর প্রজেক্টের ইম্প্যাক্ট রিপোর্ট উন্মোচন ও ডিজিটালভাবে চালু করেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: রেইনবো টাইম চেক করতে গিয়ে এই মুহূর্তে দেখলাম ঘড়ি বলছে 4:02 হয়ে 31 সেকেন্ড অলরেডি।
3: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এক্স্যাক্টলি, ক্যাফে কলকাতা নিয়ে দুই মক্কেল হাজির। আমি রাজীব, আর আমার সাথে রয়েছে কে?
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, মক্কেল মক্কেল বললেই কেমন জানি একটা কোটের মতো ফিলিং হয় আর কি। কিন্তু না না না, মানে আমাদের এই কোট থেকে না বৃষ্টি মোটামুটি একটু হালকা করে সাইড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন কিন্তু আমাদের শহর কলকাতায় বেশ নীল আকাশ রয়েছে, যদিও কতদিন এটা থাকবে সেটা বলতে পারছি না। কোনো কিছুরই তো আমরা রেসপন্সিবিলিটি নিতে চাই না, আবহাওয়ারই বা কেন নেবো সেটা বলো। অমরজিৎ এবং রাজীব যখন তোমার সঙ্গে রয়েছে, 6:30 পর্যন্ত এই বকবকানিটা তোমাকে সহ্য করতেই হবে। আর 9903652992 কি জন্য খোলা রয়েছে সেটাও তোমাকে জাস্ট একটু পরেই জানাবো।
1: একেবারে, কিন্তু যেটা তুমি বললে যে আবহাওয়ার বৃষ্টি আস্তে আস্তে বিদায় নিচ্ছে এবং পূজোর মরশুম আস্তে আস্তে ঢুকছে, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমি একটা ফিউচারিস্টিক যদি খবর দিই সেটা আবহাওয়ার সঙ্গে যুক্ত, তাহলে কেমন হবে? ঘটনাটা আমাদের দেশের না, কিন্তু ঘটনাটা
2: ফোরকাস্ট করতে পারো, এটা তো আমার আগে জানা ছিল না। যাই হোক,
1: ফোরকাস্ট করব একদম 2030 সালের বিষয়ে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে যে সিঙ্গাপুর সরকার একটা প্ল্যান করেছে, সেটা হচ্ছে 1 মিলিয়ন ট্রিজ মুভমেন্ট, মানে তারা 1 মিলিয়ন গাছ লাগাবে 2030 এর মধ্যে। এর ফলে যেটা হবে বলছে যে সমগ্র তাদের সিঙ্গাপুর চত্বরে প্রায় 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা কমে যাবে। এবার আমি খালি ভাবছি, সেটাকে তুমি যদি সিঙ্গাপুরটাকে যদি তুমি কলকাতা বা পশ্চিমবঙ্গের সাথে তুলনা করো, তাহলে আমরা যদি ওরকম অনুরূপ কিছু একটা প্ল্যান নিতে পারি, বা ছেড়ে দাও সরকার নিক না নিক, তুমি আমি আমরা সবাই, আমাদের লিসেনার, আমাদের হ্যাপি লিসেনার যারা সবসময় 107 FM রেইনবো সঙ্গে থাকে, তারা যদি প্রত্যেক দিন একটা করে গাছ লাগায়, প্রত্যেক দিন ছেড়ে দাও, প্রত্যেক সপ্তাহে একটা করে, তাহলে কি রেভলিউশনটা আসবে ভাবো?
2: মানে এটা জাস্ট ভাবা যাচ্ছে না আর কি। 2030 এর ব্যাপারটা আমরা মোটামুটি 26 প্রায় শেষের পথে, 27 প্রায় শুরুর দিকে, এরকম সময় থেকে একটা রেজলিউশন নিচ্ছি। যাই হোক, অমরজিৎ এবং রাজীবের রেজলিউশনটা মোটামুটি বছরের শেষে গিয়ে হয়, মানে আমরা পরের বছর রেজলিউশন আগে থেকে নিতে শুরু করি।
1: একদম, তার মানে এই পূজোয় অমরজিৎ আর আমি কিন্তু

0: কাজ কিনবো জামা কাপড় বাদ দিয়ে। দ্যাট ইজ মানে ঠিকঠাক বললাম কি?
1: বলছি কি, অ্যাড অনটাকে প্লিজ যদি একটু অ্যাড করতে ভালো হতো আর কি। যাই হোক, ওই যে মণ্ডপে মানে প্যান্ডেলের মধ্যে জল, এবং সেখানে তুমি একটা স্ট্যাটাস দিলে প্যান্ডেল হপিং করতে গিয়ে দেখলে যে না সমস্ত কিছুই ভেস্তে গেল, এটা মোটামুটি আস্তে আস্তে একটা স্বস্তির নিঃশ্বাস পাওয়া যাচ্ছে কিনা জি?
0: একেবারে স্বস্তির নিঃশ্বাস আরও আসবে মানে বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে এই মুহূর্তে শহরে ট্রাফিক কন্ট্রোল একদম মানে স্মুথ। আমি একটু আগে স্টুডিওতে ঢুকলাম, তখন মোটামুটি কলকাতা শহরে যা মানে দেখলাম মোটামুটি ঠিকঠাক সময়, তুমি স্টপেজ টাইম হাতে নিয়ে 5 মিনিট 10 মিনিট নিয়ে বেরোতে পারো এবং তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছে যাবে উইদাউট এনি ডিলে। তো শহরের হালচাল এই মুহূর্তে একদম স্মুথ, তো সেই স্মুথনেসটাকে বাড়াতে একটা গান শুনবো, গান থেকে ফিরে আসব, তারপর আবার দুই মক্কেলের গপ গপানি।
1: এক্স্যাক্টলি তাই, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আজকে সেপ্টেম্বর শেষ, মানে আগামী কাল থেকে পুজোর কাউন্ট ডাউন শুরু। উইদিন এ ফোর নাইট আমরা কিন্তু এনজয় করতে চলেছি পুজো। ন্যাচারালি আমাদের মনে মনে কিন্তু ঢাকের বাদ দিয়ে বেজেই গেছে কি, ঠিক কিনা রাজে?
0: একদম।
1: এই শুনতে পাচ্ছ কি হচ্ছে? এই বুঝতে পারছি না, এই স্টুডিওর মধ্যে ঢাক বাজছে কেন? এই কি হচ্ছে?

0: এই যে এত বড় একটা ছড়া, এই ছড়াটা যদি অমরজিৎ এবং রাজীবকে এই মুহূর্তে মুখস্থ করতে বলা হয়, তাহলে বিশ্বাস করো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের মাথার মধ্যে যেটা রয়েছে আর কি, সেটাও কাজ করা আস্তে আস্তে বন্ধ করে দেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের এই শহর কলকাতা ছেড়ে আরও অনেকটা অনেকটা দূরে, এবং স্পেশালি এইরকম একটা সময়, মানে এইরকম একটা মরশুমে সিজন চলে এসছে অলরেডি পুজোর, ন্যাচারালি এই সময়টা আমাদের মনের মধ্যে কিন্তু একটা আলাদাই ভাইব কাজ করে, উড়ু উড়ু উড়ু উড়ু একটা ভাইব কাজ করে। আর সেই সময়টা যদি আমাদের দু চাকা বা চার চাকা নিয়ে আমরা যদি একটু শহর ছেড়ে বেরিয়ে পড়তে চাই, কদিন আগে একটা দারুণ রিল দেখেছি, যে রিলটা দেখে কিন্তু আমার মন ভরে গেছে।
1: কোথায় বলো তো, মানে কোথায় যাওয়ার সেই বিষয়টা ছিল?
0: অ্যাকচুয়ালি একজন রাইডার, সে রাইড করছে। তো রাইডারদের সাধারণত আমরা দেখি ওদের একটা স্পেশাল একটা কাস্টিউম থাকে, পুরো একদম আপাদমস্তক ঢাকা যাকে বলে, তাতে হেলমেটটা সে যেটা পরেছে, সেই হেলমেটটার সঙ্গে বললে বিশ্বাস করবে না, তার সামনে তার একটি পোষ্য বেড়াল রয়েছে, এবং সেই বেড়ালকে, বেড়ালের জন্য একটা আলাদা করে সে হেলমেট কিনেছে, এবং সেই হেলমেটটা যখন তার মাথায় পরিয়ে দেওয়া হলো, দুজনকে যে কি অসাধারণ সুন্দর লাগছিল, একদম তাই। এবং সেও কিন্তু রাইডারের সামনে জাস্ট সামনের পা দুটোকে এরকম স্ট্রেচ করে, মানে দেখে মনে হচ্ছে যে সেই যেন বাইকটা চালাচ্ছে।
1: এবং ইনফ্যাক্ট তুমি যদি রিলগুলো দেখো, দেখবে বেড়ালরা কিন্তু অদ্ভুত নাচে, এবং মিমগুলোতে দেখবে নাচে, আর পেছনে ব্যান্ড পার্টির যে আওয়াজ সেটা হয়, বিভিন্ন জোক তাতে লেখা থাকে, এবং তাদের
0: যে কি করে বোঝে বলো তো, ওদের কি সিক্সথ সেন্স কাজ করে?
1: হ্যাঁ, মানে এবং শুধু তাই নয়, বেড়ালদের একটা অদ্ভুত ট্রিভিয়া তোমাদের সবার সাথে শেয়ার করি, বেড়ালরা ঘ্রাণ শক্তিতে তুখোর, মানে 150 মিটার দূর থেকে, ধরা যাক তুমি 150 মিটার দূরে বসে বিরিয়ানি খাচ্ছ,
0: না
1: যেটা বলার সেটা হচ্ছে, প্রায় 150 মিটার দূর থেকে বেড়াল এমন একটা পোষ্য বা এমন একটা প্রাণী, তারা 150 মিটার দূরের কোনো ঘটনা বা কোনো কারোর ঘ্রাণ যদি নিয়ে থাকে, সেই ঘ্রাণ কিন্তু তারা অনুধাবন করে সেখানে পৌঁছতে পারে। এটা একটা অদ্ভুত পাওয়ার প্রকৃতি তাদের দিয়েছে বলো, সেরকমই আমাদের এই পাওয়ারটা কিন্তু, এই ঘ্রাণের যে পাওয়ার, এটা কিন্তু বেড়ে যায় কখন জানো?
0: কখন? মানে ব্যাপারটা হচ্ছে এই ঘ্রাণের অর্ধভোজন,
1: অর্ধভোজন সেটা তো ঠিক আছে, কিন্তু এই যখন মানে ধরো শরৎকাল, এই যে সেপ্টেম্বর,
0: অক্টোবর
1: পড়ছে কালকে, এই সময় আমরা আলাদা গন্ধ পেতে শুরু করি।
0: সিরিয়াসলি, শোনা বেঁচে থাকো বাবা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 9903653992 হাতে নিয়ে যারা মোটামুটি মেসেজ করবে বলে একদম রেডি হয়ে রয়েছে এই নাম্বারে, তাদের জন্য তো একটা কথা রয়েছে, সেটা হচ্ছে যে আমরা মানে অমরজিৎ রাজীব শুধু বলে না, আমরা এখানে যারা যারাই হট সিটে বসি না কেন, তারা কিন্তু অলরেডি অপেক্ষা করে থাকি যে কোন সময় ঠিক তোমার সঙ্গে কথা হবে থ্রু মেসেজ অর হোয়াটসঅ্যাপ। আজকেও কিন্তু সেই রকম একটা বিষয়ে আমরা তোমার জন্য কিন্তু সেট করে রেখেছি অনেক আগে থেকে, আমাদের প্ল্যান প্রোগ্রাম অনেক আগের থেকে করা থাকে।
1: একেবারে আজকে এই মাসের শেষ দিন মানে 30 সেপ্টেম্বর, আর আজকের এই দিনটাকে সারা পৃথিবী জুড়ে ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে মানে আন্তর্জাতিক অনুবাদ দিবস হিসেবে পালন করা হয়।
0: আমার তো ভয় লেগে গেছিল, আমি ছোটবেলা থেকে আমাকে ট্রান্সলেশন করতে দেওয়া হতো, মানে আমাদের বাংলা এবং ইংরেজির একটা বিষয় ছিল যে ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন, বাবা ভয় লেগে গেছিল।
1: এবং এই আমাদের ছোটবেলা থেকে বড় হওয়ার মধ্যে সারা জীবন ইনফ্যাক্ট এই ট্রান্সলেশন ব্যাপারটা চলতে থাকে
0: একদম
1: অদ্ভুত ভাবে। মানে আমরা যখন প্রথম স্কুলে গেছি, প্রথম স্কুলে সেই ছোটবেলা থেকে বলেছিল এই লাইনটাকে বাংলা করো তো, বাংলা লাইন দিয়ে বলেছিল এটাকে ইংরেজিতে করো তো, বা যারা অন্য ভাষা ভাষী তাদেরকে বলা হয়েছিল একাধিক ভাষায় ট্রান্সলেট করতে। তো সেই বিষয়টা মাথায় আজকে এলো যে এই যে ট্রান্সলেশনের কাজটা সারা পৃথিবী ধরে সবসময় চলে এবং আমাদের মনের মধ্যে একটা ট্রান্সলেট পর্ব চলতে থাকে। একটা কিছু দেখছি আমরা, সেটা আমরা আমাদের মতো করে মানিয়ে নিচ্ছি, আমাদের মতো করে বুঝছি, বা কেউ আমাদের ফোনে কিছু বলছে, আমরা হয়তো অন্যরকমভাবে তার মিনিং করছি, হয়তো সে সেইভাবে বলেনি। সামনাসামনি কথা বলাটা তাই ভীষণ জরুরি, কানেকশন হওয়াটা ভীষণ জরুরি, যেমন তোমাদের সাথে আমাদের কানেকশন। আমরা এই সময়টাকে বাছি যে যাতে তোমার সাথে আমাদের একটু যোগাযোগ হয়। তো ভাবলাম যে ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে বা আন্তর্জাতিক এই যে অনুবাদ দিবস, এই দিবসটাকে কেন্দ্র করে তোমার জীবনে এমন কোনো স্মৃতি আছে যেটা হতে পারে একটা গান, হতে পারে কোনো বই, হতে পারে কোনো কবিতা, বা এমন কিছু কোনো একটা লেখা, বা এমন কিছু যেটা মনে হয়েছে যে অন্য ভাষায় তুমি দেখেছো, সেটা যদি বাংলায় হতো, বা বাংলায় কোনো কবিতা তুমি পড়েছো, তুমি যদি ভেবেছো যে এটা যদি আমি ইংরেজিতে লিখতে পারতাম, বা এটা যদি হিন্দিতে হতো, বা একটা গান হিন্দি গান সেটা যদি বাংলায় হতো কেমন হতো, এইটা তোমার জীবনের ঘটে যাওয়া এমন কোনো ঘটনা যদি থেকে থাকে, তাহলে 9903653992 আমাদেরকে পাঠিয়ে দাও নিজের নাম এবং লোকেশন সহ। অমরজিৎ এবং রাজীব ওয়েট করছে তোমার জন্য, আর আমরা সুন্দর একটা গান শুনবো। গানের পর কিন্তু আমরা একটু ব্রেকেও যাব, কারণ 4:30 বাজতে যায়।
0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
2: এফএম রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: হয়ে গেছে ন্যাচারালি। আমরা 4:35 আবারও ফিরবো, তার কারণ এই মুহূর্তে কিন্তু একটা আপডেট তোমরা শুনতে পাবে।
1: এক্স্যাক্টলি, আপডেটটা হলো যে 20th এশিয়ান গেমস 2026 একটা ছোট্ট আপডেট রয়েছে 5 মিনিটের, সেইটা নিয়ে আমরা আবার ফিরছি।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: 9903659992 is our number. এবং সেইখানে কিন্তু তোমার সঙ্গে যে বিষয়ে কথা হচ্ছে, দ্যাট ইজ আজকে ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে, অর্থাৎ আন্তর্জাতিক অনুবাদ দিবস। এই অনুবাদ দিবসে তোমার কোনো একটা গান বা কবিতা বা কোনো কিছু যেটা ছোটবেলা থেকে তুমি আজও পর্যন্ত মনে করছো যে আচ্ছা এইটা এই ভাষায় না হয়ে এই ভাষায় হলে আরেকটু বেশি শুনতে ভালো লাগতো, বা তোমার নিজের লাইফ দিয়ে যদি কোনো সম্যক কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে সেটাও কিন্তু তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে পারো 9903659992 তে। আমরা WhatsApp এবং মেসেজ বক্স কিন্তু তোমার জন্য খুলে রেখেছি।
3: এক্স্যাক্টলি, শক্তি চট্টোপাধ্যায় একটা কবিতা আছে দাঁড়াও বলে, মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, এই কবিতাটা হিন্দিতে হলে ভালো হতো বলে লিখে পাঠিয়েছে সৌভিক ঢাকুরিয়া থেকে। এক্স্যাক্টলি, এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলোই কিন্তু আমরা জানতে চাইছি তোমার কাছে।
2: একদমই তাই,
3: এবং সৌভিকের মনের কথা আমরা জানতে পারলাম, আর সেটা আমাদের থ্রু দিয়ে সমস্ত আমাদের লিসনার যারা রয়েছে তারাও জানতে পারলো। আচ্ছা আরেকটা আমি মেসেজ পড়ি, বানপুর নদিয়া থেকে লিখছে রজত বিশ্বাস, কি লিখছে, গুড আফটারনুন দাদা, একবার হিন্দিতে একজনের সঙ্গে কথা বলছিলাম, আমার হিন্দি খুব একটা ভালো নয় তাই বাংলায় কথাটা আগে মনে মনে বানিয়ে নিয়ে হিন্দিতে বলছিলাম, একটা সময় এমন একটা শব্দের অনুবাদ করতে গিয়ে ভুল করে অন্য একটা শব্দ বলে ফেলেছিলাম, তখন বুঝলাম অনুবাদ শুধু ভাষা বদলানো নয় কথার আসল অর্থটাও ঠিক রাখা জরুরি। এক্স্যাক্টলি, আমি কোনো কিছুকে জাস্ট অন্য ভাষায় ট্রান্সলেট করলাম, সেই ট্রান্সলেশনের মধ্যে দিয়ে কিন্তু মেইন যে সত্তাটা মানে মূল যে শিকড় তার সেই শিকড়টা যেন ছিঁড়ে না যায়। মানে ধরা যাক রামায়ণ বা কোনো একটা মহাকাব্য যখন এক ভাষা থেকে এক ভাষায় অনুবাদ করা হয়, এগুলো কেন যুগোত্তীর্ণ, কারণ এগুলোর মধ্যে সেই আদি রসটা থাকে এবং সেটা তুমি যতবার পড়বে যতবার নতুন করে পড়বে নতুন করে আবিষ্কার করবে। সেই জন্যই রবীন্দ্রনাথ বলো বা শক্তি চট্টোপাধ্যায় বলো, হোয়াট এভার, যার কবিতাই বলো বা লেখাই বলো, এত গ্রেট, প্রত্যেকবার পড়লে নতুন মনে হয়।
2: একদমই তাই, এবং এর পাশাপাশি কিন্তু আরও একটা নতুন করে ইনফরমেশন তোমার সঙ্গে শেয়ার করবো, দ্যাট ইজ শতবর্ষের পথে আমাদের আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর যে আর্কাইভ রয়েছে সেখান থেকে বিশেষ অনুষ্ঠান প্রত্যেক বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় শোনা যাবে। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি এবং 25 আগস্ট 2027 পর্যন্ত কিন্তু এটি চলবে। সুতরাং শুনতে ভুলো না, প্রত্যেক বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে কিন্তু বিশেষ অনুষ্ঠান রয়েছে। আর রাজীব, যদি এই সময়টা তোমার কাছ থেকে জানতে চাই যে আমাদের ধরো এখন পকেট পারমিট করবে কি করবে না সেই রকম কোনো একটা কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, কিন্তু কোনো একটা জায়গা আশেপাশের মধ্যে কোনো একটা জায়গা যেটা তোমাকে মোটামুটি দার্জিলিং এর মতো ফিল দিতে পারে, সেই রকম কি একটা, মানে বেশ বলছিলে আমাকে ক্যান্টিনে বসে,
3: মানে সেটা যদি তোমার কাছে
2: একটি সুন্দর জায়গা, যে জায়গাটার নাম এই সাধু পাহাড়। এই সাধু পাহাড়কে অনেকে কিন্তু মিনি দার্জিলিং বলেন, কেন, তার কারণ এখানে গেলে নাকি একটা বেশ সুন্দর প্রকৃতির মধ্যে দার্জিলিং এর মতো ফিল পাওয়া যায় আর কি। যারা প্রকৃতিকে প্রচন্ড ভালোবাসেন এই জায়গাটা কিন্তু দার্জিলিং এর তুলনায় কোনো অংশে কম লাগবে না তোমার।
3: একটু আগে সাহিত্যের কথা হচ্ছিল, শক্তি চট্টোপাধ্যায়ের কথা হচ্ছিল, তাহলে বিভূতিভূষণ কেন বাদ যায়? তো বিভূতিভূষণের যে আদি বাড়ি গৌরীকুঞ্জ, সেই গৌরীকুঞ্জ ঘাটশিলায় রয়েছে। এই জায়গাটাকে যদি তুমি এক্সপ্লোর করতে চাও তো সেখানে গিয়ে তুমি যেটা পাবে সেটা হচ্ছে খুব কাছাকাছি চিত্রকূট পাহাড় পাবে, যেটা স্টেশন থেকে বেরিয়ে প্রথমেই তুমি সেই জায়গাটাকে পাহাড়টাকে ঘুরে নিলে, তারপরে পাহাড়ের ওপরে একটা শিব মন্দির রয়েছে ওটা তুমি দেখলে ভালো করে, জঙ্গলের মধ্যে দিয়ে সিঁড়ি বেয়ে এই পাহাড়ের মানে এই শিব মন্দিরে উঠতে হয়। পূজোর আমেজ যখন চারিদিকে মানে মানে কি বলবো রমরম করছে সেই সময় তুমি এই জায়গাটায় একবার ঘুরে আসতে পারো। এছাড়া আরও একটা জায়গা ছোট্ট করে বলি, সেটা হচ্ছে গোটাশিলা পাহাড়। এই চিত্রকূট পাহাড় থেকে সোজা নেমে চলে যাও গোটাশিলা পাহাড়ের দিকে, এটা ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার একটা জায়গার মধ্যে পড়বে। সেটা হচ্ছে এখানে তুমি পাবে শাল সেগুনের জঙ্গল আর পাহাড়ি রাস্তা, রাস্তার দুপাশে সবুজ একেবারে তোমার যেটা চোখ একদম
2: একদম মানে গ্রিনারি বলতে
3: গ্রিনারি তোমাকে একদম অবাক করে দেবে। তো তুমি এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারো পূজোর ছুটিতে, মানে তুমি পূজোর জন্য একদম

0: চার দিনই ব্যয় করলে না, দুদিন মাত্র হাতে সময় নিলে এবং কাছা কাছে পিঠ থেকে ঘুরে আবার তুমি ফিরে তোমার কাজে জয়েন করতেই পারো।
1: একদমই তাই, বস আসছে, বস বস কেন বস আসছে সেটা বলবো, কারণ প্রায় 4:45 হয়ে গেছে, বস ইজ কামিং। কে বস, চিন্তা করতে থাকো তো।

0: নাকি কি সমস্ত বসের কথা বলছিলি? আমি কিন্তু ছাড়বো না, আমি কিন্তু অলরেডি বস হিসেবে এসে গেছি, আর আজকে কিন্তু আমার জন্মদিন।
1: ও ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। অমর কিন্তু যেটা করলো সেটা হচ্ছে বুম্বাদার ক্যারিকেচার করলো, কিন্তু সত্যি মানে অসাধারণ করেছে। আর বুম্বাদা ইটসেলফ মানে নিজেও মানে হিমসেলফ প্রচণ্ড অসাধারণ একজন ব্যক্তি। আর বুম্বাদার আজকে বার্থডে, সেই বুম্বাদার বার্থডে সেলিব্রেট হবে না সেটা তো হতে পারে না, কারণ বুম্বাদা হলো ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি হলো বুম্বাদা। সেই জন্য
2: বুম্বাদার বাড়িতে কিন্তু যেটা হচ্ছে সেইটা হচ্ছে মানে আমরা স্পেশালি একটা রিল দেখে নিয়েছি, সেই রিলটাই কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে বহুরূপিতা গোল্ডেন ডাকু আসছে, এবং সেই উপলক্ষে শিবপ্রসাদ এবং তার সঙ্গে ননিচোরা বাউল তারা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি চলে গিয়েছিলেন, এবং সেখানে একটা দারুণ রিল ট্রিল তারা বানিয়ে ফেলেছেন। এবং সেখানে যেটা হয় আর কি, আমরা বহুরূপিতেও দেখেছিলাম আর কি, ননিচোরা বাউলের যে কবিতাটা ছিল যেটাকে সে গিয়েছিল আর কি, সেই রকম একটা কবিতা এই মুহূর্তে কিন্তু বানানো হয়েছে, যেটা কিন্তু বহুরূপিতা গোল্ডেন ডাকুতে ইউজ করা হয়েছে। এবং সেইটার উপরে বুম্বাদা কিন্তু বাড়িতে যখন শুনছেন এটা ফাটিয়ে নেচে গিয়েছেন কিন্তু বসে।
1: এবং সবচেয়ে বড় বুম্বাদার যে কাজের ব্যাপ্তি সেটা শুধু বলিউড টলিউড এবং সমস্ত জায়গায় বুম্বাদা কিন্তু দাপিয়ে কাজ করছে। আজকে ওটিটির বাজার, ওটিটিতেও কিন্তু বুম্বাদা একদম স্বমহিমায় মানে চারিদিকে নিজের বিস্তার লাভ করে দিয়েছে। আর বুম্বাদার জানো তো ওই যে একটা গান আমরা বাজাবো বুম্বাদারই সিনেমার, সেই গানটা সেলিব্রেট করতে করতে আমরা বুম্বাদার যে কাজের ব্যাপ্তি সেইটাকে যেন আমরা মুখে তো অনেক কথা বললাম কিন্তু এই গানের মধ্যে দিয়ে তুলে ধরতে পারে কতটা মানে তুলে ধরা হয়েছে এবং সেটা কতটা জাস্টিফাই সেটা আমরা সবাই জানি। জাস্ট শিলমোহর আমরাও দিয়ে দিলাম।
0: এই তোমরা কি কিছু বলছো আমার সাথে?
2: কি হলো কি হলো? এই বুম্বাদা হ্যালো, এই না তো
1: এটা এটা অরিজিনাল।
3: যে গ্রামে আমি জন্মেছিলাম সেই গ্রাম অদৃশ্য হয়ে গেছে, বদলে যায়নি, একেবারে শূন্যে বিলীন। গাছপালা নেই, পাখির বাসা, নির্জন পুকুর ঘাট, মানুষের কলস্বর কিচ্ছু নেই, পায়ে চলা পথ নেই, মেঘলা আকাশ নেই। যে তুলসী তলায় নতুন মামিমা অভিমানের চোখে জল ঝরাতেন সেখানে একটি খাসও নেই। যে গ্রামে আমি জন্মেছিলাম সেই গ্রাম অদৃশ্য হয়ে গেছে, তবে কি আমি কোথাও জন্মাইনি? আমার ছেলেকে আমি যখন পড়তে বসাই তার চোখে এঁকে দেওয়ার চেষ্টা করি সেই গ্রামের স্বপ্ন, যদি সেও মনে না রাখে তাহলে ব্যর্থ হয়ে যাবে আমার জন্ম। এক অলীক মানুষের সন্তান হয়ে সে কোথায় আশ্রয় খুঁজবে?

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, ক্যাফে কলকাতাতে তো আমরা রয়েছি, আমরা রয়েছি একদম প্রকৃত অর্থে আমরাই রয়েছি। কেন রয়েছি সেটা তোমাকে জাস্ট ফিরে এসে একটু পরেই বলবো। 30 সেকেন্ড অপেক্ষা করতে পারবে না, 4টে থেকে তো অমরজিৎ এবং রাজীবের বকবকানি শুনছো, 6:30 পর্যন্ত তোমাকে এটা সহ্য করতে হবে। আর 9903653992 কিন্তু তোমার জন্য খোলা রয়েছে, অমরজিৎ আর রাজীব জাস্ট একটু পরেই অর্থাৎ 5:02 ফিরে আসছে। একটা ছোট্ট খবর রয়েছে, তারপরে কিন্তু আবারও ক্যাফে কলকাতায় চমক রয়েছে, কি জানতে হলে কিন্তু শুনতে হবে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় ক্যাবিনেট কমিটি সিসিইএ আজ 2027-28 বিপণন মরশুমের জন্য সমস্ত রবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বৃদ্ধির অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়ায় ভোটদাতাদের হয়রানি কমাতে নির্বাচন কমিশন একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো নির্দেশিকায় কমিশন জানিয়েছে, যাদের বিরুদ্ধে আনম্যাপড বা তথ্যগত অসঙ্গতির নোটিশ জারি হয়েছে তাদের আর ইআরও বা এইআরওর দপ্তরে হাজিরা দিতে হবে না। সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বিএলও, পরে সেই নথি ইসিআই নেটে আপলোড করা হবে। রাজ্যের জনগণের কাছে সরকারি উদ্যোগের সুফল সহজে পৌঁছে দিতে আধার কার্ড সংযুক্তিকরণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে কেন্দ্রীয় বাণিজ্য, শিল্প এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন প্রসাদ মত প্রকাশ করেছেন। কলকাতায় গতকাল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI আয়োজিত আধার সংবাদ সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি কথা বলেন। ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ভাঙতে 6 সপ্তাহ সময় চাইল রাজ্য। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রায় 14 ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে রাজ্যকে। 18 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণের কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই বলে কেন্দ্র জানিয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রক এই সংক্রান্ত কয়েকটি সংবাদপত্রের প্রতিবেদনে আজ ভুয়ো ও ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি। টসে জিতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: মানে বস মানে কি সবসময় একটা হি ব্যাপার থাকবে? এখানে কিন্তু তা নয়, এখানে আমরা চারিদিকে যেদিকে যেদিকেই তাকাচ্ছি না কেন সেদিকেই কিন্তু মনটা না ভালো হয়ে যাচ্ছে আর কি। মানে ব্যাপারটা হচ্ছে কি, জিৎ গাঙ্গুলি বহুদিন আগে একটা গান করেছিল, তোমার মনে আছে, পরাণ যায় জ্বলিয়ারে? আজকে সত্যি মানে পরাণটা জ্বলিয়ে যাচ্ছে, কেন বলো তো? যেদিকে তাকাচ্ছি সেদিকেই এত ভালো লাগছে আর কি দেখতে, ব্যাপারটা বেশ মানে একটা আকর্ষণীয় ব্যাপারটা
1: আকর্ষণীয় এই কারণে, কারণ আজকে আমাদের মধ্যে প্রচুর মানুষজন উপস্থিত হয়েছে এবং তারা হলেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির মাসকম বিভাগের ছাত্রছাত্রীরা
0: একদম,
1: এবং তাদের স্যারও রয়েছেন আমাদের সঙ্গে, এবং তাদের মধ্যে থেকে একজনকে আজকে আমরা পেয়ে গেছি, রাজন না
0: রাজীব। এখানে কিন্তু তুমি একটা জিনিস ভুল করেছো, কি বলো
1: বলো বলো,
0: তুমি কম বলছো কেন? যেদিকে তাকাচ্ছি মানে চারিদিকে বেশি বেশি, মানে মাস কম নয়, একদমই তাই।
1: ওয়েলকাম রাজন না, তোমার কেমন লাগছে বলো, আর একটু এগিয়ে আসতে হবে মাইকে, হ্যাঁ একটু মাইকে এগিয়ে এসে বলো।

0: অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু শিখতে পারছি, যেটা মানে ভাবিনি যে এত কিছু এইটুকু সময়ের মধ্যে এত কিছু জানতে পারবো। আর আমি একটু মানে হেরিটেজ ব্যাপারটা, মহিষাসুর মর্দিনী এগুলো যে শুনলাম, খুবই মানে মনে হচ্ছিলো যে চোখ ভরে আসছিল, চোখের জল পড়ে যাচ্ছিল, যে এত মানে খুবই ভালো লাগছে।
1: মানে এখন এখন চোখের জল এমনি আটকেছে এখন। রাজীবেরও এক সময় এরকম চোখের জল পড়তো, তারপর বোঝা গেল ওর পাওয়ার বেড়েছে চোখে আর কি। যাই হোক না কেন, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি।
2: একটা কথা বলো, এই সামনে তো মহালয়ার ব্যাপারটা আসছে এবং তোমরা এই মুহূর্তে আকাশবাণীতে আসার সুযোগ পেয়েছো, তো এসে আমাদের যে চেয়ারটা দেখেছো সিঁড়ির তলায় লক্ষ্য করেছো তো সবাই? আচ্ছা বাই দ্য ওয়ে, আমাদের এখানে স্টুডিওতে প্রচুর মানুষ রয়েছে, তোমরা একটু হাই বলতে পারবে সবাইকে, একটু জোরে
1: সবাই মিলে জোরে, মানে আমাদের মাইক্রোফোনগুলো খুব ভালো এবং তোমরা জোরে হাই বললে সব ক্যাচ করে নেবে আর কি।
2: 1 2 3 হাই।
1: Yes, একদমই তাই। এই ভাইবটা, এই ভাইবটা বিশ্বাস করো এটা সবসময়ই আমাদের মধ্যে থাকে আর কি। কিন্তু আমরা যখন স্টুডিওতে কথা বলি তখন তোমাদের কাছ থেকে, তোমার কাছ থেকে এই ভাইবটা আমরা পাই থ্রু মেসেজ এবং হোয়াটসঅ্যাপ। আর আজকে একদম লাইভ এই ভাইবটা কিন্তু রয়েছে। আচ্ছা রাজন্যা, তোমার সঙ্গে যখন কথা হচ্ছে তখন একটা বিষয় বলো, আর জাস্ট পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আজকে সেপ্টেম্বর মাসের শেষ, সুতরাং সেপ্টেম্বর আর ধরার দরকার নেই, আর কয়েকটা ঘন্টা বাকি আছে, তারপর কালকে থেকে অক্টোবর, মানে উইদিন এ ফোর্ট নাইট আমাদের পুজো কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো পুজোয় এই মুহূর্তে মানে আমরা যারা যারা এসছি এখানে, তাদের মোটামুটি মানে কম বেশি সবারই অনেকেই হয় যে পুজোয় কলকাতা ছেড়ে বেরিয়ে যাওয়া বা অনেকে বাইরে ঘুরতে যাওয়া, তোমার প্ল্যান কি রয়েছে?
0: আমার প্ল্যান তো এখানে, আমি কোনোদিনও বেরোই না, এখানেই থাকি, আমার বাড়ি ভবানীপুরে। ইন্ট্রোভার্ট একদমই নই।
1: ও মানে ভেতরে থাকো
0: আর কি, তাই না? মানে এখানে কলকাতার ভেতরে থাকি,
1: মানে কলকাতার ইন্ট্রোভার্ট।
0: হ্যাঁ আর আমার বাড়ি ভবানীপুরে, তো ভবানীপুরে তো অনেক পুজো, মানে রাস্তার একটা মানে একটুখানি 100 মিটার অন্তর অন্তর পুজো ওখানে, তো অনেক প্যান্ডেল, বন্ধুদের সাথেও প্ল্যান থাকে, নর্থে যাওয়ার একটা ব্যাপার, নতুন জামা, নতুন খাবার, মানে নতুন খাবার মানে খাবার খাওয়া,
1: মানে লুচি আলুর দমটাকে আর একটু নতুন মোড় ওকে আর কি,
2: মানে আলুর দম লুচি।
0: হ্যাঁ
1: রাজীব প্লিজ, এবার থেকে আর ভাড়ে মা ভবানী কথাটা বলো না,
2: ভবানীতে ভাড়ে।
1: হ্যাঁ
2: আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে, ধরো রেডিও সম্বন্ধে তোমরা পাঠ্যতে পড়েছো, পুস্তকে পড়েছো, বইতে পড়েছো, এই রেডিও স্টেশনে একদম লাইভ এই যে ভাইবটা কেমন লাগছে তোমাদের?
0: খুবই ভালো।
2: মানে ভবিষ্যতে রেডিওতে কাজ করার ইচ্ছে জাগছে না আর একটু বেশি টাইম কাটাতে হবে?
0: আমার নাম রাজন্যা, আমার কলেজের নিকনেম আরজে।
2: আচ্ছা,
1: আরে ওয়াও,
2: দারুণ দারুণ, হাততালি হাততালি,
1: এইজন্য সবাই মিলে একটা ওয়াও হতে পারে আর কি।
2: আচ্ছা সবাই খুব লজ্জা পাচ্ছে তাই জন্য ওয়াও বললো না,
1: তাই নাকি? না এটা আবার কোনো ব্র্যান্ড ট্যাগ হতে যাবে, যাই হোক না কেন সেই বিষয়ে আমরা কথা বলছি না। কিন্তু কথা হচ্ছে যে এই যে আজ মানে এখন থেকে যে পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে, পুজোর ভাইব শুরু হয়ে গেছে, এটা আমরা জানি। তোমরা কি সবাই একটা জিনিস জানো, এবারে কিন্তু পুজোয় একটা বিশাল বড় অ্যাড অন রয়েছে, একটা চমক রয়েছে, কি বলো তো, জানো কি সেটা? দুদিন, ইয়েস এক্স্যাক্টলি তাই। এটা কিন্তু মানে ন্যাচারালি আমরা ওই যে পুজো আসবে আসবে এই যে সময়টা, হ্যাঁ দুদিন সপ্তমী রয়েছে, এক্স্যাক্টলি তাই, মানে এই যে পুজো আসবে আসবে এই যে ভাইবটা, পুজো চলে গেলে তখন মনে হয় এতটা মানে এখন ধরো শপিং করার ওই সেই ব্যাপারটা, প্রবণতাটা নেই, কারণ আমাদের সারা বছর ধরেই শপিংটা চলে, কিন্তু এই পুজো আসছে, পুজো সারা বছর ধরে চলে, মানে ধরো মে মাসে পুজো হচ্ছে, ব্যাপারটা তো আর এরকম হতে পারে না। তো এই ভাইবটার মধ্যে বেশ ভালো লাগা কিন্তু একটা কাজ করে, যে দুদিন সপ্তমী রয়েছে কীভাবে এনজয় করবে ব্যাপারটা?
0: তো বেরোনো, বন্ধুদের সাথে বেরোনো, বাড়ির মা বাবাদের সাথে বেরোনো, নতুন নতুন মানে প্যান্ডেলে যাওয়া, আর আলাদা আলাদা জায়গায় গিয়ে খাওয়া দাওয়ার, খাওয়া দাওয়া তো থাকেই, পুজোটা পুজো মানে খাওয়া দাওয়া, পুজো মানে খাওয়া,
1: নতুন মোড়ে নতুন নতুন খাবার দাবার,
0: মানে নতুন জায়গায় গিয়ে খাবার।
2: বেশ বেশ, তোমাদের সাথে আড্ডা দিয়ে আজকে ভীষণ ভালো লাগলো। আর তোমাদের আর কোনো মনে প্রশ্ন নেই না, মানে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি থেকে থাকে একটা লাস্ট,
1: যদি চাও আমাদেরকে কিছু প্রশ্ন করতে পারো, মানে আমাদেরও পারো, কটা জামা হলো না হলো সেটা তোমাদের জানাটা দরকার, এবং প্রচন্ড, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আর কি। হ্যাঁ জিকে তে এবার দেওয়া হবে, এটা বলা হয়েছে আর কি।
0: আপনাদের কটা জামা হলো তাহলে?
1: আমাদের, আমার একটা, রাজীবের একটা, দুটো মিলে দুটো,
2: আমরা এক্সচেঞ্জ করে পড়বো।
1: হ্যাঁ আবার এখানে এক্সচেঞ্জ অফার, যাই হোক না কেন রাজীব সবসময় একটা বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা ভাবনা করছে আর কি, কেন সেটা আমরা জানি না, কিন্তু ঘড়ি যখন বলছে 5:09, না না না, নয় নয় নয়, আমাদের মধুর খেলাটা এখনো পর্যন্ত বাকি রয়েছে, 6:30 পর্যন্ত কিন্তু আমরা রয়েছি ক্যাফে কলকাতাতে। আর আজকে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি থেকে তোমরা এলে আমাদের খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই আমাদের সঙ্গে কানেক্টেড থাকো, এটা আমরা সবসময় চাইবো। আর আমাদের রিল সাজেশনস যেগুলো আসে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে যেরকমভাবে আমরা অ্যাক্টিভ থাকি, চেষ্টা করো আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো তোমরা এলে বলে।
2: আর খাবার কথা হচ্ছিল, যখন একটা খাবার গান চালানো হোক,
1: এক্স্যাক্টলি তাই, মানে এই সমস্ত খাবার টাবারের কষ্টটা বললেই আমার কেমন জানি না মনটা একটু রসগোল্লা রসগোল্লা করে ওঠে আর কি। যাই হোক, অনেক ছোটবেলায় একবার কবিতা কৃষ্ণমূর্তির এই গানটা শুনেছিলাম, এখন আবার বড় হয়েছে, আবারও মানে সেই ট্র্যাডিশন সমানে চলছে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: 9903659922 is our number. এবং এই নাম্বারে তোমার সঙ্গে কথা হয়েছিল, ঠিক কি বিষয়, এই কি যেন ট্রান্সলেশনের বাংলা কি যেন হয়,
3: একদম অনুবাদ, অনুবাদ।
2: আচ্ছা হ্যাঁ,
3: মনে পড়ে গেল তোমার জীবনে কিভাবে এসেছে এবং এই অনুবাদ আমাদের জীবনে ছোট থেকে আমাদেরকে তাড়া করে বেড়ায়। তো সেই অনুবাদ যদি এমন হতো, মানে তোমার মনে হয়েছে যে এই গানটা যদি হিন্দিতে না হয়ে বাংলায় হতো, বা এই গানটা ইংলিশে না হয়ে হিন্দিতে হতো, তাহলে কেমন হতো? যদি তোমার মনের গভীরে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে জানাও 9903659922 তে। আর বলতে বলতে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চলে এসেছে এই মুহূর্তে।
2: এক্স্যাক্টলি তাই, শুভ বিকেল দুই দাদা ভাই, হ্যাপি ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে। দাদা, আমি সম্প্রতি একটি ইংলিশ স্পিকিং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলাম, সেখানে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পাহাড়ের চূড়া কবিতাটি ইংরাজিতে অনুবাদ করে উপস্থাপন করেছিলাম। আমি কবিতাটির ইংরাজি ভাবার্থের

সেখানে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পাহাড়ের চূড়া কবিতাটি ইংরাজিতে অনুবাদ করে উপস্থাপন করেছিলাম। আমি কবিতাটির ইংরাজি ভাবার্থের একটি সুন্দর নাম দিয়েছিলাম, ম্যান অ্যান্ড দ্য মাউন্টেন, এবং এর মূল বার্তা হিসেবে তুলে ধরেছিলাম, টাইম নেভার কামস ব্যাক ওয়ান্স ইট হ্যাজ পাসড।

0: কি ছিল, এতক্ষণে কিন্তু সেটা অলরেডি আমরা দেখে ফেলেছি এবং সেটার কিন্তু এভলিউশনটাও কিন্তু দারুণভাবে
1: আমরা দেখেছি। হয়তো কয়েক কিছুক্ষণ পরে বা আগামী দিনে, মানে কালকেও হতে পারে, সেটা যখন রিলের আকারে মানে সোশ্যাল মিডিয়াতে যাবে তখন প্রচুর মানুষ সেটা এনজয় করবে। কথা হচ্ছিল সিস্টার নিবেদিত ইউনিভার্সিটির, আমাদের প্রচুর মানুষজন আমাদের কাছে এসেছে স্টুডেন্ট, এবং তাদের প্রচুর প্রশ্নের আমরা অফ মাইক উত্তর দিয়েছি, অন মাইক হয়তো দিইনি। তাদের মধ্যে যারা, তাদের মধ্যে একজন রাজন্না, রাজন্না আমাদেরকে একদম ডাইরেক্ট জানালো যে খাবার কীভাবে নতুন হয় এবং নতুন খাবার কীভাবে খাবার হয়, তো সমস্ত কিছু জানলাম। এবং পুজোতে সে কী করবে, ও করছে, মানে তোমরা মানে ওরা কোন কোন জেনারেশনের মধ্যে করে পড়ে, আই থিঙ্ক মানে লেট জেনজি।
0: দেখো এই জেনারেশন ওয়াইজ আমরা কথাটা বলবো না, তার কারণ হচ্ছে নিজেদেরকে ফালতু ডিফেমেশন করে তো কোনো লাভ নেই, সেই কারণের জন্যই আমরা একটা বরঞ্চ এটা করতে পারি যে এখনো পর্যন্ত না আমাদের যদি দম বেরিয়ে যায় এরকমভাবে বাতাস নিয়ে আমাদেরকে ফুলে থাকতে হবে আর কি, কারণ আফটার অল উই আর লেডিকুলার্স রোমিও।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতাতে আমরা রয়েছি। আর 5:24 হয়ে 5 সেকেন্ড যখন হয়ে গেছে, এখন কিন্তু আর বলতে পারি না যে আমি কিন্তু ছাড়বো না, মানে আমাদের কিন্তু ছেড়ে দিতেই হয়েছে আর কি। কেন সেটা নতুন করে জিজ্ঞেস করো না, 9903653992 তে কিন্তু এই মুহূর্তে তোমার মেসেজ রয়েছে এবং সেই মেসেজগুলোই কিন্তু পড়ছি। প্রিয় অমরজিৎ দা, রাজীব দা, শারদ উৎসবের শুভেচ্ছায় জানালাম শারদীয়ার আগাম আন্তরিক শুভেচ্ছা। মজবুত দুই উপস্থাপকের উপস্থাপনায় ক্যাফে কলকাতা জমে উঠেছে, আর এই জমাটি আড্ডার বিষয় হলো জীবনের কোনো দিন কোনো ট্রান্সলেশনের অভিজ্ঞতা আছে কিনা। না, সেইভাবে স্মরণাতীতকালে তেমন কোনো ট্রান্সলেশনের অভিজ্ঞতা নেই, তবে যখন স্কুলে পড়েছি তখন কিছু কিছু ট্রান্সলেশন করতে হয়েছে ইংরেজি থেকে বাংলায়। কিছু ভালো লাগতো, কিছু ট্রান্সলেশন বুঝতেও পারতাম না তখন, তবে এখনও মাঝে মাঝে মনে হয় অনেক বাংলা গান আছে যেগুলো হিন্দিতে ট্রান্সলেশন করা হয়েছে কিন্তু ইংরেজিতে নেই। সেই গানগুলো যদি ইংরাজিতে করা হতো তবে কেমন হতো? আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে, কাগজের ফুল বলে আজও ঝরেনি, এই গানগুলো যদি ইংরেজিতে ট্রান্সলেশন করে গাওয়া যেত খুব ভালো হতো। মাধাই দাস, বহর, ঘোষপাড়া থেকে।
3: অবশ্যই অবশ্যই, মানে একদম পুরনো দিনে আমাদের একদম রেট্রোতে নিয়ে গেল, এবং সত্যিই তো এই লাইনগুলো ইংরেজিতে হলে অনেক মানুষের কাছে হয়তো সেই গান পৌঁছতো। আর মাধাই দা, যদি চেষ্টা করে তুমি দেখো তাহলে চেষ্টা করে দেখতে পারো।
2: আচ্ছা, এখানে কিন্তু একটা বেশ মজার

0: বিষয়ে লিখেছে শাওন বারাসাত থেকে, যে কিছু কিছু জিনিস ট্রান্সলেট না করে যেমন আছে ওরকম রাখাই ভালো। একটা উদাহরণ দিই, শিয়ালদহ থেকে একটা ট্রেন ছাড়ে বিহারের সহরসা যায় এবং সেই ট্রেনটার নাম হচ্ছে হাটে বাজারে এক্সপ্রেস। তো এটা একদম শাওন যেটা বলেছে আমি একদম শাওনের সাথে একমত, এটা আমিও দেখেছি অনেকেই। কিন্তু একটি অ্যাপ আছে, একটি বিশেষ অ্যাপ আছে যেখানে কিন্তু ট্রেনের যে আপডেট থাকে, যে স্টেটাস থাকে, সে ট্রেনটি কোথায় রয়েছে না রয়েছে সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। সেখানে অনেকে কিন্তু বাংলা অপশনটাকে সিলেক্ট করেন এবং সেই বাংলা অপশনটাকে সিলেক্ট করার পরে হাটে যখন লেখা হয় মানে HATE, ওটা ইংরেজি থেকে অটোমেটিক্যালি বাংলায় যেটা হয়ে যায় সেটা হেট, মানে ঘৃণা করা। তো ইংরেজি অ্যাপে নামটাকে ট্রান্সলেট করে এইরকম ভাবে লেখা হয় যে হাটে বাজারে এটা HATE কে হেট ধরে নিলে ঘৃণা বাজারে এক্সপ্রেস, ব্যাপারটা কিরকম ভাবে হয় আর কি, বুঝতে পারছো?
1: এবং আমি রিসেন্ট একটা জিনিস ফলো করলাম, সেটা হচ্ছে এই যে হাতিবাগান। হ্যাঁ, এই জায়গাটাকে এরম মানে ইংরেজিতে এরম বেরিয়েছে হাটিবাগান, ভাবো কেমন, হাটি হাটি পাপা।
0: হ্যাঁ একদমই তাই। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু ঘড়ির সময় বলছে 5:26 হয়ে 33 সেকেন্ড হয়ে গেছে, আমাদের কিন্তু 5:30 সময় আরও একটা ছোট্ট ব্রেক রয়েছে এবং তারপরে কিন্তু আমরা আবারও ফিরে আসবো, ঠিক যেমন তোমরা 4:30 সময় শুনেছিলে। সুতরাং অমরজিৎ এবং রাজীবের সঙ্গে তোমাকে কিন্তু থাকতেই হবে, সন্ধে 6:30 পর্যন্ত আমরা রয়েছি নিয়ে ক্যাফে কলকাতা। ইয়েস, এই মুহূর্তে কিন্তু মধুবন্তি বাগচি তোমার জন্য রয়েছে 107 FM রেইনবো।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। আর যখন 5টা বেজে 41 মিনিট হয়ে 30 সেকেন্ড প্রায় হয়ে গেছে, সেই সময়টা তোমাকে বলে দিই, 9903653992 যেমন খোলা রয়েছে, অমরজিৎ এবং রাজীব তোমার সঙ্গে রয়েছে। কিন্তু যদি আমরা একটু পেছনের দিকে ব্যাক করি, অর্থাৎ একটু ব্যাক ক্যালকুলেশন করতে করতে করতে করতে যদি পিছিয়ে যাই একদম সেই সময়টা, 94 মানে 90s সেই সময়টা যদি পিছিয়ে যাই, তাহলে দেখবো 5th অগস্ট 1994, মানে সেই সময়টা থেকে যদি ক্যালকুলেট করি, তাহলে 32 বছর হয়ে গেছে একটা সিনেমার, যে সিনেমাটা কিন্তু সেই সময় রিলিজ করেছিল, যে সিনেমাটার নাম হচ্ছে আমি যে কে তোমার। এটা যদি আমরা ট্রান্সলেশন করতে বলি আর কি,
1: কোন ভাষাতে ট্রান্সলেট করতে বলছো?
0: হিন্দিতে যদি ট্রান্সলেট করি,
1: হাম আপকে হ্যায় কন।
0: ইয়েস, একদম তাই, রাজীব ইন্টেলিজেন্ট, হাম আপকে হ্যায় কন। এই সিনেমাটা কিন্তু রিলিজ করে গিয়েছিল, এবং 6 কোটি বাজেটের সিনেমাটা কিন্তু রিলিজ করেছে ওয়ার্ল্ড ওয়াইড, 128 কোটি টাকার বিজনেস করে ফেলেছিল। সেই সিনেমাটার কিন্তু 32 বছর বয়স হয়ে গেছে অলরেডি রাজীব,
1: একেবারে। এবং সেই 32 বছরে যে কত কিছু গান এসছে, রিলিজ করেছে, হিট হয়েছে, ফ্লপ হয়ে গেছে, কিন্তু সেই সালমান খান, মাধুরী দীক্ষিত এবং এসপি বালা সুব্রমণিয়ামের যে কেমিস্ট্রি, আমরা কিন্তু এই গানটার মধ্যে দিয়ে দেখতে পাই। এবং প্রত্যেক বিবাহতে, মানে বিয়ের অনুষ্ঠানে, যে কোনো ক্ষেত্রে এই গানটা ছাড়া এখনো মনে হয় যেন অসম্পূর্ণ।
0: একদমই তাই, মানে বিয়ে বাড়িতে 90s শুধু বলে না, যে কোনো একটা সময়তেই মানে সবাই একটু দারুণ করে সেজে গুজে যায়। কেন বলতো?
1: কেন?
0: যদি একটু এদিক ওদিক এদিক ওদিক, মানে আরো ওই হালকা চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, ব্যাপারটা হয় তো সেই রকমই। কোন একটা সিনেমা, মানে এই সিনেমাটাতে যে গানটা রিলিজ করেছিল এই সিনেমার, সেই গানটার কথা আর ভনিতা না করে বলে দিই, দিদি তেরা দেওয়ার দিওয়ানা। এবং এটা না মোটামুটি ট্যাগ লাইন হয়ে গিয়েছিল,
1: রাইট? এবং লতা মঙ্গেশকর, এসপি বালাসুব্রমণিয়ামের কণ্ঠ যেন আমাদের মানে কানে গেঁথে রয়েছে।
0: একদমই তাই,
1: কথা বাড়াবো না, আর এই গানটা ঝটপট তুমি প্লে করে দাও তো।
2: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: গানটা শুনতে শুনতে কিন্তু আমরা একেবারে সেই বিয়ে বাড়িতে চলে গেছিলাম, যে সময়টা, হ্যাঁ একেবারে 90s এর বিয়ে বাড়িগুলো। আর
2: এক্স্যাক্টলি
1: অদ্ভুত একটা প্যান্ট পরা হতো, তার সাথে একটা এরকম শার্ট, তার সাথে এই রকম মানে ওই বেল্ট লাগানো থাকতো যেটা সালমানের ড্রেস ছিল। এই ড্রেসটার বিষয়ও তখন বেশ চলতো তখন, আর সেই
2: তখনকার ট্রেন্ডিং,
1: তখনকার ট্রেন্ডিং তখন। সেখান থেকে কিন্তু আবার আমরা এই 2026 অমরজিৎ আর রাজীব স্টুডিওতে আবার ফিরে এলাম। আর সময়ে যেভাবে দরদর করে দৌড়চ্ছে, আমরা ঘামছি না, কিন্তু সময় মানে ঘামতে ঘামতে এগিয়ে চলেছে সামনে,
2: সময় একদম ঘামতে ঘামতে এগিয়ে চলেছে। এক্স্যাক্টলি তাই। শুভ বিকেল দাদা ভাইরা, তোমাদের সাথে আছি, শুনছি, শারদ শুভেচ্ছা নিও। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছো। এরপরেও কিন্তু মেসেজ রয়েছে সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে। অমরজিৎ অ্যান্ড রাজীব, গুড ইভিনিং। আমার লেখা একটা গানের সঞ্চারীর অংশটুকু উল্লেখ করলাম। মনের রঙে সুরের তরি ভাসুক জোয়ারে, কাটে যেন প্রতিটা দিন বসন্ত বাহারে।
1: অসাধারণ, অসাধারণ,
2: একদমই তাই। মানে এরকম ভাবে নিজের কোনো বিষয়ে যদি অনুবাদ করা যায়, তাহলে সেটা কিন্তু আরো বেশি অ্যাট্রাকটিভ হয়, আরো বেশি ভালো লাগে আর কি। যে আমি আমার নিজের কোনো একটা বিষয়কে অনুবাদ করছি, এটা কিন্তু ভাবতেও বেশ ভালো লাগে আর কি।
1: আচ্ছা, ছোট্ট ভাবতে, তুমি ভাবার কথা বলছো, ভাবতে অনেক সময় অবাক লাগে। আমি একটা ছোট্ট একটা তোমাকে খবর দিই, মানে সবাইকেই জানাই, সেটা হচ্ছে আমাদের এই যে মানুষ তো মানুষকে হেল্প করে, মানুষের বিভিন্ন আচরণ তো সর্বশ্রেষ্ঠ, কিন্তু কখনো কি শুনেছো কোনো পোকার আচরণ একটা শ্রেষ্ঠত্বের দিকে গেছে?
2: আচ্ছা, তাই নাকি?
1: এরকমই একটা ইনফরমেশন পাওয়া গেছে, সেটা হচ্ছে গোবর পোকা বা গুবরে পোকা। সেই পোকা কি হচ্ছে, বলা হচ্ছে যে প্রথম প্রমাণিত অমেরুদণ্ডী প্রাণী, যা রাতের আকাশে দিক নির্ণয়ের জন্য নিজস্ব কম্পাস হিসেবে মিল্কি ওয়ের আলো ব্যবহার করে। মানে ভাবতে পারছো, গবেষকরা বলছে যে চাঁদের অনুপস্থিতিতে, মানে যখন চাঁদ আকাশে ওঠে না যে সময়টায়, এরা পৃথক তারার বদলে ছায়াপথের পৃথক আলোর রেখা দেখে সোজা পথে গড়িয়ে গোবর বল তৈরি করতে পারে, মানে গোবর বল তৈরি করে এগিয়ে যায়। এই কৌশলটা তাদের অন্যান্য প্রতিযোগী পোকাদের এড়িয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে পৌঁছতে সাহায্য করে। মানে ভাবতে পারছো, মানে আমাদের এই আশেপাশে যে সমস্ত প্রাণী জগৎ রয়েছে, তারা কিন্তু প্রত্যেকে এক একজন করে আমাদের শিক্ষক।
2: এক্স্যাক্টলি তাই। আমরা প্রত্যেকটা মোমেন্টেই কিন্তু কিছু না কিছু শিখছি, এটা কিন্তু অবভিয়াসলি মানতেই হবে। আর যখন তোমার সঙ্গে কথা বলছি, যখন প্রায় এই ঘন্টাটাও শেষের পথে, মানে 5:53 হয়ে 43 সেকেন্ড যখন অলরেডি হয়ে গেছে, আমরা সোনাঝুড়ি, মানে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা ভালোবাসা রয়েছে, এবং সেখানে কিন্তু আমরা জানি যে সোনাঝুড়িতে যাওয়া মানেই আমরা শান্তিনিকেতনে কিছু ব্যাগ, কিছু বই এবং তার সঙ্গে কিছু কস্টিউম আমরা কালেকশন করে থাকি। কিন্তু পর্যটক যারা জঙ্গল ঘেরা পরিবেশে শান্তিনিকেতনের সোনাঝুড়ি হাটটা আরও একটু অন্যান্য জায়গাতেও চাইছেন, ঘুরতে যাচ্ছেন এবং সেখানে মনে করছেন, ইস, এই জায়গাটা যদি একটু সোনাঝুড়ির মতো ভাইব পেতাম তাহলে ব্যাপারটা কেমন হতো। আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছে চালু হয়েছে একটি পর্যটন হাট, এবং সেইখানে কিন্তু মাদারিহাটের হোলং নদীর পাশে শুরু হয়েছে জলদাপাড়া পর্যটন হাট। স্থানীয় সংস্কৃতি, খাবার, হস্তশিল্পকে পর্যটকদের সামনে তুলে ধরাই এর মূল উদ্দেশ্য। কিন্তু একটা দারুণ ব্যাপার রয়েছে, সেইটা হচ্ছে এখানে গেলে এমনভাবেই ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এমনভাবেই বিষয়টাকে সাজিয়েছে যাতে দেখলে মনে হবে আলিপুরদুয়ার বা মাদারিহাটে বসে তুমি নাকি সোনাঝুড়ির ফিল পাবে।
1: মানে একেবারে কি বলবো, মানে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কানেকশন হয়ে গেছে এই হাটের মাধ্যমে, এবং সত্যি সাধুবাদ জানাই যারা এই আয়োজনটা করেছে। তো তুমি যদি জলদাপাড়ায় যাও, শুধুই গন্ডার দেখবে সেটা হতে পারে না, তার সাথে জঙ্গলের সমস্ত কিছুর সাথে কিছু সোভিনিয়ার কালেকশন করার জন্য এই হাট ইজ ম্যান্ডেটারি, যেখানে জঙ্গলের স্মৃতি তোমার শোকেসে বা তোমার দেওয়ালে সারাক্ষণ শোভা পাবে। তো আমরা চাই এই হাটটা খুব ভালোভাবে চলুক, এবং সবাই যাও, বেশি করে কেনাকাটা করো।
2: এক্স্যাক্টলি, অবশ্যই তো কেনাকাটা করতেই হবে, এবং তার সঙ্গে আমরা কিন্তু ফিরছি জাস্ট একটু পরেই, অর্থাৎ 6:02।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে রঞ্জনা চৌধুরী। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি 2027-28 বিপণন মরশুমের জন্য সমস্ত অপরিহার্য রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধির অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কৃষকদের তাদের ফসলের উপযুক্ত দাম পাইয়ে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি কুসুম ফুল বা স্যাফ্লাওয়ারের MSP কুইন্টাল প্রতি 675 টাকা করে বাড়ানো হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশন একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে। সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো নির্দেশিকায় কমিশন জানিয়েছে, যাদের বিরুদ্ধে আনম্যাপড বা তথ্যগত অসঙ্গতির নোটিশ জারি হয়েছে তাদের আর ইআরও বা AERO-র দফতরে হাজির হতে হবে না। সংশ্লিষ্ট ভোটারদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন BLO।

0: রাজ্যে একের পর এক শিল্প আসছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালনের অনুষ্ঠানে আজ তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার 50% করে অর্থ বরাদ্দ করবে। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য রাজ্য সরকারের তহবিল থেকে 1200 কোটি টাকা তিনি আজ এই সভা থেকেই মঞ্জুর করেন। শিল্পের জন্য জমি নিয়ে দীর্ঘদিন তা ফেলে রাখা হলে সংশ্লিষ্ট শিল্পপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে শিল্পমন্ত্রী তাপস রায় সতর্ক করে দিয়েছেন। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বাকুলায় এক শিল্প সম্মেলনে শ্রী রায় বলেন, জমি বরাদ্দের পর নির্দিষ্ট সময়ে কাজ শুরু করতে হবে এবং অতিরিক্ত জমি দখল করে রাখা বরদাস্ত করা হবে না। দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমানকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। বিমানটিতে একজন পাইলটকে ছুরিকাঘাত করা হয় বলে জানা গেছে। FZ-1073 নম্বরের এই বিমানে বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক সহ প্রায় 180 জন যাত্রী ছিলেন। এই মুহূর্তের খবর শেষ হল।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ, একেবারে একদম যা গান শুনলাম একনের, তারপরে আলাদা করেই বলার যেটা, সেটা হচ্ছে যে মানে ইউ ওয়ানা বি মাই চামাক ছাল্লো।
2: এক্স্যাক্টলি তাই, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু ছোটবেলা থেকে আর কিছু হোক না হোক র্যাপ শুনতে কিন্তু বেশ পছন্দ করি, এবং আমরা সেখান থেকে কিন্তু ওই ছোটবেলায় যে সমস্ত কবিতা বিতাগুলো শুনেছিলাম না, নিজেদের মতো ওই ট্রান্সলেশনের পর্যায়ে ফেলে আর কি মানে র্যাপগুলো চেষ্টা করতাম যদি একটু কবিতার ছন্দে নিয়ে আসা যায়। মানে কেউ কবিতা লিখতে পারলো মানেই সে কিন্তু ভালো র্যাপ করতে পারবে, এরকম একটা মিথ আমাদের কেন জানি না মনের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল আর কি। যাই হোক না কেন, সেই সমস্ত মিথ থেকে বেরিয়ে গিয়ে 9903653992 তে আপাতত তোমার মেসেজ কিন্তু এই মুহূর্তে পড়বো।
1: একেবারে সেই মেসেজটা পড়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে, মানে অনেক সময় ইংলিশ, বিশেষ করে ইংলিশ যখন পড়তাম স্কুলে, তখন কোনো একটা রাইম দিয়েছিল, ইংলিশ রাইম, যেটা প্রচণ্ড টাফ মনে হয়েছিল আমার এবং সেটা মুখস্থ হয়নি, তো সেটার জন্য গাঁটটা খেয়েছিলাম, আজও মনে আছে। তো সেই সূত্র ধরেই এরকমই একটা মেসেজ এটা দেখে আমার মনে পড়ে গেল। আমি সুব্রত দে, ক্লাস টেনে পড়ি, আমি জলপাইগুড়ি থেকে বলছি। আমি তখন ক্লাস থ্রিতে পড়তাম,
2: ওকে,
1: ইংলিশে, ইংলিশের ম্যাম একদিন পড়া দিয়েছিল লেসন ওয়ানের ওয়ার্ড নেস্ট পড়ে যেতে বলেছিল, তবু আমি পড়ে যাইনি। ভাবুন কি হয়েছিল, আমি তখন ভেবেছিলাম এটা যদি বাংলায় হতো। হ্যাঁ, এক্স্যাক্টলি এইটাই, অনেক সময় মানে আমাদের কিছু কিছু জিনিস যখন আমাদের যেটা বোধগম্য হয় না, তখন ভাবি যদি এটা যদি আমার মায়ের ভাষাতে হয়, বা এই জিনিসটা আমার ভালো লাগছে এটা যদি আমার ভাষাতে হতো, বা এই জিনিসটা ভালো লাগছে বলে যদি অন্য একটা ভাষাতে হতো। এই বিষয়ে এই ডেলেমাগুলো না মানে সারাক্ষণ আমাদের মধ্যে চলতে থাকে। তাই এই যে ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে নিয়ে কথা হচ্ছে না, এই ট্রান্সলেশন ব্যাপারটা না জন্ম থেকে আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে, না এটা কি বলবো, এটা কি সিভিলাইজড হয় না এটা সোশ্যালাইজড হয়, এটা কি হয়, তবে এটা কিন্তু হয়। তার একটা প্রকৃষ্ট উদাহরণ হলো এটা, মানে এই যে ট্রান্সলেশন ব্যাপারটা, এটা কিন্তু মানে তুমি একদম জন্মানো থেকে, তুমি যে কোনো বোর্ডসের এক্সামে বসো বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসো, সেখানে গিয়েও তোমাকে বলতে হয় যে মানে সেই রকম একটা প্রশ্ন আসে যে এই চারটে লাইনের ট্রান্সলেশন করে দেখা।
2: এক্স্যাক্টলি তাই, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আরেকটু যদি সহজভাবে ভাবি, অনেক সময় কিন্তু দেখবে আমাদের অনেক অন্যান্য ভাষার গান বা অন্যান্য কিছু বেশ আমাদের ভালো লাগে, মানে আমরা হয়তো সেই বিষয়টাকে এনজয় করি, হয়তো ভাষা বুঝতে পারি না কিন্তু ব্যাপারটাকে কিন্তু বেশ ভালো মতোই এনজয় করি। যেমন আমার নিজেরই ব্যক্তিগতভাবে খুব সাউথ ইন্ডিয়ান গান শুনতে বেশ ভালো লাগে আর কি,
1: ভাষার জন্য বোধহয় আমরা গাইতে পারি না।
2: একদমই তাই, আমি হয়তো গানটার কিছু বুঝতে পারি না, মানে বিন্দু বিসর্গই হয়তো সাউথ ইন্ডিয়ানের কিছু আমি জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, উতাপাম পোহা এই কথাগুলো বললে কেন জানি না বেশ ভালো লাগে আর কি, ওয়াডাকাম। আসলে ব্যাপারটা হচ্ছে কি, 6:09 হয়ে 23 সেকেন্ড যখন হয়ে গেছে, তখন 6:30 পর্যন্ত কিন্তু আমরা তোমার সঙ্গে রয়েছি, আর সাউথ ইন্ডিয়ানের কথা যখন বললাম, বিশেষ করে সাউথ ইন্ডিয়ান গান শুনতে অমরজিত এবং রাজীব নয় তোমারও কিন্তু বেশ ভালো লাগবে। দেখো তো এই সাউথ ইন্ডিয়ান গানটা চিনতে পারো কিনা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এইরকম ভাবেই যদি হাততালি দেওয়া হয় এবং হ্যাপি বার্থডে কথাটা বলা হয়, আমরা কি শুধুমাত্র এই বুম্বাদার ক্ষেত্রটা নিয়েই থেমে যাব? তা কিন্তু নয়। আজকে যদি বলি যে খুব যদি ভুল না করি, তাহলে আজকে শান্তনু মুখোপাধ্যায়ের জন্মদিন, মানে তুমি কি বুঝবে?
2: একেবারে বুঝবে, সবাই বুঝবে, কারণ শান্তনু মুখার্জি মানেই বা মুখোপাধ্যায় মানেই কিন্তু দ্য ওয়ান অ্যান্ড অনলি। যদি ক্যামেরা থাকতো তাহলে আমার মুখটা দেখতে পেতে, সবসময় সদা হাস্য যে সিঙ্গার, ভারতবর্ষের রকস্টার দ্য শান। আজকে কিন্তু শানের হ্যাপি বার্থডে,
1: সেই কারণে যদি আজকে সকাল থেকে কেমন যেন সানি সানি লাগছিল আর কি। যাই হোক না কেন, আমি দেউলে কথা বলছিলাম,
2: সারাক্ষণ হাসি।
1: একদমই তাই, আজকে কিন্তু আমাদের সবার ফেভারিট গায়ক সিঙ্গার শান, তারও কিন্তু আজকে জন্মদিন। ন্যাচারালি আজকে দিনটা কিন্তু খুবই স্পেশাল। অমরজিৎ এবং রাজীব হট সিটে বসেছে এবং তার সঙ্গে তুমিও কিন্তু রয়েছো, তোমারও কিন্তু পার্টিসিপেশন অবভিয়াসলি দরকার। আর আমরা কিন্তু এই যে বাকি 15 মিনিট সময় আমাদের হাতে রয়েছে, সেই 15 মিনিটে তোমাকে জানিয়ে দিই যে আমরা কি বিষয় নিয়ে আজকে কথা বলছিলাম। ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে, অর্থাৎ এইরকম কোনো একটা কিছু, কোনো একটা বিষয় যেখানে কিন্তু তোমার মনে হয়েছিল যে না, এটা এই ভাষায় না হয়ে এই ভাষায় হলে ভালো হতো, বা ট্রান্সলেশন নিয়ে তোমার কোনো মজার অভিজ্ঞতা। হ্যালো দুই আর যে দাদা ভাইরা, আমি ছোট্ট তানিয়া খাতুন, আমি স্কুলে পড়ি, আপনাদের অনুষ্ঠান শুনি আমার খুব ভালো লাগে। দক্ষিণ চব্বিশ পরগনা চাঁদেরহাট সিপাইপাড়া থেকে বলছি, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাদের সঙ্গে এইরকমভাবেই রয়েছো, এইভাবেই কিন্তু থেকো। আর যখন শানের জন্মদিনের কথা কিন্তু আজকে বললাম, শান মানেই হাসি, আর হাসি মানেই তো ইয়েস হাসি পে ফাসি, অর্থাৎ ও মাই লাভ।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: 9903653992 তে কিন্তু তোমার মেসেজ। আর এই মুহূর্তে কিন্তু ঘড়ি বলছে 6:19 হয়ে 38 সেকেন্ড হয়ে গেছে। চট করে যে মেসেজগুলো রয়েছে সেই মেসেজগুলো কিন্তু এইটুকু সময়ের মধ্যে পড়ে দেবো।
3: ওকে, আমার অনুবাদ করা দুটো লাইন। মনের রঙে মিশেছে আজ আগমনের ডাক, মনের যত দ্বিধা দ্বন্দ্ব হৃদয়ের কোণে নীরব থাক। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। অসাধারণ, মানে এত সুন্দর মেসেজ বলে বোঝানো যাবে না। আর দেখি মেসেজ কি এসছে। এক্স্যাক্টলি এসে
2: আচ্ছা, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপেও মেসেজ রয়েছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি
3: একেবারে। আচ্ছা, কে লিখেছে, দাদা আমার মেসেজটা তো পড়ো। এ কি, এটা তো একদম ভুল কথা। আমরা প্রথমেই মেসেজ পড়েছি, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা নাড়াও বলে, এবং সৌভিক তুমি, সৌভিক তো আমরা অনেকক্ষণ এটা মেসেজটা পড়েছি।
2: একদমই তাই। আর এই মুহূর্তে যখন পুজো প্রায় সামনে, তখন কিন্তু একটা বিষয় মানে আমাদেরকে অ্যালিওর করার জন্য যেটা হয় সেটা হচ্ছে অনলাইন শপিং থেকে যখন আমরা শপিং করি তখন কিন্তু একটু অসাবধান হলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। সুতরাং কয়েকটা বিষয় কিন্তু তোমাকে মাথায় রাখতেই হবে। সামনে যেহেতু পুজো, ন্যাচারালি কিন্তু অনেকেই এই সমস্ত ক্ষেত্রে ফাঁদ পাতেন, কিসের, স্ক্যামের। সুতরাং মাথায় রাখবে কোন কোন বিষয়গুলো যাতে তোমার সঙ্গে কোনো স্ক্যাম না হয়। সেই জন্য যেটা করতে হবে সেইটা হচ্ছে, যদি কোনো জিনিসের দাম দেখো যে হঠাৎ করে খুব কমে গেছে, ধরো কোনো একটা বড় সেল হচ্ছে বা কিছু, সেটা আলাদা কথা, কিন্তু হঠাৎ করে যদি কম দেখায়

0: কিন্তু সাবধান হয়ে যাও। কে পণ্যটি বিক্রি করছে সেটা কিন্তু দেখে নাও, এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে খুব কম দামের বিজ্ঞাপন আসে সেই ধরনের ওয়েবসাইটগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। এছাড়াও পাসওয়ার্ড ছাড়া পেমেন্ট যেখানে রয়েছে সেই জায়গাগুলো কিন্তু তোমাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। সুতরাং বিষয়গুলো কিন্তু মাথায় রাখলে অনলাইনে কেনাকাটা অনেক সহজ হয়ে যাবে। আমরা সারা বছর ধরেই কিছু না কিছু অনলাইনে কেনাকাটা করি, ন্যাচারালি জানি যে কোন কোন বিষয় থেকে আমাদেরকে সাবধান হতে হবে।
1: একেবারে সেই সাবধানতা অবলম্বন করে আমাদের এগোতে হবে, না হলে আমরা যখন তখন ঠকে যেতে পারি। আচ্ছা, পরের মেসেজটা একটু পড়ে নেই। হ্যালো, দুই আরজে দাদা ভাই, আমি ছোট একদম তানিয়া, আমার নাম তানিয়া খাতুন, আমি স্কুলে পড়ি আর আপনাদের অনুষ্ঠান শুনি, আপনাদের খুব ভালোবাসি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা চাঁদের হাট সিপাইপাড়া থেকে ও আমাদের এই মেসেজটা লিখছে।
0: থ্যাংক ইউ সো মাচ, এইরকম ভাবেই কিন্তু আমাদের সঙ্গে থাকো। আর মিকা সিং কি বলছে, কি একখানা নাকি গান টান বানিয়েছে এই সমস্ত বিষয় নাকি সব কথাটা তো বলছে আর কি, দেখো তো।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। ওয়েল ওয়েল ওয়েল, ক্যাফে কলকাতাতে তো রয়েছি, আর 6:24 হয়ে 57:58 হয়ে গিয়ে এই জাস্ট 6:25 ন্যাচারালি আমাদের টাটা বাই বাই করার টাইম চলে এসছে। আর এই সময় একটা মেসেজ আমাদের হাতে চলে এসছে, অ্যান্ডি আমাদেরকে মেসেজ করেছে এবং সে কিন্তু বলছে এইবার পুজোতে জামা কাপড় না কিনে বরঞ্চ দুকাটা জমি কিনে নিতে পারো। এটা কিন্তু ভালো সাজেশন দিয়েছে,
1: মানে জমির দাম বোধ হয় কম না, মানে
0: এইটা আমি জানি না,
1: ওর নলেজে হয়তো কেনাকাটা
0: করি না, আমি ঠিক জানি না
1: সত্যি। মানে জমি আর মানে কি বলবো, মানে জমির বিশাল দাম যেভাবে বাড়ছে সেখানে
0: ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে, সেই নিয়ে কিন্তু অনেক অনেক মজার অভিজ্ঞতা অনেক কিছু শুনেছি, কিন্তু এখনকার মতো কিন্তু অমরজিৎ আর রাজীবকে টাটা বলতেই হবে।
1: একদম টাটা বলো, কারণ আমরা রাজি এই এখান থেকে বেরিয়ে একটু চা ফা খাবো।
0: এক্স্যাক্টলি তাই,
1: আবার কোনো একটা সময় আমাদের দুজনের আবার কথা হবে তোমাদের সাথে, হয়তো অমরের সাথে তোমাদের ডাইরেক্ট কথা হবে।
0: একদমই তাই, ওই যে আমরা যেরকম হ্যাট্রিক করি না প্রত্যেকদিন, আমরা যেরকম হ্যাট্রিক করি, আজকে যেমন হ্যাট্রিকের বদলে একটা অন্য ধরনের চমক ছিল, সেটা তোমরা সবাই জানো, যারা যারা শুনুনি মিস করে গেছো। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি থেকে আমাদের সঙ্গে অনেকে ছিল এবং বেশ কিছুটা সময় ছিল। হ্যাট্রিক যেরকম করি, আগামীকাল এবং পরশু এই তিনটে দিন, অর্থাৎ আজ কাল এবং পরশু মিলিয়ে কিন্তু আমিও হ্যাট্রিক করব এই হট সিটাই। ইয়েস, আগামীকাল এবং পরশুও কিন্তু থাকছি ঠিক তোমার সঙ্গে 107 FM রেইনবোতে। তুমি রাজি তো? আমি কিন্তু রাজি।
1: আর এই হ্যাট্রিকের জন্য অমরজিৎকে জানাই আগে থেকে কংগ্রেচুলেশনস।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুব্রজ্যোতি ঘোষ। গুজরাট ATS, ভারতীয় উপকূলরক্ষা বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির যৌথ অভিযানে ভারতের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল থেকে 526 কেজি মেথ অ্যাম্ফিটামিন ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি ইরানি নৌকা বাজেয়াপ্ত সহ 5 পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে মোদী সরকার দৃঢ় প্রতিজ্ঞ। রাজ্যে একের পর এক শিল্প আসছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালনের অনুষ্ঠানে আজ তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার 50% করে অর্থ বরাদ্দ করবে। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য রাজ্য সরকারের তহবিল থেকে 1200 কোটি টাকা তিনি আজ এই সভা থেকেই মঞ্জুর করেন। ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশন একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো নির্দেশিকায় কমিশন জানিয়েছে, যাদের বিরুদ্ধে আনম্যাপড বা তথ্যগত অসঙ্গতির নোটিশ জারি হয়েছে তাদের আর

ইআরও বা এইআরওর দফতরে হাজির হতে হবে না। সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন পিএলও। সান্দাকফু ফালু ট্রেক রুটে এক পর্যটকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত প্রিয়তোষ অধিকারী কোচবিহার জেলার তুফানগঞ্জের বাসিন্দা। তার চার বন্ধুর সঙ্গে প্রিয়তোষ সিকিমের ওখরে হয়ে সিকিমের বাসিন্দা এক গাইডের সঙ্গে ফালুটে প্রবেশ করেছিলেন। ফালুট থেকে সান্দাকফু যাওয়ার পথেই তার মৃত্যু হয়। জাতীয় পুষ্টি মাস উপলক্ষে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের উদ্যোগে আজ বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে। কাঁচড়াপাড়া কলেজের ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের ইকোলজিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক কল্লোল পাল। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডি জোটের বৈঠকে আজ বেশ কয়েকটি দল যোগ না দেওয়ায় জোটের ভেতরের ফাটল আবার প্রকাশিত বলে বিজেপি দাবি করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ডিএমকে, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি সহ বেশ কিছু শরিক দল এই বৈঠক এড়িয়ে গেছে। রাজ্যে একের পর এক শিল্প আসছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালনের অনুষ্ঠানে তিনি আজ বলেন, ঘাটার মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার 50% করে অর্থ বরাদ্দ করবে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশন একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো নির্দেশিকায় কমিশন জানিয়েছে, যাদের বিরুদ্ধে আনম্যাপড বা তথ্যগত অসঙ্গতির নোটিশ জারি করা হয়েছে তাদের আর ইআরও বা এইআরওর দপ্তরে হাজির হতে যাবে না। সংশ্লিষ্ট ভোটদাতার বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বিএলওরাই। পুজোর আগে বেতন বাড়তে চলেছে প্যারা টিচার, শিক্ষাবন্ধু, আংশিক সময়ের শিক্ষক সহ শিক্ষাক্ষেত্রের মোট 13টি বিভাগের চুক্তিভিত্তিক কর্মীদের। স্কুল শিক্ষা দপ্তর আজ এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে। 1 অক্টোবর থেকে বর্ধিত বেতন কার্যকর হবে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরসভার 7 নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায় আজ সকালে বন্যার জলে পড়ে গিয়ে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। 3 বছর বয়সী মেয়েটি এবং তার ভাই দুজনে খেলা করতে গিয়ে হঠাৎ বন্যার জমা জলে পড়ে যায়। ভাইকে পরে উদ্ধার করে গেলেও দিদি নিখোঁজ হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। দীর্ঘ নদীপথ পেরিয়ে নদিয়ার নবদ্বীপে পৌঁছেছে হুগলির সংকল্প 2026 দলটি। 60 জন নেভাল এনসিসি ক্যাডেট দলে রয়েছেন। নদী পথে পরিবেশগত সমস্যাকে সামনে রেখে সচেতনতার বার্তা পৌঁছে দেবেন তারা। আইএফএসএল ফুটবলে আজ গ্রুপ বির শেষ ম্যাচে ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির কাছে পরাজিত। আজকের ম্যাচে জয়ের ফলে

0: আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদক মুক্ত করা হবে। জলন্ধরে আজ নেশামুক্ত পাঞ্জাব র্যালিতে যোগ দিয়ে তিনি বলেন, মাদকের অভিশাপ থেকে পাঞ্জাবকে মুক্ত করার বিষয় সামনে রেখে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে। জম্মু কাশ্মীরের লস্করে তৈবা গোষ্ঠীর শীর্ষ কমান্ডার মুসা ওরফে আসিফ ফৌজি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার ঘটনা জম্মু কাশ্মীরে এলইটি নেটওয়ার্কের কাছে বড় ধরনের ধাক্কা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে। বদগাম জেলার খানসাহেব থানা এলাকার গুরবাতানকালে এক অভিযানে সে মারা পড়ে। মুসার মৃত্যুর ফলে 2022 সাল থেকে জম্মু কাশ্মীরে সক্রিয় লস্করের 4 শীর্ষ কমান্ডারকেই খতম করা সম্ভব হল। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ সরকার 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবার মিলিয়ে এবছর মোট 5 দিনের ছুটি পাওয়া যাবে। ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় শিশুসহ 5-7 জন নিহত এবং 24 জন আহত হয়েছে। জ্বালানি ও শক্তি পরিকাঠামোগুলিকে লক্ষ্য করে চালানো গতরাতের এই হামলার ফলে কিয়েভ ও পার্শ্ববর্তী অঞ্চলগুলি বিদ্যুৎহীন হয়ে পড়ে। রাশিয়া চলতি মাসে 3,177টি হামলা চালিয়েছে বলে ইউক্রেনের দাবি। রাজ্যে আসন্ন উপনির্বাচনে আইএসএফ খাম প্রতীকের দাবিতে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছিল বিচারপতি কৃষ্ণা রাও তা খারিজ করে দিয়েছেন। ফলে এই উপনির্বাচনে আইএসএফকে আলমারি প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। গুয়াহাটি বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য ভারতের সামনে 406 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 26 ওভার 1 বলে 1 উইকেটে 255 রান করেছে। এই মুহূর্তের খবর আর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন। বুধবারের রাতে শুনছ ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।

0: ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার মানেই হচ্ছে সেই সময়গুলোতে ফিরে যাওয়া, যে সময়গুলোতে আমাদের যখন বিভিন্ন রকম ফিলিংস আসে মনে। আমরা তো এক এক ধরনের ফিলিংসে এক এক রকমের গান শুনতে পছন্দ করি, তো সেই সব সময়গুলোতে ফিরে যাওয়া, এবং সেই সব সময়গুলোতে ফিরে যাওয়ারই আর একটা নাম হচ্ছে আমাদের ব্লকবাস্টার বুধবারের ফার্স্ট আওয়ারের যে সেগমেন্ট, সেটা ওল্ড ইজ গোল্ড। এবং আজকে তোমার সঙ্গে রয়েছি সৌমিক এবং তৃষ্ণা, প্রথমবার ব্লকবাস্টার বুধবারে একসঙ্গে।
1: আর এই ব্লকবাস্টার বুধবার দেখতে দেখতে কিন্তু পুজো যে আসছে সেটা বোঝা যাচ্ছে, কারণ আজকে তারিখটা লিখতে গিয়ে দেখলাম যে 30শে সেপ্টেম্বর আজকে, এবং ধীরে ধীরে আমরা বছর শেষের দিকেও কিন্তু এগিয়ে যাচ্ছি। কিন্তু যেটা আমরা ছেড়ে দিতে পারছি না, যেটা আমরা সঙ্গে করে আঁকড়ে রাখতে চাই, নিজেদের কাছে রাখতে চাই, মনের কাছাকাছি রাখতে চাই, সেটা হচ্ছে পুরনো দিনের গান।
0: ঠিক, সত্যি তাই। এবং পুরোনো দিনের গানগুলো এমনই, এবং সেই জন্যই বোধহয় আমরা এই সেগমেন্টের নাম দিয়েছি যে ওল্ড ইজ গোল্ড। এবং যত আমরা যতই এগিয়ে গেছি, 2026 এসেছি, আরও সামনের দিকে আরও অনেক দিন এগিয়ে যাব, যখন তখন আস্তে আস্তে আমরা রিয়েলাইজ করতে পেরেছি যে পুরোনো গানগুলো এমনই গান ছিল, মানে সত্যি সত্যি সেগুলো হয়তো সোনার খনি ছিল। এবং সেই সোনার খনির মধ্যে থেকেই আজকে আমরা একটি সোনাকে বেছে নিয়েছি অ্যাকচুয়ালি। তার কারণ হচ্ছে, জাস্ট দুদিন আগেই আমাদের খুব খুব প্রিয়, তোমারও খুব প্রিয় লতা মঙ্গেশকরজির বার্থডে ছিল। তো সেদিন টেকনিক্যালি তো ব্লকবাস্টার বুধবার ছিল না, কিন্তু আজকে সৌমিকা তৃষ্ণা ঠিক করলাম যে আজকে আমাদের যদি ওল্ড ইজ গোল্ড সেগমেন্টটা লতাজিকে যদি ডেডিকেট করা যায় তাহলে কেমন হয়।
1: দেখো, লতাজিকে কিন্তু সেলিব্রেট করার জন্য একদিন যথেষ্ট নয়, যে মানুষটা মানে হাজার হাজার, ডাবল ডিজিটের হাজার পেরিয়ে গেছেন আর কি, এত প্লেব্যাক সিঙ্গার মানে এসেছেন গেছেন, কিন্তু তার মধ্যে থেকেও, তাদের মধ্যে থেকেও লতাজির নাম কিন্তু সারা জীবন থেকে যাবে, সেটা যে কোনো জেনারেশনই হোক না কেন, রাইট? এবং আজকে ভাবলাম আমরা খানিকটা পার্শিয়ালি সেলিব্রেট করি, কারণ আমরা তো অনেক কিছু এখানে শোনাতে পারবো না, কিন্তু তার মধ্যে থেকেও তোমার আমার পছন্দের বেশ কয়েকটা গান আমরা আজকে শুনতে পারি।
0: ঠিক তাই। এবং তোমারও যদি এরকম কোনো গান থেকে থাকে যেটা লতা মঙ্গেশকর বলতেই তোমার মনে পড়ে, সেরকম গানও কিন্তু তুমি আমাদের রিকোয়েস্ট করতেই পারো। নাম্বারটা জানোই, 9903653992। আর হ্যাঁ, এই প্রোগ্রাম শুরুর সঙ্গে সঙ্গে অনেকেই SMS করছো যে আজকে কি তোমায় পড়েছে মনে হবে। হ্যাঁ, ডেফিনেটলি হবে, তোমায় পড়েছে মনে হবে। তিনটে ক্লু তোমাকে দেওয়া হবে এবং সেটা শুনে তোমাকে সঠিক উত্তরটা পাঠাতে হবে, সেটাও একই নাম্বার, 9903653992। এখন আমরা শুনবো ভীষণ ভীষণ ভীষণ সুন্দর একটা গান। গানটা শুনে সৌমিক আর তৃষ্ণা তোমার সঙ্গে ফিরবো ব্লকবাস্টার বুধবারে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। বলিউডের এই বিখ্যাত গানটি গেয়েছিলেন মান্না দে এবং সুর করেছিলেন সলিল চৌধুরী। 1971 রিলিজ করা এই সিনেমায় রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চনকে আমরা একসঙ্গে পেয়েছিলাম। এই গানটি যে সিনেমার, সেই সিনেমার ডিরেক্টর পরবর্তীকালে দাদাসাহেব ফালকে পেয়েছিলেন। কোন গানের কথা মনে পড়ছে?
1: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে,
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: Old is gold, old is gold, old is gold,
3: ওল্ড ইজ গোল্ডের এই যে সেগমেন্টে আমরা রয়েছি, মানে আমরা মানে সৌমিক এবং তৃষ্ণা রয়েছি, এবং সেখানে তোমাকে বললাম যে আজকে আমরা লতা মঙ্গেশকরজির জন্মদিনটাকে একটু অন্যরকমভাবে সেলিব্রেট করতে চাইছি। তার কারণ হচ্ছে লতা মঙ্গেশকর নামটা এমন একটা কিংবদন্তির নাম, তার সম্বন্ধে কিছু বলার তো ইখতিয়ার, অধিকার, সাহস কোনোটাই সৌমিক বা তৃষ্ণার নেই। কিন্তু হ্যাঁ, যেটা আমরা করতেই পারি যে উনি যে গানগুলো সারা জীবন ধরে আমাদেরকে উপহার দিয়ে গেছেন, সেই রকম কিছু গান আমরা আরো একবার রিক্যাপ করতে পারি। সেরকমই একটা গান ছিল এই গানটা,
4: এই যে ওতই নয়ন পাখি। গানটা সলিল চৌধুরীর লেখা এবং সুর করা, মানে গীতিকার এবং সুরকার দুটোই কিন্তু সলিল চৌধুরী। এবং তুমি যদি ভালো করে শুনে থাকো সৌমিক গানটা, দেখবে যে কিছু পূর্ববঙ্গীয় শব্দ ব্যবহার করা হয়েছে আর কি। ঝটপট ঝটপট কইরা মররে, ঠিক আছে? তো এরকম নানান রকমের ভাষা রয়েছে, মানে ভাষা বলবো না, ডায়ালেক্ট বলা চলে, ঠিক আছে? এবং সেখানে দেখা, আমি যদি বলি যে 1963 সালে দাঁড়িয়ে লতা মঙ্গেশকর একজন মারাঠি হয়েও সেটা বাংলা ভাষার এরকম একটা ডায়ালেক্টে গাইছেন, এবং কত ক্লিয়ার না উচ্চারণ!
3: সত্যি তাই, মানে এগুলো আমরা মানে ভাবতেই পারি না। আমরা হ্যাঁ অনেক মানে অনেক সিঙ্গারকে দেখেছি, অনেক আমরা বলিউডের সিঙ্গারকে দেখেছি যারা হয়তো বাংলা গান গেয়েছেন, ভালোই লেগেছে, সেটা অসুবিধা মানে আমরা বলবো না যে ভালো লাগেনি, কিন্তু এত সুন্দর, এত স্পষ্ট উচ্চারণ যে
4: কোনো টান নেই, কিন্তু
3: কোনো টান নেই, এবং মানে কোনো বোঝার উপায়ই নেই যে এই যে ভদ্রমহিলা গাইছেন ইনি বাঙালি নন বা ইনি এই ভাষাগুলোর সঙ্গে পরিচিত নন। সেই রকমই একটা গান ছিল এই ও তুই নয়ন পাখি। গানটা অনেকেই কিন্তু গুলিয়ে ফেলে, জানো তো, যে এটা বোধহয় কোনো সিনেমার গান, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো সিনেমার গান নয়, এটা পার্টিকুলার একটা সিঙ্গেলস ছিল। মানে 1963 কিন্তু সিঙ্গেলস হতো
4: একদম, এবং সেই সময় সিঙ্গেলস হতো, এবং যে ইপি 78 RPM এর যে ইপিগুলো হতো, তার মানে একটা ক্যাসেটের মধ্যে দুদিকে দুটো গান, এরকমই অনেক গান রয়েছে আজকে আমাদের ঝুলিতে যেগুলো তোমাকে আমরা শোনাবো। আর তার সঙ্গে 9903659992 তুমি কিন্তু চলে আসতেই পারো। আর কি চলে আসবে, মানে ফোন করে নয় কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা টেক্সট মেসেজ করো, জানাও তোমার পছন্দের গান, লতা মঙ্গেশকরের কোনো রিকোয়েস্ট কি আছে, কোনো গান কি তুমি শুনতে চাও, তাহলে সৌমিক আর তৃষ্ণাকে সেটা জানাও। এর পরের গানটা নিয়ে একটুখানি বলি সৌমিক।
3: হ্যাঁ, এর পরেরও এরকমই একটা সুন্দর গান রয়েছে, এবং কি বলবো, মানে গানগুলো নিয়ে কথা বলতে শুরু করলে এতটা সময় চলে যায়, মানে আমাদের তো 10টার মধ্যে ওল্ড ইজ গোল্ড সেগমেন্টটা আমরা শেষ করতে বাধ্য থাকি আর কি, ইচ্ছা করে না, মানে কোনোটাই ইচ্ছা করে না। ধরো এর পরের সেগমেন্টে আমরা যখন যাবো, মানে গান ভালোবেসে গানের সেগমেন্টে আমরা যখন যাবো, তখন আমরা দেখবো এই একই কথা বলবো। তার কারণ হচ্ছে ওল্ড ইজ গোল্ড বলো, গান ভালোবেসে গান এই সেগমেন্টগুলো বলো, মানে গানগুলো এতটাই ভালো, এতটাই মন ছুঁয়ে যাওয়া গান, ইচ্ছা করে না যে সেগুলোকে ছেড়ে দিতে খুব তাড়াতাড়ি। যাই হোক, তবু
4: পরের গানটা যেটা শোনাবো, তার আগে তোমায় ছোট্ট করে বলে দিই, লতা মঙ্গেশকর এই যে গানটা গিয়েছেন, মানে যেটা আমরা তোমাকে শোনাবো, সেটা হচ্ছে যে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করেছিলেন আরডি বর্মন। এবং এদের যে জুটিটা, পুলক বন্দ্যোপাধ্যায় এবং আরডি বর্মনের যে জুটিটা, সেই জুটির সঙ্গে যে নন ফিল্ম গানটা বা গান দুটো, একমাত্র দুটো বাংলা গান, নন ফিল্ম গান লতাজি গেয়েছিলেন 1965 সালে, তার মধ্যে থেকেই একটা গান তোমায় শোনাবো। মানে অন্যান্য অনেক গীতিকার সুরকারের সঙ্গে বাংলা গান গেয়েছেন লতাজি, তবে পুলক বন্দ্যোপাধ্যায় এবং আরডি বর্মন জুটির সঙ্গে কিন্তু এইটা অন্যতম একটা গান বলা যেতে পারে। মাত্র দুটো গান গিয়েছেন, একটা হচ্ছে আমি বলি তোমায় দূরে থাকো, আর একটা হচ্ছে আমার মালতী লতা দোলে। এর মধ্যে থেকে একটা শোনাই।
3: সত্যি তাই, এবং হ্যাঁ, এর মধ্যে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি তো দুটোই শোনাতে চাইবো। তবে হ্যাঁ, আমার তো আরও প্রচুর প্রচুর ভালো ভালো গান রয়েছে, তবে হ্যাঁ, এর মধ্যে থেকে আমি বলি তোমায় গানটা এখন থাকছে শুধুমাত্র তোমার জন্য। সৌমিক এবং তৃষ্ণা রয়েছি আজকে ব্লকবাস্টার বুধবারে তোমার সঙ্গে, থাকবো ঠিক রাত 12টা পর্যন্ত 9990365992 তোমার গানের রিকোয়েস্ট তুমি করতেই পারো। এবং হ্যাঁ, তোমায় পড়েছে মনের সঠিক উত্তরটাও কিন্তু পাঠাতে ভুলো না।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। বলিউডের এই বিখ্যাত গানটি গেয়েছিলেন মান্না দে এবং সুর করেছিলেন সলিল চৌধুরী। 1971 রিলিজ করা এই সিনেমায় রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চনকে আমরা একসঙ্গে পেয়েছিলাম। এই গানটি যে সিনেমার, সেই সিনেমার ডিরেক্টর পরবর্তীকালে দাদাসাহেব ফালকে পেয়েছিলেন। কোন গানের কথা মনে পড়ছে?
1: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে,
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
0: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
3: বিজলি চক্রবর্তী মহেশ তলা থেকে শুনতে চেয়েছেন আজ নয় গুনগুন, লতা মঙ্গেশকরজির কণ্ঠে।

0: Old is gold. Old is gold. Old is gold.
1: ওল্ডিস গোল্ডে আজকে তোমার সঙ্গে রয়েছি সৌমিক এবং তৃষ্ণা, মানে ওল্ডিস গোল্ডে মানে ব্লকবাস্টার বুধবারের এই সেগমেন্টে এখন তোমার সঙ্গে রয়েছি আর কি। তো যাই হোক, আজকে লতা মঙ্গেশকরজির বার্থডে যখন আমরা সেলিব্রেট করছি, তখন এই যে বেশ কিছু তোমাকে অসাধারণ, কি বলবো, অসাধারণ, অভূতপূর্ব, মন ছুঁয়ে যাওয়া, প্রাণ ছুঁয়ে যাওয়া এবং কি আমি জানি না আর কোনো বিশেষণ, আমার তো মানে আমি জানি না তৃষ্ণার আর কোনো অ্যাডজেক্টিভ মাথায় আসছে কিনা, আমার তো আসছে না।
2: না, আমার যেটা আসছে পেটটা গুড়গুড় করছে আর মনে হচ্ছে কি অনেকগুলো গল্প বলি গানের, মানে ছোট্ট করে গল্পটা আর কি বলবো। এরপর আমরা যে গানটা চলে যাব, সেই গানটা কিন্তু প্রথমে বাংলায় তৈরি হয়েছিল, ঠিক আছে? সেই গানটা 1950s এর, মানে লেট 50s-এ তৈরি হয়েছিল, ঠিক আছে? এবার সেটা হচ্ছে 57-এর যতদূর সম্ভব ডিসেম্বর মাসে রিলিজ করে সাত ভাই চম্পা। এবার এটা কিন্তু গীতিকার এবং সুরকার দুটোই কিন্তু সলিল চৌধুরী ছিলেন। তারপর যেটা হলো 1962-তে এটা একটা মারাঠি সিনেমায় ব্যবহার করা হলো, সুনবাই সিনেমাটার নাম ছিল আর গানটার নাম ছিল প্রীত ফুলে মাঝি।
1: আচ্ছা,
2: আর এটার যে মারাঠি ভার্সনটা যিনি লিখেছিলেন, লিরিসিস্ট যিনি, তিনি ছিলেন হচ্ছে শেলকে, শান্তা শেলকে বলা চলে আর কি।
1: আচ্ছা,
2: এবার তারপরে তারও 10 বছর পর মেরে ভাইয়া বলে একটা হিন্দি ফিল্ম এলো, আর সেই সময় যোগেশ জি লিখলেন এটার হিন্দি লিরিক্স, মানে সাত ভাই চম্পার হিন্দি লিরিক্স। আর সেই লিরিক্সটা কি বা গানের শুরুটা কি সেটা আমরা বলবো না, শুনবে তুমি সোজা গানে গানে।

0: ওল্ড ইজ গোল্ড ব্লকবাস্টার বুধবারে আজকে সৌমিক এবং তৃষ্ণা তোমার সঙ্গে রয়েছি এবং আজকে তোমার সঙ্গে সেলিব্রেট করছি আমরা একসঙ্গে সবাই মিলে সেলিব্রেট করছি আমরা লতা মঙ্গেশকরজির বার্থডে। হ্যাঁ, যদিও বার্থডেটা আজকে নয়, দুদিন আগে হয়েছে, স্টিল
1: লতা মঙ্গেশকর সেলিব্রেট।
0: হ্যাঁ, সত্যি তাই, কারণ কিছু কিছু নাম এমনই হয় সেটার জন্য তো পার্টিকুলার কোনো দিন থাকে না। আর কি বলবো, লতা মঙ্গেশকরজির এমন একটা নাম যে নামটা শুনলে আমাদের শুধু একটাই কথা মনে পড়ে, সেটা হচ্ছে যে চোখ বন্ধ করে গানগুলো শুনতে ইচ্ছা করে। তার কারণ হচ্ছে এত মিষ্টি, এত সুরেলা, এরকম ভয়েস না ভারতবর্ষের আগে কখনো ছিল, না ভারতবর্ষের পরে, না পৃথিবীতে এর পরে কখনো হবে কিনা আমাদের তো জানা নেই।
1: সৌমিক, তোমার কাছে রোমান্টিক গান মানে বা তোমার প্রিয়জনের সঙ্গে রোমান্টিসিজম মানে কি বোঝায়?
0: রোম্যান্টিসিজম মানে হচ্ছে একসঙ্গে, কি বলবো, মানে আমাদের কিছু ফিলিংসকে যদি একটু ফ্যান্টাসাইজ করা যায়, আমার কাছে রোম্যান্টিসিজম মানে হয়তো সেটাই বোঝায়।
1: আবার অনেকের কাছে এরকমও হতে পারে যে ধরো খানিকটা খুনসুটি, খুনসুটির মধ্যেও তো একটা রোম্যান্স জড়িয়ে থাকে, ঠিক আছে, মানে সেটাই হয়তো কারোর লাভ ল্যাঙ্গুয়েজ। মানে আমি হয়তো রেগে মেগে কাউকে বলছি না, আমার পার্টনারকে হয়তো বলছি না যে আমি তোমার উপর রেগে আছি, আমি চলে যাচ্ছি, আমি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, কিন্তু সেটাই খুব আদরের সুরে বা আদরের স্বরে তাকে বলছি যে আমি কিন্তু তোমায় ছেড়ে চলে যাব, তখন তুমি বুঝবে ঠেলা। ঠিক সেরকমই একটা গান ববি সিনেমা থেকে একটু পর আমরা শোনাতেই পারি, এবং সেটা হচ্ছে ঝুট বলে কাউয়া কাটে।
0: সত্যি তাই, এবং 1973 এবং এই 1973 এর এই ববি সিনেমার এই গানটার এতটা হিট হয়েছিল, মানে সেই সময় 1973-তে হয়তো ভাইরাল শব্দটা হয়তো আসেনি, সেই সময় হয়তো সোশ্যাল মিডিয়া আসেনি, কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে গানটা ভাইরালই হয়েছিল।
1: হ্যাঁ, মানে তখন ভাইরাল ফিভার জানতাম, আর এখন বুঝি আমরা যে গানটা ওই হিট হয়েছিলটাকে এখন আর তো বলি না আমরা, ওই যে ভাইরাল হয়ে গেছে।
0: সত্যি তাই, এবং গানটার মধ্যে যে একটা ওই মজার ব্যাপার যেটা তুমি বললে যে মানে কাইন্ড অফ খুনসুটি, থ্রেট, কাউন্টার থ্রেট, এরকম কানেক্ট ব্যাপার আর কি,
1: একদম
0: মজার মজার চলে আর কি।
1: এবং লিখেছিলেন গানটা আনন্দ বক্সি, সুর ছিল লক্ষ্মীকান্ত প্যারেলাল।
0: আরে বাপরে বাপ,
1: মানে লতাজি কিন্তু সিঙ্গেল মানে সোলো গান কিন্তু নয়, শৈলেন্দ্র সিংও গেছিলেন তার সঙ্গে ডুয়েট।
0: এবং এই যে তুমি এই যে মিউজিক ডিরেক্টরের কথা বললে, বা কিছু কিছু মিউজিক ডিরেক্টরের সঙ্গে লতা মঙ্গেশকরজির যে যে যে গানগুলো আমরা পেয়েছি, সেই গানগুলো অদ্ভুত একটা ম্যাজিক ক্রিয়েট করেছিল, সেরকমই একটা গান হচ্ছে এই ববি সিনেমার ঝুট বলে কাওয়া কাটে।
1: একদম, এবার চলো আমরা চটপট গানটা শুনিয়ে দিই, হাতেও বেশ সময় কম, নইলে একবার ট্র্যাজিক কেস হয়ে যাবে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। বলিউডের এই বিখ্যাত গানটি গেয়েছিলেন মান্না দে এবং সুর করেছিলেন সলিল চৌধুরী। 1971 রিলিজ করা এই সিনেমায় রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চনকে আমরা একসঙ্গে পেয়েছিলাম। এই গানটি যে সিনেমার, সেই সিনেমার ডিরেক্টর পরবর্তীকালে দাদাসাহেব ফালকে পেয়েছিলেন। কোন গানের কথা মনে পড়ছে?
1: উত্তর পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান,
2: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
0: কবিতা দাস বাঘাযতীন থেকে শুনতে চেয়েছেন মেরা নাম রীতা ক্রিস্টিনা।

0: Old is gold. Old is gold. Old is gold.
1: ওল্ড ইজ গোল্ডের প্রায় 46 মিনিট তো স্টুডিও ক্লক বলছে, কাটিয়ে ফেলেইছি। এবং এখানে তোমাদের একটুখানি বলে দিই, সেটা হচ্ছে যে আমরা তো তোমায় পড়েছে মনের প্রচুর উত্তর পাচ্ছি, প্রচুর সঠিক উত্তর পাচ্ছি, কিন্তু প্রচুর ভুল উত্তরও কিন্তু পাচ্ছি। তো আর মোটামুটি 5 মিনিটের মধ্যে যারা সঠিক উত্তর দেবে তাদের নামগুলোই আমরা পড়তে পারবো। তাই একবার রিকোয়েস্ট করবো যে আর একটু ভেবে নাও, তার কারণ হচ্ছে তোমরা কিন্তু সব সময়তেই সঠিক উত্তর দিয়ে থাকো, কিন্তু আজকে কোনো কারণে হয়তো উত্তরগুলো একটু ভুল হচ্ছে। একটু সঠিকভাবে শুনে সঠিকভাবে সঠিক উত্তরটা দিয়ে। যাই হোক, লতা মঙ্গেশকর স্পেশালে, মানে ওল্ড ইজ গোল্ডের এই যে স্পেশাল সেগমেন্ট আজকে, লতা মঙ্গেশকর কি, লতা মঙ্গেশকরজির যে কথাগুলো আমরা বলছি, যে গানগুলো আমরা শোনাচ্ছি, সেই প্রত্যেকটা গানের তো শুধু গল্প নয়, প্রত্যেকটা গানের একটা আলাদা কাহিনী রয়েছে, প্রত্যেকটা গানের একটা আলাদা ইমোশন রয়েছে।
2: হ্যাঁ, একটু আগে আমরা যে গানটা শুনলাম, এই যে মেরা নাম রিটা ক্রিস্টিনা, রিকোয়েস্টের গান ছিল ডেফিনেটলি, তবে এই গানটা কিন্তু আমাদের লিস্টেও ছিল তোমায় শোনাবো বলে। এপ্রিল ফুল মুভি, হ্যাঁ আমি হচ্ছি ফুল, আর সিনেমাটার নাম ছিল এপ্রিল ফুল, ঠিক আছে, 1964 রিলিজ করেছিল। আর এই গানটার সুরকার ছিলেন শঙ্কর জয়কিষণ ডুও, আর লিরিসিস্ট ছিলেন হাসরত জয়পুরি।
1: সত্যি তাই, এবং এই গানগুলো যখন আমরা তোমাদেরকে শোনাচ্ছি না, তখন আমি আর তৃষ্ণাও কিন্তু তোমরা, মানে হয়তো অন্য সময় আমরা অন্য অনেক গল্প করি, অনেক আড্ডা দিই, আজকের আমাদের আড্ডাটার বিষয়, মানে অফ এয়ারের আড্ডাটার বিষয়ও কিন্তু এই লতা মঙ্গেশকর জি রয়েছে না।
2: সত্যি, কোনটা ছেড়ে কোনটা শোনাবো সেটাই আর কি ভেবে চলেছি। সেরকমই একটা গান রাখবো তোমার কানে কানে, তার আগে ছোট্ট একটা গল্প বলি। 1974 সাল, এবং সেই সময় মুকুল দত্তর লেখায় কিশোর

0: কুমারের সুরে লতা মঙ্গেশকর দুটো গান গাইলেন এবং কিশোর কুমারের সুরে বাংলা গান লতাজি এই দুটোই গেয়েছেন। এছাড়া কিন্তু গান নেই। কোন কোন গান দুটো? একটা হচ্ছে কি লিখি তোমায়, আর একটা হচ্ছে ভালোবাসার আগুন জেলে। তার মধ্যে থেকে কোনটা শোনাবে সৌমিক? সৌমিক জানে, এবার ও ইঙ্কি পিঙ্কি পঙ্কি করছে, বলছিল একটু আগে দুটোই শোনাবো।
1: হ্যাঁ, দুটোই শোনাবো, কিন্তু যেহেতু প্রথম যে নামটা নিল কি লিখি তোমায়, গানটা আমার ভীষণ প্রিয় একটা গান, এবং আমি একদম মানে ফর শিওর এটা তোমারও খুব ভীষণ প্রিয় একটা গানই হবে।
0: সত্যি, কি লিখি তোমায় মানে আমরা শোনাই তোমাকে, আর তুমি বরং 9903653992 তে এই যে তোমায় পড়েছে মনে, এটার সঠিক উত্তরটা লিখে পাঠাও।
2: কি লিখি তোমায়।

0: Old is gold. Old is gold. Old is gold.
1: তোমায় পড়েছে মনে,
2: তোমায় পড়েছে মনে,
1: তোমায় পড়েছে মনে।
3: তাহলে সঠিক উত্তরটা কার কার মনে পড়ল?
4: সঠিক উত্তরটা অনেকেরই মনে পড়েছে। প্রথমে আগে নামগুলো বলি, তারপর সঠিক উত্তরটা বলি। প্রথম সঠিক উত্তর দিয়েছেন আর কি সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা থেকে, বরুণয়ন দাস বেলঘড়িয়া, সুমিতা নোয়াপাড়া, দীপঙ্কর মাল গঙ্গাধরপুর, আর বিজলী চক্রবর্তী মহেশতলা, সুব্রত

0: গঙ্গাধরপুর, জয়দীপ রায় বাঘাযতীন, পলাশ দে মুর্শিদাবাদ, সোমনাথ দে দমদম ক্যান্টনমেন্ট, সুমিত সিংহ চুচুড়া, মেঘনা মল্লিক মহিষাদল, শঙ্কর নন্দী ব্যারাকপুর,
1: সমর বর দেউলপুর, শঙ্করচন্দ্র দে বারাসাত, বুলা সরকার রানাঘাট, আভা লস্কর হাওড়া, অভিজিৎ বেহালা, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল, শুভ কোলাঘাট, আর লাস্ট বাট নট দ্য লিস্ট কবিতা দাস বাঘাযতীন থেকে।
0: এই সবার জন্য অনেক অনেক অনেক জোরে হাততালি আমাদের তরফ থেকে। এবং যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আরও অনেকেই না আমাদেরকে শুধু সিনেমার নামটা লিখে পাঠিয়েছেন, সিনেমাটা হচ্ছে আনন্দ, কিন্তু আমাদের প্রশ্নটা ছিল যে কোন গানের কথা মনে পড়ছে।
1: নামটা যদি লিখতেন কোন গানটা, তাহলে আরেকটু বেশি আনন্দ হতো, আমাদের একটু আনন্দ হতো।
0: সত্যি তাই এখন আর কোনো কথা না বলে সেই বিখ্যাত গান লতা মঙ্গেশকরের, সেই বিখ্যাত গান যে গানটা আজও চলে, আজও তোমার কানে তোমার মনে রয়েছে এবং সৌমিকা তৃষ্ণার মনে তো রয়েছে, তো সেই গানটা চটপট শুনে নেবো। শুনে সৌমিকা তৃষ্ণা তোমার সঙ্গে ফিরছি ওল্ড ইজ গোল্ডে, তোমার সঙ্গে গল্প করতে।

0: कभी तो हंसाए।
1: ওল্ড ইজ গোল্ড এর এই যে সেগমেন্ট সেটার একদম শেষের দিকে আমরা তো চলেই এসেইছি, এবং বুঝতেই পারছো যে লতা মঙ্গেশকর কে নিয়ে তো আড্ডা আমাদের সারাক্ষণই চালাতে ইচ্ছা করে, সারাক্ষণই মনে হয় যে লতা মঙ্গেশকরকে নিয়ে কথা বলতেই থাকি। স্টিল তবুও সব কিছুর তো একটা নিয়ম, বাধা বিপত্তি সব কিছুই থাকে।
2: হ্যাঁ, যে গানটা এবার তোমায় গল্পটা বলবো সেটা হচ্ছে এই গানটা যেটা এখন হালকা হালকা করে শুনতে পাচ্ছ। একবার সলিল চৌধুরী উত্তর কলকাতার একটা

0: পেতে গেছেন। এবার গিয়ে দেখছেন পা দিয়ে কোনো একটা, পি দিয়ে কোনো একটা খাবারের নাম রয়েছে, এম দিয়ে কোনো খাবারের নাম রয়েছে, সেরকমই জি দিয়ে নাম রয়েছে, মানে এইগুলো সিরিয়াল নাম্বার রয়েছে আর কি, এরকম নামগুলো খাবারের। উনি সেখানে বসেই লক্ষ্য করলেন এবং বানিয়ে ফেললেন একটা গান, পা পামাগারে সা, এবং গানটা গাওয়ালেন লতাজিকে দিয়ে।
1: তো সেই গানটা শুনছি এবং সেই গানটা শুনে আমরা ওল্ড ইজ গোল্ড সেগমেন্টটা শেষ করব এবং

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। বুধবারের রাতে শুনছ ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।

0: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
1: ব্লকবাস্টার বুধবারে সৌমিক এবং তৃষ্ণা তোমার সঙ্গে রয়েছি এবং তোমাকে ওল্ড ইজ গোল্ড সেগমেন্টে ছিলাম আমরা লতা মঙ্গেশকরজির স্পেশাল ডেটা মানে বার্থডেটা সেলিব্রেট করছিলাম এবং এর পরের সেগমেন্টে আমরা যখন চলে এসেছি গান ভালোবেসে গান। তবে হ্যাঁ একটা কথা বলে দিই যে আগের সেগমেন্টের ওই তোমায় পড়েছে মনের সঠিক উত্তর দিতে গিয়ে একটা নাম আমাদের বোধহয় ভুল বলা হয়েছে, সেটা হচ্ছে ওই সোমনাথ ঘোষ হবে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, ওটা সোমনাথ দে কোনো কারণে বাই মিস্টেক হয়ে গেছে। যাই হোক কোনোটা ইন্টেনশনাল নয়, সবটাই তুমি জানো, তবু একবার বলে দেবো আর কি।
2: তো এই ঘন্টাটা,
1: ইয়েস সেটাই বলতে যাচ্ছি,
2: এবং ঘন্টা বলা খুব ভুল কিন্তু, মানে এগারোটা পর্যন্ত তোমাকে তোমার সঙ্গে আড্ডা দিব এই কম্পোজার বা মিউজিক ডিরেক্টর জুটিকে নিয়ে, সেটা হচ্ছে যতীন ললিত।
1: সত্যি তাই, এবং যতীন ললিতের কথা আমরা যখনই ভাবি, যতীন ললিত এমন মিউজিক ডিরেক্টর যার গান তুমি যখনই যে অবস্থায় যে মুডে, মানে হতে পারে ধরো তুমি ট্রেনে ট্রাভেল করছো, সেই সময় তোমার কানে হেডফোন রয়েছে, হয়তো তোমার বাইরে মানে তুমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছো বা বসে আছো হয়তো প্রচণ্ড ঝগড়া চলছে, তোমার কানে যদি একটা হেডফোনে একটা যতীন ললিতের গান চলে না, বিশ্বাস করো, ট্রাস্ট মি, তোমার ওইদিকে মন যাবে না,
2: সুকুন।
1: সত্যি তাই, এবং সেরকমই একটা গান দিয়ে এই ঘন্টাটা আমরা শুরু করলাম আর কি, মানে এই যে পেহেলা নেশা। পেহেলা নেশা বলতে উদিত নারায়ণ তো কি বলবো, আজকে 2026 আমি তো দেখি বিভিন্ন পডকাস্টে যখন আসেন, ওনাকে যখন কোনো গান গাইতে বলা হয় এক লাইন দু লাইন, উনি এখনো পেহেলা নেশাই গান।
2: জো জিতা ওয়াহি সিকান্দার মুভি থেকে এই গানটা শুনলাম, 1992 রিলিজ করেছিল এই সিনেমাটা।
1: তবে এই গানটা মানে এই জো জিতা ওয়াহি সিকান্দার সিনেমার যিনি ডিরেক্টর ছিলেন মনসুর খান, ওনার কিন্তু প্রথমে এই গানটা একদম পছন্দ হয়নি, এবং এই গানটা অনেকদিন মানে সিনেমাটার প্রায় এক বছর আগে পেহেলা নেশা গানটাই তৈরি হয়ে গিয়েছিল,
2: মানে বলছো যে 1991 তৈরি হয়ে গিয়েছিল,
1: একদমই তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু সিনেমাটা রিলিজ করেছিল 1992, সেই সিনেমায় গানটা ইউজ করা হয়, এবং যতীন ললিত প্রথমে মানে মনসুর খান তখন একদমই ইমপ্রেসড হননি, এবং প্রায় দুদিন ধরে অনেক এফর্টের পর তারপর মনসুরের মানে মনসুর খানের মন বদলে যায় এবং তিনি ফাইনালি রাজি হন আর কি সিনেমায় গানটা রাখার জন্য।
2: সেই সময়টা কিন্তু এই ওয়াকম্যান ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে উঠছে,
1: হ্যাঁ হ্যাঁ সবে সবে উঠতে শুরু করেছে, আমারও একটা ছিল আমার মনে আছে। যাই হোক, তো সেই রকমই একটা গান ছিল পেহেলা নেশা। তো এই সেগমেন্টে আমরা যতীন ললিতকেই ডেডিকেট করতে চাই এবং সেরকমই বেশ কিছু দারুণ দারুণ গান তোমাকে শোনাবো,
2: এবং যতীন ললিতের কথা বলছি এবং সেখানে আমাদের শানুদার কথা হবে না, তা কি কখনো হয়, কুমার শানুর কথা বলছি। ইয়েস, কভি হ্যাঁ কভি না থেকে 19

0: মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। বলিউডের একজন বিখ্যাত ডিরেক্টরের ছিল এটা প্রথম সিনেমা। এই সিনেমাতেই ছিল বলিউডের তিনজন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেসের মধ্যে আইকনিক লাভ ট্রায়াঙ্গেল। এই সিনেমায় শাহরুখ খানের ক্যারেক্টার নেম ছিল রাহুল। কোন সিনেমার কথা মনে পড়ছে?
1: উত্তর পাঠাও 9903653992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে,
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: গান ভালোবেসে গান,
3: গান ভালোবেসে গান,
2: গান ভালোবেসে গান,
4: গান ভালোবেসে গান। আর ঘড়ির কাঁটা বলছে অলরেডি 10:34 হয়ে গেল, গুটি গুটি পায়, আর মাত্র আধ ঘন্টা বলতে পারো, কাছাকাছি আধ ঘন্টার কাছাকাছি চলবে গান ভালোবেসে গান। আর সেখানে সৌমিক আর তৃষ্ণা আজ কথা বলছে যতীন ললিত জুটিকে নিয়ে। কয়েকটা গান শোনাবো ডেফিনেটলি, তবে প্রথমেই যেটা এখন বলার সেটা হচ্ছে এই যে যতীন ললিত জুটি সেটা কিভাবে তৈরি হলো। এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল পেয়ারিং বলা চলে। কেন? কারণ প্রথম দিকে যতীনজি তার বড় ভাই বা বড় দাদা মধীরের সঙ্গে টিম আপ করেন, আর তখন সেখানে নামটা বসত যতীন মন্ধির, এইভাবে হতো একদম। মানে সেটা আমি হয়তো আর্লি 90s কথা বলছি, হয়তো কেন বলবো আর্লি 1980s কথা বলছি। এবং শুরুর দিকে যখন দেখা গেল আচ্ছা পার্টনারশিপটা ঠিক জমছে না, তখনই এন্ট্রি নিলেন এই ছোট ভাই ললিতজি, এবং তৈরি হয়ে গেল আইকনিক মিউজিক ডিরেক্টর ডুও যতীন ললিত।
5: সত্যি তাই, এবং এই যে জুটিটা তৈরি হলো, এই যে ডুয়োটা তৈরি হলো, তারপরে এটা না হলে যে আমরা ঠিক কী কী মিস করতাম সেটা তো আজকে আমরা বুঝতেই পারছি। এবং ভাগ্যিস, মানে ভাগ্যিস যতীন ললিত জুটি তৈরি হয়েছিল, সেই জন্যই তোমাকে আমরা একাশ কে হাম এই গান বলো, বা যাই যে গান, মানে প্রচুর গান তো রয়েছে, যে যে গানের কথাই বলো না কেন সেইগুলো তোমাকে শোনাতে পারছি। সেরকমই এখন ডিডিএলজে থেকে একটা খুব ফেমাস একটা গান তোমাকে শোনাবো। এই গানটারও মিউজিক ডিরেক্টর ছিলেন যতীন ললিত, এবং আগের ওই যে প্রথম যে গানটা শুনেছিলাম সেই গানটার সঙ্গে এই গানটার একটা মিল আছে। দুটো গানের কিন্তুই মানে গানটার কোরিওগ্রাফি করেছিলেন ফারাহ খান, এবং ডিডিএলজের এই যে গানটা মানে শাহরুখ
4: একটু ফ্লার্টেশাস, মানে ভালোবাসার কথা জানাচ্ছে কিন্তু মানে একটু চমকে ধমকে আর কি, এই রুক যা এরকম ভাবে বলছে থাম।
5: তো যাই হোক, সেই রাজ সিমরন জুটি এখন থাক তোমার জন্য গানটা শুনে, মানে রুক যা ও দিল দিওয়ানা শুনে, এবং তোমায় পড়েছে মনে সঠিক উত্তরটা কিন্তু চটপট পাঠাও 9903653992 তে। সৌমিকা তৃষ্ণা তোমার সঙ্গে রয়েছি আজকে ব্লকবাস্টার বুধবারে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। বলিউডের একজন বিখ্যাত ডিরেক্টরের ছিল এটা প্রথম সিনেমা। এই সিনেমাতেই ছিল বলিউডের তিনজন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেসের মধ্যে আইকনিক লাভ ট্রায়াঙ্গেল। এই সিনেমায় শাহরুখ খানের ক্যারেক্টার নেম ছিল রাহুল। কোন সিনেমার কথা মনে পড়ছে?
1: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে,
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে, এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে, তোমার রিকোয়েস্টের গান।

0: তোমায় আমি কিন্তু বলছিলাম যে না, মানে মানেটা বুঝতে পারলে তো গানটা শুনে যে যেটা হচ্ছে আর কি,
1: সেটা না তো তুমি তো বুঝতেই পারো না।
0: আমি বুঝতে পারছি না, না এখানে তো বললো রানী মুখার্জি তো নিজেই বলে, মানে অলকা ইয়াগনিক তো বলছিলেন,
1: হ্যাঁ
0: রাইট,
1: না ঠিক আছে ছাড়ো বাদ দাও, এই বাবা এই অনেক তো
0: সেটা
1: হচ্ছে প্রস্মিতা রায় রোমজুর থেকে, বাবুল সাহা বড়নগর থেকে এবং তীর্থ ভট্টাচার্য ব্যান্ডেল থেকে।
0: এবং তিনটি শালিকের মতো আমরা ঝগড়া করছিলাম, যদিও দুজনেই আছি কিন্তু ঝগড়াটা হচ্ছিল এই একটা ছোটখাটো স্টুডিও যুদ্ধ হয়ে গেছে, বিশ্বযুদ্ধ নয় ভাই। কিন্তু মানে ও বুঝতে চাইছে না সৌমিক যে কেন মেয়েরা আলাদা হয়, কিন্তু রানী মুখার্জি অলকা ইয়াগনিক বুঝিয়ে দিয়েছেন যে কেন মেয়েরা আলাদা হয়।
1: যাই হোক, আমরা যতীন ললিতের কথা বলছিলাম, যতীন ললিতের সুর করা যে এত গান, এত বিখ্যাত বিখ্যাত গানগুলো যেগুলো আমরা এতদিন এত কাল ধরে শুনে এসেছি, সেই গানগুলো কি একবার ঝালিয়ে নেওয়া, সেই গানগুলো কি একবার রিক্যাপ করে নেওয়া। তো এই যে তৃষ্ণা এতক্ষণ ধরে বলছে যে কে মেয়েরা বড় না ছেলেরা বড়, যাই হোক সেটা সেসব আমরা বলছি না,
0: মানে ও হার মেনে নিয়েছে,
1: না আমি আমি হার মানিনি, সেটা আমরা অফ এয়ারে বাকিটা বুঝে নিচ্ছি। আর এখন তোমাকে যে গানটা শোনাবো সেরকমই একটা গান, সেরকমই একটা কথা আর কি, যে কে উপরে আর কে নিচে সেরকম না, মানে একদম আমি জাস্ট খুব বাজে বাংলা তর্জমা করলাম, ব্যাপারটা একদম সেরকম নয় আর কি।
0: যেই উপরে হোক না কেন আসমা আজ নিচে, কারণ আমরা এখন শুনবো খামোশির একটা ট্র্যাক। কে কে থাকছেন? কুমার শানু আর কবিতা কৃষ্ণমূর্তি।

0: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
1: তোমায় পড়েছে মনে,
2: তোমায় পড়েছে মনে,
1: তোমায় পড়েছে মনে,
3: তোমায় পড়েছে মনের এই ঘন্টায় আমরা তোমাকে তিনটে ক্লু দিয়েছিলাম এবং সেখানেও প্রচুর সঠিক উত্তর কিন্তু আমরা পেয়েছি। তবে তার সঙ্গে হ্যাঁ, প্রচুর ভুল উত্তর আমরা কিন্তু পেয়েছি। অনেকেই খুব অল্পর জন্য মিস করে গেছেন, এরকম কিছু কিছু ঘটনা কি হয়েছে, যাই হোক যা হয়েছে কিছু তো করার নেই। তো যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলোই আমরা বলতে পারব। তো সঠিক উত্তরে
4: দিয়েছে অঞ্জন সামন্ত, পাপিয়া সামন্ত পশ্চিম মেদিনীপুর থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, স্বাতি কর্মকার আন্দুল রোড থেকে,
3: রমা দত্ত বেলতলা রোড থেকে, সীমা বেহালা থেকে, প্রণবেশ সামন্ত পশ্চিম মেদিনীপুর থেকে, অভিষেক ঘোষ লেকটাউন থেকে, নবেন্দু টেক্সাস ইউএসএ থেকে, আভা লস্কর হাওড়া থেকে, নবকুমার দাস গাব্বেরিয়া থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা থেকে, বিজলী চক্রবর্তী মহেশতলা থেকে, হেমন্ত দাস পূর্ব বর্ধমান থেকে, রাহুল কৃষ্ণনগর থেকে, সুমিত সিংহ চুচুড়া থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালী থেকে, কবিতা দাস বাঘাযতীন, শরীফুল ইসলাম ঠাকুরপাড়া মরিচা, সমর বর দেউলপুর এবং অ্যান্ডি। এবং সঠিক উত্তর হলো সেই বিখ্যাত সিনেমা, যে সিনেমায় মানে আমরা বলেছিলাম ফার্স্ট ক্লুতেই যে খুব বিখ্যাত একজন ডিরেক্টরের প্রথম সিনেমা, অর্থাৎ করণ জোহরের কথা আমরা বলেছিলাম। তিনজন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেসের মধ্যে লাভ ট্রায়াঙ্গেল, অর্থাৎ শাহরুখ খান, রানী মুখার্জি এবং
4: কাজল।
3: কাজল মানে কাজল বলতে কি আমি, হ্যাঁ মানে কাজল আমার সেই সময় যবে ছোটবেলায় দেখেছিলাম তখনও ক্রাশ, শব্দটা জানতাম না তখনও ক্রাশ ছিল, এখনও আছে ভবিষ্যতেও থাকবে যাই হোক। আর থার্ড যেটা বলেছিলাম আর কি, যে শাহরুখ খানের ক্যারেক্টারের নাম ছিল রাহুল। তো সঠিক উত্তরটা হচ্ছে কুচকুচ হোতা হ্যায়। তো কুচকুচ হোতা হ্যায়ের সেই টাইটেল ট্র্যাকটা তোমার জন্য রাখবো, রেখে আমরা গান ভালোবেসে গান সেগমেন্টটা শেষ করব। এই সেগমেন্টটা শেষ করে আবার পরের সেগমেন্টে সৌমিকা তৃষ্ণা ব্লকবাস্টার বুধবারে মিলেনিয়াম ম্যাজিকে ফিরছে তোমার সঙ্গে অনেক গল্প নিয়ে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Millennium Magic.

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic.
1: মিলেনিয়াম ম্যাজিকে সৌমিকা তৃষ্ণা তোমার সঙ্গে এসে পড়েছি এবং প্রায় ঘড়িতে সময় বলছে 11:07 হয়ে 43 সেকেন্ড। আর যেটা তোমায় বলা সেটা হচ্ছে যে এই ঘন্টায় মিলেনিয়াম ম্যাজিকে আজকে আমরা যেটা সেলিব্রেট করব, মানে আজকে পুরো ব্লকবাস্টার বুধবারটাই হচ্ছে একটা সেলিব্রেশনের বুধবার। তার কারণ আজকে গোল্ডেন ভয়েস অফ ইন্ডিয়া, মানে বুঝতেই পারছো আজকে আমাদের সেই সেই সেই প্রিয় মানুষটার জন্মদিন, যার যাকে আজ পর্যন্ত সৌমিকা তৃষ্ণা তো বটেই, তুমিও বোধ হয় কোনোদিন যার মুখে হাসি ছাড়া অন্য কিছু দেখোনি।
2: একদম, শান্তনু মুখার্জি মানে শান।
1: ইয়েস, তাই শানকে রেনবো ওয়ালা স্টাইলে একবার জানাতেই হয়।
2: শানদার বার্থডে উইশ।
0: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে,
1: তো সেই শানের আজকে জন্মদিন। এবং শান অনেক অনেক অনেক সুস্থ থাকুন, অনেক ভালো থাকুন, আর এইভাবেই সারা জীবন হাসতে থাকুন। আর আমাদের এরকম হেসে হেসে সুন্দর সুন্দর গান সারা জীবন যেগুলো উপহার দিয়েছেন দিতে থাকুন।
2: এইভাবে বলো যে মানে শানদার গান উপহার দিতে,
1: শানদার গান উপহার দিন,
2: তাই না? আজকে কিন্তু অনেকগুলো গান রয়েছে অলরেডি, আমরা ভাবছিলাম যে কোনটা কোনটা বাজাবো। তারপর সৌমিক বলল যে আরে তৃষ্ণা রিকোয়েস্টের গান আসবে, তারপরে কিন্তু তোমায় পড়েছে মনেও কিন্তু রয়েছে এই সেগমেন্টে, মানে 9903659992 এর ঘন্টি বাজবে টিং টিং টিং।
1: ঠিক তাই, তার কারণ হচ্ছে আগের ঘন্টায় তোমায় পড়েছে মনের যে সেগমেন্টটা ছিল সেখানে আমরা খুব বেশিবার প্লে করতে পারিনি, তার কারণ আমাদের সময়টা একটু যেহেতু হাতে কম ছিল। তবু হ্যাঁ, এই ঘন্টায় আমরা অনেকটা সময় দেব তোমাকে। তবে এখন যেহেতু আজকে হয়তো, জানি না, শান হয়তো তার বাড়িতে কিংবা হয়তো অন্য কোথাও তার বার্থডে সেলিব্রেশন করছে, সেখানে যেহেতু সৌমিক আর তৃষ্ণা যেতে পারেনি সেই পার্টিতে, তো আজকে আমাদের 107 FM রেনবো স্টুডিওতেই সেই পার্টির একটা ছোট্ট অংশ আমরা শোনাতেই পারি। তার কারণ হচ্ছে সেই একটা বিখ্যাত গান, এবং এই গানটা যখন রিলিজ করেছিল পার্টি সং বলতে এই গানটাই চলতো।
2: এক্স্যাক্টলি, শান তো আমাদের নেমন্তন্ন করেননি, তাই আমরা স্টুডিওতেই আজকে শানের বার্থডে পার্টিটা সেরেই ফেলি।
0: Natural night, do you feel all right? Wanna natural night?

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। এই গানটি কম্পোজ করেছিলেন শঙ্কর এহসান লয়। এই গানটি যে সিনেমার, সেই সিনেমার নাম এবং সিনেমার লিড অ্যাক্টর অ্যাক্ট্রেসের ক্যারেক্টার নেমের মধ্যে মিল আছে। এই গানেই ছিল অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের একসঙ্গে আইকনিক ডান্স পারফরমেন্স। কোন গানের কথা মনে পড়ছে?
1: উত্তর পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে,
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: শান কিন্তু একা নন, মানে একা বলতে মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু তার অলরেডি ছিল, আর সেই গল্পই তোমাকে এখন বলবে সৌমিক আর তৃষ্ণা। চলছে ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবো কলকাতায়। আর তোমাকে এই ছোট্ট গল্পটা এবার বলে রাখি। শানের কিন্তু যিনি ঠাকুরদা ছিলেন, জহর মুখোপাধ্যায় বা জহর মুখার্জি, তিনিও একজন লিরিসিস্ট ছিলেন। আর তার বাবা মানুষ মুখার্জি একজন বেশ বিখ্যাত, মানে চেনা জানা বা জানাশোনা মিউজিক ডিরেক্টর বলতে পারো। এবং তার বোন সাগরিকাও কিন্তু একজন বেশ নাম করা বা চেনা শিল্পী বা গায়িকা বলা যেতে পারে।
3: তো শানকে নিয়ে যখন কথা হচ্ছে, তখন মানে আমার তো একটা খুব কি বলবো, মানে শানের সঙ্গে আমি একবার জাস্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে একটু আগে অফ এয়ার তৃষ্ণা একটা কথা বললো আর কি, সেটা বলছি না, সেটা একটা অন্য প্রসঙ্গের কথা, সেই মানে এই রিলেটেড। তো একবার কি হয়েছে, কলকাতা এয়ারপোর্টে আমি গেছিলাম আমার দিদিকে রিসিভ করতে আর কি। তো সেখানে আমি, আমার বাবা আর আমার এক কাজিন দাদা দুজনে তিনজনে গেছিলাম। তো তখন অনেকটাই ছোট, মানে ধরো আজ থেকে প্রায় বছর দশেক আগের কথা বলছি। তো হঠাৎ করে মানে যে সময় বছর দশেক নয়, আরো বেশ খানিকটা আগে, কারণ আমার মনে আছে সেই সময় কোনো স্মার্টফোন ছিল না
2: বা ১০ বছর আগে তুমি ছোট কি করে থাকতে পারো?
3: হ্যাঁ, দশ বছর নয়, অনেক দিন হয়ে গেছে সেটা, মানে বলতে গিয়ে পরের গল্পটা বলতে গিয়ে মনে পড়লো আর কি। তো এয়ারপোর্টে দেখলাম যে আসছেন একজন। তো আমার এই দাদা বললো যে দেখ, যে লোকটা আসছে উনি পুরোনো শানের মতো দেখতে।
2: আচ্ছা।
3: তো আমি কাছে গেলে এবার আস্তে আস্তে উনি এগিয়ে আসছে, সাথে একজন পুলিশও ছিল। এবার তখন বুঝতে পারিনি, তারপর বেশ অনেকটা কাছে যখন এসে তখন আরে শানের মতো দেখতে নয়, এটা শানই।

0: মানে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে না পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন, দূর থেকে দেখে বোঝা যায়নি আসলে।
1: সত্যি তাই, এবং উনি কথাও বললেন, সব থেকে বড় কথা, তখন সেলফির জামানা ছিল না,
0: অটোগ্রাফের তো ছিলই।
1: হ্যাঁ, অটোগ্রাফ ছিল না, কিন্তু আমাদের কাছে সেরকম তো কোনো প্রস্তুতি কিছু ছিল না আর কি, মানে পেনও ছিল না বা ডায়েরি নোটবুক যাই বলো কিছুই ছিল না আর কি, অত সময়ও ব্যাপারটা উনি দেননি আর কি। জাস্ট বললেন হ্যালো, বললাম যে বিগ ফ্যান এরকম বললাম আর কি, এক্স্যাক্টলি মনে নেই এরকম একটা কিছু বলেছিলাম আর কি,
0: দোলা ব্যানার্জি মানে হচ্ছেন আমাদের ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার দোলা ব্যানার্জি আর্চারিতে, তীরন্দাজিতে। তিনি কিন্তু শানের এক তুতো দিদি হন।
1: আচ্ছা,
0: হ্যাঁ, মানে এটা, এবং তিনি যেহেতু বরানগরে আগে থাকতেন, সেই সূত্রে আমার একবার আলাপ হয়েছিল এবং একবার একটা ইন্টারভিউ করেছিলাম, কি বলে, এখান থেকেই রেডিও থেকে ইন্টারভিউ করেছিলাম, তো তখন আমি এটা জানতে পেরেছিলাম।
1: যাই হোক, সেই সেই বিখ্যাত সেই গোল্ডেন ভয়েসের গলার টেক্সচারটা যেটা আমরা একটু আগে শুনলাম, তো সেরকমই আরও একটা গান তোমার জন্য রাখছি, এবং তুমি অবশ্যই 9903652992 তোমার গানের রিকোয়েস্টটা পাঠাও, এবং যদি সেটা দেখো, যদি কোনো শানের গান শুনতে চাও সেটাও আমাদের পাঠাতেই পারো, এবং যদি আমাদের গানের সঙ্গে মিলে যায়, মানে আমাদের লিস্টের সঙ্গে মিলে যায়, তাহলে সেটাও আমরা বলবো। এখন থাকছে,
0: বলতেই পারি আমরা যে শান কিন্তু 10 রকমের বাহানায় আমাদের দিল নিয়ে যাচ্ছেন, মন প্রাণ জুড়ে শান।

0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: স্নেহাশিস ধারা বালি থেকে শুনতে চেয়েছেন জব সে তেরে নেনা শানের কণ্ঠে। শুনছি ব্লকবাস্টার বুধবার মিলেনিয়াম ম্যাজিক সেগমেন্টে রয়েছি সৌমিকা তৃষ্ণা তোমার সঙ্গে।

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic.
1: সৌমিক এবং তৃষ্ণা, আজকে ব্লকবাস্টার রুধবারে তোমার সঙ্গে রয়েছি এবং এই সেগমেন্ট মিলেনিয়াম ম্যাজিকে আমরা শানের কথা তো বললামই এবং
2: হ্যালো গাইজ, আজকে কিন্তু সেই ভদ্রলোকের জন্মদিন যাকে আমি ছোট্টবেলা থেকে টিভিতে, মানে টিভির পর্দায় যখন সিনেমাগুলো হতো তখন আমি বাবার পাশে দুপুরবেলা বসে বসে দেখতাম ছুটির দিনে।
1: সত্যি তাই। তবে এবার না, তৃষ্ণার সঙ্গে আমার একটা তুমুল একটা অশান্তি হতে চলেছে, ঠিক আছে বলছি কেন পরে, যাই হোক। তো হ্যাঁ, যার কথা তৃষ্ণা বলছিলে, হ্যাঁ এবার বলো।
2: তিনি হচ্ছেন ইন্ডাস্ট্রি।
1: আজকে ইন্ডাস্ট্রির বার্থডে, আজকে আমাদের সবার সবার সবার প্রিয় সেই লোকটার আজকে জন্মদিন।
2: মা, আমি চুরি করিনি মা।
1: বুম্বাদা, আমাদের সবার খুব খুব খুব প্রিয় খুব প্রিয় মানুষ বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আজকে জন্মদিন, তাই একবার রেনবো বালা স্টাইলে বুম্বাদাকে জানাচ্ছি হ্যাপি বার্থডে।
0: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
1: তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি বলবো, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের আরো দারুণ দারুণ সিনেমা, দারুণ দারুণ গান, দারুণ দারুণ মানে দারুণ দারুণ গান একসময়, মানে কি বলবো, সেই অমর সঙ্গীর গানের কথা আমার মনে পড়ছে। তবে
2: আপনি আমাদের অমর সঙ্গী হয়ে থাকুন।
1: এবং গত রবিবার যখন আমরা, মানে আমি আর তৃষ্ণা যখন নস্টালজিক 90s এ ছিলাম, তখন একটা গান আমরা রেখেছিলাম বিয়ারফুল সিনেমা থেকে, সেটাও ওই সেই মানে খুব হিট গান আর কি। তো যাই হোক, এখন আমরা বিয়ারফুল সিনেমা বা সেই সব একটু পিছনের দিকে যাব না, তার কারণ হচ্ছে যেহেতু আমরা মিলেনিয়াম ম্যাজিক সেগমেন্টে রয়েছি, তো আমরা এখন বুম্বাদার সিনেমার, মানে বুম্বাদার অভিনয় করা অভিনীত সিনেমা থেকে তিনটে গান আমরা শুনব পরপর, অর্থাৎ তিন এক তিন, তিনটে গানের হ্যাট্রিক থাকবে এবং গানগুলো শুনে, আর এই গানের ফাঁকে কিন্তু তোমায় পড়েছে মনের সঠিক উত্তরটা তোমায় দিতে হবে 9903659992।
0: FM Rainbow তে 3

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic.
1: তোমায় পড়েছে মনে,
2: তোমায় পড়েছে মনে,
1: তোমায় পড়েছে মনে,
3: তোমায় পড়েছে মনের সঠিক উত্তর দাতাদের নামগুলো তো বলার সময় হয়েছে। অনেক অনেক অনেক প্রচুর সঠিক উত্তর এবারে পেয়েছি। প্রথমেই বলবো যে সঠিক উত্তর পাঠিয়েছেন সেটা হচ্ছে বরুণয়ন দাস বেলঘড়িয়া, নবেন্দু টেক্সাস ইউএসএ, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল তিতলি বড়নগর, তরুণ মণ্ডল দিল্লি, অরুণব গাঙ্গুলি কসবা, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট,
4: সব্যসাচী ও মণি কাটোয়া থেকে, প্রদ্যুৎ শিকদার রানাঘাট, অভিষেক ঘোষ লেকটাউন কালিন্দি, বিজলি চক্রবর্তী মহেশতলা, স্বাতী কর্মকার আন্দুল রোড, ঝুমা সাউ হাওড়া, প্রণবেশ সামন্ত পশ্চিম মেদিনীপুর, শঙ্করচন্দ্র দে বারাসাত, নবকুমার দাস গাববেরিয়া, তন্ময় ভবানীপুর থেকে, সাইমা বিবি, নজরুল ইসলাম মরিচা ঠাকুরপাড়া, রমা দত্ত বেলতলা রোড, ইমরান মোল্লা বাগনান,
3: আভা লস্কর হাওড়া, দেবশ্রী সাউ, দীপিকা সাউ চন্দন দহ, অ্যান্ডি সঞ্জীব চক্রবর্তী দত্তপুকুর, কবিতা দাস বাঘাযতীন, রিন্টু নিউ আলিপুর, তিতু জানা চামরাইল, জয়দীপ রায় বাঘাযতীন, ত্রিপর্ণা নস্কর নলপুর, সোনালী কালীঘাট রোড। মোটামুটি এতজন সঠিক উত্তর দিয়েছেন এবং বুঝতেই পারছেন সেই সঠিক উত্তরটা হচ্ছে কজরারে, আর সেই বিখ্যাত সিনেমা, সেই হিট হিট হিট সিনেমাটার নাম হচ্ছে বান্টি অর বাবলি। এবং এই বান্টি অর বাবলি সিনেমাতেই আমরা বোধ হয় প্রথমবার অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন, এই মানে ফ্যামিলির এই তিনজনের এই ডুয়াল নাচটা আমরা দেখতে পেয়েছিলাম।

0: আরে কারে কারে না নানি, এই বলতে হচ্ছে সৌমিকা তৃষ্ণাকে হাতে আর মাত্র 3 মিনিট সময় রয়েছে ব্লকবাস্টার বুধবার থেকে। টাটা বাই বাই বলার টাইমটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে এলো।
1: সত্যি তাই, তাই তোমাকে জানাই যে 9903653992 নাম্বারটা সেভ রেখো যেমন তোমরা রাখোই, এবং প্রত্যেক দিন প্রত্যেক শোতে আমাদের যেভাবে পাশে থাকো সেভাবেই ভালোবেসো, সেভাবেই সঙ্গে থেকো। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো আড্ডায় সৌমিকা তৃষ্ণার সঙ্গে একসঙ্গে। হটসিট যদি আবার শেয়ার করবি কখনো তাহলে হ্যাঁ তোমায় ডেফিনেটলি জানাবো। আজকে ব্লকবাস্টার বুধবার থেকে তোমাকে জানাচ্ছি টাটা। এবং যেতে যেতে ওই যে শানের বার্থডে আজকে সেলিব্রেট করেছি, তো শানের সেই সেই সেই বিখ্যাত গানটা, যে গানটা তুমি ওই যে নদীর ধারে গত রোববার যখন বিকেলবেলা গেছিলে, সুন্দর হাওয়াটা দিচ্ছিল এবং তোমার কানে হেডফোনে ওই যে গানটা বাজছিল না, ওই গানটার কথাই বলছি।
0: এটা শুনতে শুনতেই আজকে সাইনিং অফ ফ্রম ব্লকবাস্টার বুধবার।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: রাত 12টা থেকে 1টা পর্যন্ত 107 FM রেইনবোয়ে শুনতে কি চাই অনুষ্ঠান সঙ্গে নিয়ে সৌম্যকান্তি রয়েছি। একেবারে শুরুতেই শ্রোতা বন্ধু সোমনাথ ভট্টাচার্য বেহালা থেকে শুনতে চেয়েছেন মাচিস সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গান।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: হাওড়া আন্দুল থেকে শ্রোতা বন্ধু দেব শুনতে চেয়েছেন এই গান, শিল্পী অরিজিৎ সিং।

সাথে ফিল্ম রেনবো শুনছেন শুনতে কি চাও, সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। এরপরের রিকোয়েস্ট শ্রোতা বন্ধু অনুষ্কা বজবজ থেকে শুনতে চেয়েছেন এই গান।

শ্রোতা বন্ধু রাজীব কুমার ভূঁইয়া শুনতে চেয়েছেন এবারে যে গানটি তার জন্য শিল্পী আরতি মুখোপাধ্যায়, হীরক জয়ন্তী সিনেমার সাউন্ডট্র্যাক। শুনছেন শুনতে কি চাও, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি রাত একটা পর্যন্ত।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: শ্রোতা বন্ধু মিঠু গাঙ্গুলি কাঁসারিপাড়া থেকে শুনতে চেয়েছেন এই গান।

শ্রোতা বন্ধু সোমেন যাদবপুর থেকে পারদেশ সিনেমা সাউন্ডট্র্যাক থেকে শিল্পী কুমার শানুর কণ্ঠে শুনতে চেয়েছেন এবারের এই গানটি। শুনছেন শুনতে কি চাও 107 FM রেনবো প্রচার তরঙ্গে।

শ্রোতা বন্ধু সুবীর সেন দেগঙ্গা থেকে রিকোয়েস্ট করেছেন ইমতিহান সিনেমার সাউন্ডট্র্যাক থেকে শিল্পী কুমার শানুর কণ্ঠে এই গান। এই গানটি আজকের মতো শুনতে কি চায় অনুষ্ঠানের শেষ গান।

শুনছিলেন শুনতে কি চায় অনুষ্ঠান, আজকের মতো এখানেই শেষ হলো। এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনীর। সুররঞ্জনীর আজকের প্রথম নিবেদনে শিল্পী মন্দিরা সেনগুপ্তের পরিবেশনায় ঠুংরি ও দাদরা, রাগ কাফি মিশ্রা পাহাড়ি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুর রঞ্জনের প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন শিল্পী মন্দিরা সেনগুপ্তের পরিবেশনায় ঠুংরি ও দাদরা, রাগ কাফি এবং মিশ্র পাহাড়ি। এবারে সুররঞ্জনীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনের সময়, শিল্পী অনির্বাণ দাশগুপ্তের পরিবেশনায় শরদ, রাগ কামোদ। এটি আজকে সুররঞ্জনীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনের দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে এতক্ষণ শুনছিলেন শিল্পী অনির্বাণ দাশগুপ্তের পরিবেশনায় শরদ রাগ কামোদ। এই পরিবেশনার সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো সুররঞ্জনী।

একটা থেকে দুটো পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুর রঞ্জনী, এবং এখন রাত দুটো থেকে তিনটে পর্যন্ত হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের প্রথম পর্ব সঙ্গে নিয়ে রয়েছে। আপকে লিয়েতে আপনারা জানেন বিভিন্ন হিন্দু সিনেমার সাউন্ডট্র্যাক থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সমবেত কণ্ঠে, কখনো বা একক কণ্ঠে, দ্বৈত কণ্ঠে বিভিন্ন স্বাদের গান, বিভিন্ন সময়ের গান, সময়ের স্মরণী পেরিয়ে কখনো হয়তো কিছুটা আগের সময়, কখনো হয়তো কিছুটা পরের সাম্প্রতিক সময়ের, কখনো আবার হয়তো অনেকটা পুরনো সময়ের গান। 1998 সালে রিলিজ হওয়া তিনটি পৃথক সিনেমা সাউন্ডট্র্যাক থেকে তিনটি গান পরপর, পাগল দিবানা আওয়ারা শিল্পী বিনোদ রাঠোর, চিত্রা এবং সমবেত কণ্ঠে সালাখ হ্যায় সিনেমার সাউন্ডট্র্যাক, তারপরে ইশক ওয়ালা ক্যা হ্যায় শিল্পী বিনোদ রাঠোর, আলকা ইয়াগনিক, কুদরত সিনেমা সাউন্ডট্র্যাক, এবং তৃতীয় গানটি মরিয়া মরিয়া উদিত নারায়ণ, স্বপ্না মুখার্জি সমবেত কণ্ঠে বিনাশক সিনেমা সাউন্ডট্র্যাক। পরপর এই তিনটি গান দিয়ে শুরু করছি আজকের হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের প্রথম পর্ব।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে প্রথম পর্ব সঙ্গে নিয়ে সৌম্যকান্তি রয়েছে 107 FM রেনবোয়ে। মাঝরাতের এই সময় যারা সঙ্গে রয়েছেন, টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। একটি নতুন দিন শুরু হয়ে গিয়েছে, নতুন মাস শুরু হয়ে গিয়েছে। 30 সেপ্টেম্বর 2026 বুধবার পেরিয়ে আমরা আজ 1 অক্টোবর 2026 বৃহস্পতিবারে পৌঁছে গিয়েছি। একটি নতুন দিন, নতুন আশা, উৎসাহ, উদ্দীপনা, নতুনভাবে পথ চলা, সমস্ত বাধা বিঘ্ন, সমস্ত প্রতিবন্ধকতা সরিয়ে রেখে আবার এগিয়ে চলা। বন্ধুরা, দেখবেন এই ঘাত প্রতিঘাত, এই চ্যালেঞ্জ, এই যে সমস্ত রকমের প্রতিবন্ধকতা আমাদের সামনে আসে, বাধা বিপত্তি আসে, আসলে এইগুলোই আমাদের আবার নতুন নতুন রকমভাবে এগিয়ে চলতে সহায়তা করে, বেঁচে থাকার আরেকটা সঠিক সোপানে আমরা পৌঁছে যেতে পারি। যখন আমরা মনে করি যে আমরা হেরে গিয়েছি, আমরা আর হয়তো পারবো না, জীবনের এখানেই শেষ, ঠিক সেইখান থেকেই আবার নতুন করে জীবন শুরু হয়ে যায়। কখনো আমাদের সজ্ঞানে, কখনো অজানিতে, কখনো জেনে শুনে আমরা বুঝতে পারি ওই ট্রানজিশনটা, ওই ভেস্টিবিউলটাকে আমরা ফিল করতে পারি, কখনো হয়তো পারি না। যখন আমরা ঠিক তার পরবর্তী অংশে পৌঁছে যাই, তখন বুঝতে পারি যে আমরা কিন্তু ওই আগের বাধাটা পেরিয়ে এসেছি, যেখানটায় মনে হয়েছিল সব কিছুই হয়তো শেষ। যতক্ষণ সার্ভাইভ করা যায়, যতক্ষণ বেঁচে থাকা যায়, ততক্ষণ এই জীবনের হাতটাকে ধরে রাখতে হবে, আশা রাখতেই হবে এবং এগিয়েও চলতে হবে। কারণ এই চলাচল, এই চলায়মান জীবন, এই বেঁচে থাকার যে গতিময়তা, তাই কিন্তু জীবনের আর এক নাম। থেমে যাওয়া মানেই কিন্তু জীবনের শেষ, তারপরে আর কিছু নেই। যতক্ষণ সক্রিয়তা, যতক্ষণ

জ্যোতিময়তা, ততক্ষণে জীবন। তাই সেই ভরসা, আশা, ভালোবাসার হাতটাকে কখনো ছেড়ে দেবেন না। সময় আসার আগেই কখনো আপনার জন্য বরাদ্দ থাকা এই প্ল্যাটফর্মটিকে বাতিল করবেন না, কারণ যতক্ষণ বেঁচে থাকা, যতক্ষণ আশা, প্রত্যয় এই সব কিছু থাকা, ততক্ষণই কিন্তু নতুন সম্ভাবনাও থাকা, এবং যে কোনো কিছু সম্ভব এই জীবনে। বেসিক্যালি অসম্ভব বলে কিছুই থাকে না যতক্ষণ না আমরা নিজের সেই আত্মবিশ্বাসটাকে হারিয়ে না ফেলছি। আমরা যদি মনে করি যে ওই উৎকৃষ্ট অংশটিতে আমি পৌঁছবই, তাহলে কিন্তু পৌঁছতে নিশ্চয়ই পারা যাবে। 107 FM রেনবো শুনছেন, 107 রেনবোর সঙ্গে সঙ্গে একই সাথে নিউজ অন AIR অ্যাপসে অনুষ্ঠান একযোগে সম্প্রচারিত হচ্ছে। সৌমকান্তির সঙ্গে রয়েছি রাত তিনটে পর্যন্ত। আজ রাত 12টা থেকে তিনটে পর্যন্ত পরপর তিনটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি। প্রথমে শুনতে কি চাও, তারপর সুররঞ্জনী, আর এখন রাত 2টো থেকে 3টে পর্যন্ত হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের প্রথম পর্ব। এরপরের যে তিনটি গান শিল্পী উদিত নারায়ণ, অমিত কুমার, আদেশ শ্রীবাস্তব, আলকা ইয়াগনিক এই চার শিল্পীর কণ্ঠে আঙ্গারে সিনেমা সাউন্ডট্র্যাক, 1998 সালে রিলিজ হওয়া এই সিনেমা। তারপরে ডুপ্লিকেট, এটিও 1998 সালে রিলিজ হওয়া সিনেমা, শিল্পী উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক, শঙ্কর মহাদেবন। তারপরের গানটি আজকের আপকে লিয়ের প্রথম পর্বের ষষ্ঠ গান, আজ হোকে রেহে আপনা মিলেন, উদিত নারায়ণ, প্রীতি উত্তম এবং সমবেত কণ্ঠে কুদরত সিনেমা সাউন্ডট্র্যাক।

আক্কেলির মধ্যপথ প্রায় পেরিয়ে গিয়েছি, তাই রাত 3টে বাজতে আর 20 মিনিট বাকি। একটু আগে ভাগেই বিদায় চেয়ে নিলাম আপনাদের সবার কাছ থেকে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম মাঝরাত অথবা ভোর রাতে আপনাদের সঙ্গে থাকতে পারবো, এরকম প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। সৌম্যকান্তি সঙ্গে রয়েছি রাত 3টে পর্যন্ত 107 FM রেনবোয়ে। এরপর রাত 3টে থেকে সকাল 6টা পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবেন সৌমিক 107 FM রেনবো।

এরপর আপকেলির প্রথম পর্বের সপ্তম গান আপনাদের জন্য তুচ্ছকে শিল্পী উদিত নারায়ণ, জোজো এবং সুচিত, গোলাম সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গান। তারপরে উদিত নারায়ণ সুজাতার কণ্ঠে এই আজনবি, দিল সে সিনেমার সাউন্ডট্র্যাক। এবং তারপর আওয়াজ তো হামকো হ্যাপি ভার্সন, উদিত নারায়ণ লতা মঙ্গেশকর, দুশমন সিনেমার সাউন্ডট্র্যাক।

আজকের আপকেলির প্রথম পর্ব থেকে সৌম্যকান্তি বিদায় চেয়ে নিচ্ছি। এই পর্বের শেষ গানটি শিল্পী উদিত নারায়ণ লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে আওয়াজ তো হামকো হ্যাপি ভার্সন দুশমন সিনেমার সাউন্ডট্র্যাক থেকে। আপকেলির পরের পর্বে সঙ্গে থাকছেন সৌমিক। 107 FM রেনবো নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন।

সময় বলছে 3টে বেজে গেছে, কিন্তু আপকে লিয়ে পছন্দের গান, ভালো লাগার গান, সেটা চলতে থাকবে আরও 1 ঘন্টা, 3টে থেকে 4টে আপকে লিয়ে আরও 1 ঘন্টায় তোমাদের ভালো লাগার গান।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুনছো আপকে লিয়ে হিন্দি চলচ্চিত্রের গান বিভিন্ন সাউন্ড ট্র্যাক থেকে 107 FM রেইনবো এ।

কথা বলতে বলতে সময় কিন্তু একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। আবারও কোনো একদিন এরকমই কোনো গানের ডালি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেনবো।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে।

0: شرري.
1: মনোসেভেন এফএম রেনবো প্রচার তরঙ্গে সাত সুরে সারাদিন আমরা থাকি, সারাদিন সারারাত, কিন্তু স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে চারটে পেরিয়ে গেছে, আর চারটে মানি একটু অন্য সুরে কানপাতার সময়। এখন প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছো প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ আহিরুল ললিত রাগে খেয়াল শুনছিলে, শিল্পী ছিলেন অরুণ ভাদুরী, পণ্ডিত অরুণ ভাদুরীর কণ্ঠে শুনছিলে আহিরুল ললিত রাগে খেয়াল। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে শুনবে ভাটিয়ার রাগে সেতার, শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত।

0: 107 FM ரெயின்போ ப்ரொஜெக்ட் தொடங்கி প্রভাতি ভোরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তখন প্রথমে আহির ললিত রাগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন পণ্ডিত অরুণ ভাদুরী। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রভাতি অনুষ্ঠানে এতক্ষণ দ্বিতীয় পর্বে ভাটিয়ার রাগে সেতার শুনছিলেন, শিল্পী ছিলেন সুপ্রতীক সেনগুপ্ত। প্রভাতি 107 FM রেইনবো প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানাচ্ছে সময় ভোর 5টা, আর 5টা মানেই সময় এখন। আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

মনোজ সাফন এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছেন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।